আকাশবাণী মুর্শিদাবাদ, আজ মঙ্গলবার 12ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 18ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 2 জুন 2026 খ্রিস্টাব্দ। সূর্যোদয় হয়েছে ভোর 4:56, সূর্যাস্ত হবে বিকেল 6:15। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 12 সেকেন্ড। শ্রোতা বন্ধুদের সুপ্রভাত।

আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের অধিবেশন শুরু হল 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন অমৃতবাণী। অন্নদা শঙ্কর রায়ের লেখা থেকে সেলফ এডুকেশন ছাড়া এডুকেশন নেই। এডুকেশন নামে যা চলছে তা আমাদের ভাবতে দেওয়া নয়, আমাদের জন্য ভেবে রাখা, আমাদের চলতে দেওয়া নয়, আমাদের চালানো। তার দ্বারা আমাদের উপকার হতে পারে, স্বপ্রকাশ হয় না। কিন্তু প্রতিভা যে আগুনের মতো, উৎকৃষ্টতম স্কুলও তার পক্ষে কাঁচের ঝাড়ের মতো কৃত্রিম। সে যখন দিব্যতে যে জলে, তখন কাঁচকে ফাটিয়ে খান খান করে। যাকে মানুষ করা হয়, গড়ে তোলা হয়, স্পষ্ট প্রভাবিত করা হয়, সে একটা পোষা বাঘের মতো স্বভাবভ্রষ্ট। সে একটা ব্রিডিং ফার্মের ফসল। তাকে দিয়ে সমাজের শান্তি রক্ষা হয়, সৃষ্টি রক্ষা হয় না। সৃষ্টি যে কেবল আঘাত খেয়ে খেয়ে কেবলই চেতনা লাভ, কেবলই অপ্রত্যাশিতের সাক্ষাৎ।

মানুষকে জন্মসূত্রে যা দেওয়া হয়েছে তার অভাব যদি কারো জীবনে দেখা যায়, তবে তার অভাব পূরণ করে শিক্ষা। এই জন্য শিক্ষার এত মূল্য। যারা জাত শিল্পী তাদেরও শিক্ষার দরকার হয়। ঐতিহ্য তো পড়ে পাওয়া যায় না, বড় বড় প্রতিভাকেও হাতে কলমে পূর্বসূরীদের কাছে শিখতে হয়। আমাদের আগে থেকে যারা সংসার ক্ষেত্রে আছেন তাঁদের কাছ থেকে আমাদের সংসার আমরা বুঝিনি, সেই বোঝাপড়ার নাম শিক্ষা। শুনলেন অমৃতবাণী, অন্নদাশঙ্কর রায়ের লেখা থেকে।

0: এতক্ষণ ভক্তিগীতের আসরে শিল্পীরা ছিলেন জয়তী চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, হৈমন্তী শুক্লা এবং মান্না দে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আং লাইং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পুগে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। এদিকে ভারত ওমান সুসংহত অংশীদারিত্ব চুক্তি সেপা কার্যকর হয়েছে। লেবাননে হিজবুল্লাহদের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করতে সম্মত হয়েছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মীয়মান সেতু ভেঙে ছয়জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার দুটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে। গুজরাটে জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে গতকাল। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আং লাইং দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। বিদেশ সচিব বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষ নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের উপরে গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সেদেশের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন।
2: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the President has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইংকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দীর পুরনো গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়া ভারতের প্রবেশদ্বার। মায়ানমার একমাত্র আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যার সঙ্গে ভারতের স্থলসীমা রয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় লাইংকে অভিনন্দন জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে সেদেশের নবগঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। এখন ছোটখাটো কোনো বিষয় চূড়ান্ত করা বাকি। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধি দল নতুন দিল্লি এসেছেন। আজ থেকে 4 জুন পর্যন্ত তারা আলোচনায় বসবেন। বৈঠকে ভারত নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধান মধ্যস্থতাকারী ব্রেন্ডন লিঞ্চ। এদিকে ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা গতকাল কার্যকর হয়েছে। 6 আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নতুন দিল্লিতে গতকাল পীযূষ গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
3: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines covering over 99% of India's exports to Oman. SIPA is a blueprint of our shared future.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার ওপর কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানিকারীদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুই দেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেইরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে আক্রমণের নির্দেশ দেওয়ার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রধান শর্তই ছিল সমস্ত ক্ষেত্রে সর্বসম্মতভাবে অস্ত্রবিরতি এবং লেবানন তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার নির্দেশ দেওয়ার পর কোন ক্ষেত্রে অস্ত্রবিরতি লঙ্ঘিত হলে সমস্ত ক্ষেত্রে এই চুক্তির শর্ত লঙ্ঘিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করার ব্যাপারে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর সঙ্গে কথা বলার পর বেইরুট থেকে সেনা ফিরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে আবারও না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হিজবুল্লাহ বলেছে যে ইসরায়েল যদি তাদের আক্রমণ না করে তারাও ইসরায়েলকে আক্রমণ করবে না। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানি, খাদ্যশস্য, সার এবং অন্য প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনুপম মিশ্র বলেন, খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে খাদ্য সরবরাহের পরিস্থিতি নিয়ে শ্রী মিশ্র বলেন, চলতি ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। খাদ্যশস্যের উৎপাদন হয়েছে রেকর্ড 3,766 লক্ষ মেট্রিক টন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার 4 জুন রাত 8:30। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8:00 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় একটি নির্মীয়মান ব্রিজ ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় 2টি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসনের তরফে যে 3 সদস্যের দল গঠন করা হয়েছে তার নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক। এই দুর্ঘটনার পেছনে কোনো প্রশাসনিক প্রযুক্তিগত গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখবে এই দলটি। অন্যদিকে উত্তরপ্রদেশ ব্রিজ কর্পোরেশনের তরফে আরেকটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। 3 সদস্যের এই কমিটি ব্রিজটির নকশা, কাঁচামালের মান ও সেতু নির্মাণের নিরাপত্তা বিধি সঠিকভাবে মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে। ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা প্রয়োজনে পরীক্ষাগারে পাঠানো হবে। উল্লেখ্য, বেতুয়া নদীর উপর নির্মীয়মান ওই সেতু ভেঙে দিন কয়েক আগে 6 জন প্রাণ হারান। গুজরাটে জনগণনার প্রথম পর্যায়ের কাজ গতকাল শুরু হয়েছে, চলবে 30 জুন পর্যন্ত। এই পর্যায়ে বাড়ির তালিকা তৈরি এবং বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ চালানো হবে। উত্তরপ্রদেশের বারাণসীতে চলতি মাসের 4 তারিখ থেকে 5 তারিখ দ্বিতীয় ব্রিকস সংস্কৃতি ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আয়োজন করতে চলেছে ভারত। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি বিষয়ক সচিব বিবেক আগরওয়াল এই কথা জানান। নতুন দিল্লিতে চলতি মাসের 11 তারিখ থেকে 2 দিনব্যাপী ত্রয়োদশ ব্রিকস নগরায়ণ ফোরামের আয়োজন করতে চলেছে ভারত। এবারের নগরায়ণ ফোরামের মূল ভাবনা জনগণের জন্য শহর, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক নগরের জন্য ব্রিকস সহযোগিতা। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহরলাল আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন। ভারত ও অস্ট্রেলিয়া মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলে সমুদ্র ও আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপরে গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামুলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। উপত্যকার সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বিরল উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে সাহায্য করতে বন বিভাগ পর্যটকদের অনুরোধ করেছে। বন বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে 300 বেশি প্রজাতির ফুল ও বহু বিরল উদ্ভিদ রয়েছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স 31 অক্টোবর পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং লাইন দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। খবর শেষ হলো, পরবর্তী খবর 7:25।
0: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা, আজ সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকালের বিষয়ে কথা বলি নিজের সাথে। এ বিষয়ে আপনারা কথা এবং বার্তায় আসুন এই দুই ফোন নম্বরে 03482-259648 এবং 9434921300। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানে মনোজ মুরলী নায়ার।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীতের আসরে শিল্পীরা ছিলেন মনোজ মুরলী নায়ার, শ্রাবণী সেন সমবেত শিল্পী এবং শেষ গানে জয়তী চক্রবর্তী।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুল গীতি। প্রথম গানে পণ্ডিত অজয় চক্রবর্তী।

এতক্ষণ নজরুলগীতির আসরে শিল্পীরা ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, সুস্মিতা গোস্বামী, সুপ্রতীক দাস এবং শিপ্রা বসু।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আপনাদের জানিয়ে দেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফসল বিষয়ে বিশেষ কিছু পরামর্শবলী। ধানের ক্ষেত্রে বলি, ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হবে। আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখতে হবে। আমের ক্ষেত্রে বজ্রঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া এবং ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করতে হবে। ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে সবজি ও ফল, ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নিয়মিত জমি পর্যবেক্ষণ কিন্তু করে যেতে হবে এবং জমি নজরেও রাখতে হবে। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফসল বিষয়ে বিশেষ কিছু পরামর্শবলী।

এখন জানাই আজকের এবং আগামী দিনের আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং পূর্বাভাস। আজ মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে হালকা বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ 3রা জুন থেকে আগামী 7ই জুন পর্যন্ত। মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে হালকা বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

সতর্কবার্তায় জানানো যাচ্ছে আগামী চৌঠা জুন অর্থাৎ বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামী 5ই জুন শুক্রবার মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে একই সতর্কবার্তা অর্থাৎ 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন লোকগীতি, শিল্পী অভিক।

শুনলেন অভিকের কণ্ঠে লোকগীতি, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আপনাদের জানিয়ে দেই আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি। সকাল 7:45 বাংলা ছায়াছবির গান, সকাল 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল। আজকের বিষয় কথা বলি নিজের সাথে। সকাল 9:10, বিকেল 3:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান, সকাল 10:00 থেকে আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, 2:20 নজরুল গীতির অনুরোধের আসর এবং 3:10 দিনান্তিকা। এই দুটি অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন অপর্ণা চৌধুরী। বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, 5:30 কিষাণবাণী, সন্ধ্যে 6:05 কীর্তন, সন্ধ্যে 6:40 প্রিয় পল্লিগীতি, সন্ধ্যে 7:10 আজ সন্ধ্যায়, রাত 8:40 বাংলা আধুনিক গান, রাত 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে। আজকের বিষয় খেয়ালি বৃষ্টি, উপস্থাপনায় থাকবেন সাদাতুন নাজনীন। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সকাল 7:25, সন্ধ্যে 7:35 এবং রাত 10:00। আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 7:35 এবং সন্ধ্যে 7:50। গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সকাল 9:00, বিকেল 3:00 এবং সন্ধ্যে 6:00। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05, বিকেল 3:05 এবং রাত 9:00।

রাত 8:10 শুনবেন সুজন ইস্যু, চিঠিপত্রের উত্তরের আসর, এবং রাত 9:15 এনএসডি দ্বারা পরিচালিত একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে। বিজ্ঞাপনী অনুষ্ঠান শুনবেন বেলা 12:58, সন্ধ্যে 7:30, রাত 8:00

পঁচিশ মিনিটে এবং রাত 8:35। অধিবেশনের সমাপ্তি রাত 11:00। শুনলেন আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মুর্শিদাবাদ আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর এবং সকাল ৭টা বেজে ৩৫ শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে নরেন্দ্র মোদী সরকারের ১২ বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মাণ সেতু ভেঙে ৬ জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার দুটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে। মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কমাতে সম্মত হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব-১৮ এশীয় কাপ হকি লীগের গ্রুপ ম্যাচে ভারত গতকাল ৪-১ গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষের যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। বিদেশ সচিব বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের ওপরে গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সেদেশের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইংকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দী পুরনো গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রবেশদ্বার। মায়ানমার একমাত্র এশিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যার সঙ্গে ভারতের স্থলসীমা রয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় লাইংকে অভিনন্দন জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে সেদেশের নবগঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। এখন ছোটখাটো কোনো বিষয় চূড়ান্ত করা বাকি। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধি দল নতুন দিল্লি এসেছেন। আজ থেকে ৪ জুন পর্যন্ত তারা আলোচনায় বসবেন। বৈঠকে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধান মধ্যস্থতাকারী ব্র্যান্ডন লিঞ্চ। এদিকে ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা গতকাল কার্যকর হয়েছে। ৬ মাস আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নতুন দিল্লিতে গতকাল পীযূষ গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
1: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানি, খাদ্যশস্য, সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনুপম মিশ্র বলেন, খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে খাদ্য সরবরাহের পরিস্থিতি নিয়ে শ্রী মিশ্র বলেন, চলতি ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে দলের সাংসদ ও মুখপাত্র ডক্টর সম্বিত পাত্র বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ১২ বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ডক্টর পাত্র আরও বলেন, কেন্দ্রীয় সরকার ১২ বছর পূর্ণ করছে এবং পাশাপাশি বিজেপি এনডিএ জোট দেশের ২২টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে দেশের অগ্রগতি হয়েছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত ৮:৩০ সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার ৪ জুন রাত ৮:৩০। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় একটি নির্মীয়মান ব্রিজ ভেঙে ৬ জনের মৃত্যুর ঘটনায় দুটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসনের তরফে যে ৩ সদস্যের দল গঠন করা হয়েছে তার নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক। এই দুর্ঘটনার পেছনে কোনো প্রশাসনিক প্রযুক্তিগত গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখবে এই দলটি। অন্যদিকে উত্তরপ্রদেশ ব্রিজ কর্পোরেশনের তরফে আরেকটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। ৩ সদস্যের এই কমিটি ব্রিজটির নকশা, কাঁচামালের মান ও সেতু নির্মাণের নিরাপত্তা বিধি সঠিকভাবে মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে। উল্লেখ্য, বেতোয়া নদীর উপর নির্মীয়মান ওই সেতু ভেঙে দিন কয়েক আগে ৬ জন প্রাণ হারান। এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় পাঞ্জাবের রামনগরে অবস্থিত জ্ঞান সাগর এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের ১৪টি অস্থাবর সম্পত্তি ক্রোক করেছে। এই সম্পত্তিগুলির মূল্য প্রায় ১,৬০০ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। সিবিআই রিলায়েন্স কমিউনিকেশন গ্রুপের শীর্ষ আধিকারিক অমিতাভ ঝুনঝুনওয়ালাকে ব্যাংক জালিয়াতি মামলায় গ্রেপ্তার করেছে। সিবিআই জানিয়েছে, তিনি গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্পোরেট ফিন্যান্স, ব্যাংকিং এবং তহবিল ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ কাজকর্ম পরিচালনা করছিলেন। অভিযোগ, ঋণের অর্থের অপব্যবহারের কারণে ব্যাংকগুলিকে অন্যায্য ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে আক্রমণের নির্দেশ দেওয়ার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রধান শর্তই ছিল সমস্ত ক্ষেত্রে সর্বসম্মতভাবে অস্ত্রবিরতি এবং লেবানন তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার নির্দেশ দেওয়ার পর কোনো ক্ষেত্রে অস্ত্রবিরতি লঙ্ঘিত হলে সমস্ত ক্ষেত্রেই এই চুক্তির শর্ত লঙ্ঘিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করার ব্যাপারে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সঙ্গে কথা বলার পর বেইরুট থেকে সেনা ফিরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে আবারও না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হিজবুল্লাহ বলেছে যে ইসরায়েল যদি তাদের আক্রমণ না করে তারাও ইসরায়েলকে আক্রমণ করবে না। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামোলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। উপত্যকার সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বিরল উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে সাহায্য করতে বন বিভাগ পর্যটকদের অনুরোধ করেছে। বন বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে ৩০০রও বেশি প্রজাতির ফুল

বহু বিরল উদ্ভিদ রয়েছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স 31 অক্টোবর পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশীয় কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। জাপানের কাঘামিরায় ভারতের পক্ষে অধিনায়ক কেতন খুশওয়া 2টি, হরিন্দর সিং, শাহরুখ আলী 1টি করে গোল করেন। এই জয়ের ফলে গ্রুপ লিগে ভারত এখনও পর্যন্ত 6 পয়েন্ট সংগ্রহ করেছে। বুধবার ভারত পরবর্তী ম্যাচে চীনা তাইপের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মীয়মান সেতু ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার 2টি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কমাতে সম্মত হয়েছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। কর্মচারী সংগঠনগুলি একে স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ের প্রাপকরা আগামীকাল থেকে টাকা পেতে শুরু করবেন। এদিকে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ রাজ্য সরকারের। শহরাঞ্চলে নিকাশি নালা পরিষ্কারের কাজে এখন থেকে ম্যান হলে কোনো মানুষকে নামানো যাবে না বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী শশীকান্ত চন্দকের বিরুদ্ধে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের রায় মেনেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। নবান্নে গতকাল ডিএ নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বৈঠক করেন। সেখানে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য মুখ্যসচিব ও অর্থসচিবকে নির্দেশ দিয়েছেন বলে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন। এ মাসের 22 তারিখ রাজ্য সরকার যে বাজেট পেশ করবে তাতে সরকারি কর্মচারীদের জন্য সুখবর থাকবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। ভাস্করবাবু আরও জানান, ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিয়োগের ব্যাপারে তাদের মধ্যে কথা হয়েছে। এ মাসের 7 তারিখের মধ্যে নিয়োগ নীতি ঘোষণা করা হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। সরকারের এই সদিচ্ছামূলক মনোভাবের জন্য ভাস্করবাবু ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে।
1: পূর্বের সরকার ডিএ রায় মানার ক্ষেত্রে যেভাবে ছত্রে ছত্রে তাকে অবমাননা করেছে, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী তার প্রথম যে স্বাগত ভাষণ আমাদের উদ্দেশ্যে রাখেন সেখানে পরিষ্কার করে দেন, আমরা সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্ট যা বলেছে সেই সুপ্রিম কোর্টের রায়কে ওপরে ওপরে মেনে আমরা কাজ করব। যে আলোচনা হয়েছে সেই আলোচনাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট, আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন। কর্মচারীরা অন্তত সরকারের একটা অংশ, সেই ব্যাপারটা প্রতিষ্ঠিত হলো।
0: এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন মামলাকারী সংগঠনের পক্ষে ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার।
2: মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সর্বশেষ যে সিদ্ধান্তগুলো হয়েছে বা উনি যেগুলো আশ্বাস দিয়েছেন তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট বলেছেন। কারেন্ট ইয়ার অ্যালাউন্স 42% যত তাড়াতাড়ি সম্ভব 22 জুন একটা বড় অংশ ঘোষণা করব বকেয়া কারেন্ট দিয়ে, বাকিটা আবার যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেব।
0: কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ও একে বড় পাওনা হিসেবে অভিহিত করেছেন।
3: 1 জানুয়ারি 2027 থেকে সপ্তম বেতন কমিশন লাগু হবে, এটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট। কারণ আমরা 3-4 বছর পরে বেতন কমিশন পেয়ে থাকি, বেতন কমিশন লাগু হবে 1/1/26 থেকে, সেখানে যদি 1 বছর পরেই আমরা হাতে পাই তবুও সেটা আমাদের কাছে অনেকটা বড় পাওনা।
0: অন্যদিকে মঞ্চের আহ্বায়ক রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন, তাঁদের বাদ দিয়ে শুধুমাত্র মামলাকারী সংগঠনগুলিকে ডেকে মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ নিয়ে আলোচনা করেছেন, এর ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয়েছে। যৌথ মঞ্চের অধীনে 39টি সংগঠন এ ব্যাপারে অন্ধকারে থাকল বলেও তাঁর দাবি।
4: তাহলে শুধুমাত্র মামলাকারী সংগঠন তাদের নিয়ে এই আলোচনার মধ্যে দিয়ে সামগ্রিকভাবে সার্বিক রাজ্যের সমস্ত অংশে যাদের রাজ্য কোষাগার থেকে বেতন হয় তাদের বিষয়টা কখনোই চেঞ্জ হয় না।
0: বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এবং মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি প্রমুখ ডিএ নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। বেতন কাঠামোর পুনর্বিন্যাস নিয়ে কথা বলতে কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের সদস্যরা আগামী মাসে 2 দিনের সফরে এরাজ্যে আসছেন। 9 জুলাই থেকে 2 দিন তারা কলকাতায় বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এজন্য কমিশনের সঙ্গে যারা দেখা করতে চান সংগঠনের তরফে তাদের 15 জুনের মধ্যে অনলাইনে আবেদন জানাতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে গতকাল এক বার্তায় শ্রী শাহ প্রত্যয় ব্যক্ত করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার নিষ্ঠা ও দায়বদ্ধতা নিয়ে জনস্বার্থে কাজ করবে। আগে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা গতকাল সম্প্রসারিত হয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল 41। নতুন মন্ত্রীদের দপ্তর পরে বণ্টন করা হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা আগামীকাল অর্থাৎ 3রা জুন থেকে টাকা পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের জানান, প্রথম কিস্তিতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। প্রতিদিন কয়েক লক্ষ আবেদন যাচাই করা হচ্ছে। যারা নিজেরা আবেদনপত্র পূরণ করতে পারছেন না, তাদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মীরাই ফর্ম পূরণে সাহায্য করবেন। এদিকে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালও জানিয়েছেন, 12 পাতার আবেদনপত্র পূরণ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। তবে যে কোনো অসুবিধে তিনি স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিস অথবা পুরসভায় যোগাযোগের পরামর্শ দেন। যোগ্য আবেদনকারীরা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন বলেও মন্ত্রী আশ্বস্ত করেছেন।
5: ফর্ম অলরেডি দিতে শুরু করে দিয়েছে, আজ থেকে অনলাইনে শুরু হচ্ছে এবং 3 তারিখ থেকে ব্যাংকে ঢুকতে শুরু করবে। এতগুলো 12 পাতার ফর্ম, এগুলো ডেটার জন্য। এখনকার ডেটার ফর্ম ফিল আপ না করতে পারলে কেউ অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তা যতটা সম্ভব আপনারা ফিল আপ করুন, অসুবিধা হলে লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল বলে বাকিটা আমরা দেখে নেব।
0: তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, প্রাথমিক যাচাইয়ে এমন বহু উপভোক্তার খোঁজ মিলেছে যারা নিয়ম বহির্ভূতভাবে সরকারি ভাতা পাচ্ছিলেন। কোথাও পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে, আবার কোথাও ভুয়ো পরিচয়ের সামাজিক ভাতা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। পূর্বতন সরকারের আমলে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ব্যাপক গাফিলতি ছিল বলেও শুভেন্দুবাবু জানান। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার 4 জুন রাত 8:30। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শহরাঞ্চলে নিকাশি নালা পরিষ্কারের কাজে এখন থেকে ম্যান হলে কোনো মানুষকে নামানো যাবে না বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। এই কাজে শুধুমাত্র অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হবে। তিনি গতকাল কেএমডি এর আধিকারিকদের সঙ্গে নিয়ে কৈখালি, হলদিরাম, চিনার পার্ক, সেক্টর 5, শান্তিনগর ও কেষ্টুপুরের নিকাশি ব্যবস্থা পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের বলেন, বহু জায়গায় অপরিকল্পিতভাবে ম্যানহোল বন্ধ করে রাস্তা তৈরি করেছে আগের সরকার, সেগুলি খুলে নতুন ম্যানহোল তৈরি করা হবে। হলদিরামের সামনে অতিরিক্ত জল দ্রুত সরাতে প্রয়োজনে পাম্প বসানোর কথাও ঘোষণা করেন তিনি। পশ্চিমবঙ্গে 3,748 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের গুণমান, রক্ষণাবেক্ষণের অবস্থা এবং তার অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি গতকাল নতুন দিল্লিতে এক বৈঠক করেন। সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতেই এই বৈঠক বলে জানা গেছে। পরিকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে রাস্তার মান উন্নয়নের ওপর জোর দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী শশীকান্ত চন্দকের বিরুদ্ধে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন করা হয়েছে। আগামী 12 জুন শুরু হবে বিচার প্রক্রিয়া। এই মামলায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ অন্য 5 অভিযুক্তের বিরুদ্ধে আগেই চার্জ গঠন করা হয়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ গতকাল ইডির দপ্তরে হাজিরা দেন। তাকে প্রায় 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছেন। আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে 22 জুলাই। এদিকে ভিআইপি রোডের লেকটাউনের মোড়ের কাছে বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসির 70 ফুট উঁচু মূর্তিটি গতকাল সরানো হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে তিন চার দিন বৃষ্টির সম্ভাবনা কম। এর ফলে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 1 ডিগ্রি বেশি। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
6: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই বাংলা ছায়াছবির গান।

0: ন্যায় বন্ধু, আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: বাংলা ছায়া ছবির গানের প্রথম গানটি শুনবেন অরিজিৎ সিং এর কণ্ঠে, ছবির নাম গোত্র।

আপনি না শুনছেন বাংলা ছায়াছবির গান। এই গানে বিঘ্ন ঘটায় দুঃখিত, যাব পরের গানে, শিল্পী অনুপম রায়।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই একথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: শুনব গোত্র ছায়াছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে এই গান।

এতক্ষণ বাংলা ছায়াছবির গানের আসরে শিল্পীরা ছিলেন অরিজিৎ সিং গোত্র ছায়াছবি থেকে, অনুপম রায় দৃষ্টিকোণ ছায়াছবি থেকে এবং শাহানা বাজপেয়ী এক যে ছিল রাজা ছায়াছবি থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় শুভ সকালের। হ্যাঁ বন্ধু, শুরু করছি আজকের শুভ সকাল।

এই মুহূর্তে যে যেখানে রয়েছেন, অর্থাৎ কাছে দূরে আমার সব শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছার এক আকাশ ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের লাইভ ফোন ইন শুভ সকাল। আজ আমরা কথা বলবো এমন এক মানুষের সঙ্গে যিনি সবসময় আমাদের খুব কাছেই থাকেন, হ্যাঁ খুব কাছে থাকেন। তিনি আর কেউ নন, তিনি আমরা নিজেরাই। হ্যাঁ, আজকের বিষয় কথা বলি নিজের সাথে। এই বিষয়ে আপনারা কথা এবং বার্তায় আসুন এই দুই নম্বরে 03482259648 এবং 9434921300। ইতিমধ্যে আমার অনেক বন্ধু কিন্তু আমার চারপাশ ঘিরে বসে পড়েছেন কথা এবং বার্তায়। খুব ভালো লাগে যে এই সময়ে আপনারা আপনাদের ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে থাকেন, আমাদের সঙ্গে কথা বলেন, এবং আপনাদের এই সহযোগিতা, আপনাদের এই অনুভূতিগুলোই কিন্তু আমাদেরকে সুন্দর রাখে, সুস্থ রাখে। মানুষ প্রতিদিন কত মানুষের সঙ্গে কথা বলে, পরিবার, বন্ধু, সহকর্মী, পরিচিত, অপরিচিত, কথার যেন শেষ নেই। কিন্তু দিনের শেষে নিজের মনের সাথে কি আমরা সত্যি কথা বলি? কখনো কি নিজেকে জিজ্ঞেস করি আমি কেমন আছি? যে স্বপ্নগুলো হারিয়ে গেছে তাদের জন্য এখনো কি মন কাঁদে? যে হাসিটা সবাই দেখে তার আড়ালে কি কোনো নীরব ক্লান্তি লুকিয়ে আছে? নিজের সাথে কথা বলা মানে শুধু একাকিত্ব নয়, এ যেন নিজের ভেতরের মানুষটাকে খুঁজে পাওয়া। যখন চারপাশে অনেক শব্দ, তখন নিজের মনে হয়ে ওঠে সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি। অনেক সময় আমরা ভেঙে পড়ি, অথচ কাউকে বলতে পারি না। সেই সময় নিজের মনই বলে, আবার শুরু করো, আলো একদিন ফিরবেই। হ্যাঁ বন্ধু, নিজের সাথে কথা বলা, নিজের সাথে কথা বলি নীরব রাতের শেষে। যে কষ্টগুলো লুকিয়ে রাখি তারা আসে ধীরে ভেসে। আজকের বিষয় কথা বলি নিজের সাথে। যে বন্ধুরা বার্তা এসেছেন, ফোনে আসছেন, সবার কাছেই পৌঁছব। আগে বার্তায় যাই। বার্তা পাঠিয়েছেন সৌভিক ঢাকুরিয়া থেকে। কথা বলি নিজের সাথে, ব্যস্ত জীবনের ভিড়ে কখনো কখনো নিজের সাথেও কথা বলা দরকার। নিজের মনের কথা নিজেই শুনলে অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। সুখ দুঃখ আশা নিরাশার গল্পগুলো তখন নিঃশব্দে মনেই ধরা দেয়। নিজের সাথে এই কথোপকথনই আত্মবিশ্বাস বাড়ায়, ভুল থেকে শিক্ষা নিতে শেখায় এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। তাই মাঝে মাঝে একটু সময় নিয়ে নিজের সাথে কথা বলা সত্যিই প্রয়োজন। যে লিখেছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, সৌভিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরের বার্তায় যাই। শুভ সকাল আমার মিষ্টি অর্চিতা পিসিমণি, প্রথমে আপনাকে জানাই প্রণাম, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। গরমে ছুটিতে আমরা দার্জিলিং গ্যাংটক 10 দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম, খুব আনন্দ হয়েছে। 13 তারিখ স্কুল খুলবে। এবার বিষয়ে আসি, বিষয় কথা বলি নিজের সাথে, নিজের মনে নয় বাবু, কথা বলি নিজের সাথে। সত্যি পিসিমণি, আমিও নিজের মনে মনে কথা বলি। আমার স্কুলের পড়া আবৃত্তি এগুলো আমি মনে মনে পড়ি আর মনকে বলি কিভাবে করলে সেই জিনিসটা ভালো হবে। আবার আমি এও দেখি আমার ঠাকুমা একা একা নিজে তার মনের সাথে কথা বলে। আমি ঠাকুমাকে জিজ্ঞেস করি, ঠাকুমা তুমি কার সাথে কথা বলছো, ঘরে তো কেউ নেই। ঠাকুমা হাসে আর বলে, ওরে আমি আমার মনের সাথে কথা বলছি, আমি ননি বলছি খাগড়াকান্তনগর থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো থাকার চেষ্টা তো করতেই হবে। কিন্তু তোমাকেও বলি,
নিজের সাথে কথা বলা খুব প্রয়োজন। জানো, নিজের সাথে কথা বললে কোথাও যেন একটা আত্মবিশ্বাস বাড়ে, তাই তো? চলো পরের বার্তায় যাই। পরের বার্তা পাঠিয়েছেন আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে। লিখছেন, শুভ সকাল, আজকের বিষয় দিয়েছেন কথা বলি নিজের সাথে। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে ক্ষমতা দিয়েছেন কথা বলার। যখন কোনো কাজ করার পরিকল্পনা করে তখন আগে নিজের সাথে কথা বলে ঠিক করে নেয় সে যে কাজ করতে যাচ্ছে সেটা ঠিক করছে কিনা। তাছাড়া একান্তে যখন নিরিবিলি থাকে তখন নিজের সাথে কথা বলে। এমন অনেক মানুষ দেখতে পাওয়া যায় যারা আপন মনে বকর বকর করে যায়। আমি যখন কোনো ভাবনা নিয়ে থাকি তখন নিজের মনের সাথে কথা বলে সেটা রূপ দান করি। লিখেছেন আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আব্দুল হাদি সাহেব। এবং সত্যি কথাই, আমরা সবসময়ই একটা পরিকল্পনার মধ্যে থাকি এবং তখন কিন্তু আমরা আমাদের নিজের সঙ্গে কথা বলার চেষ্টা করি। পরের বার্তা, সুপ্রভাত অর্চিতা পিপি, আপনি আমার নমস্কার নেবেন। অভিরূপ লিখছে বিরাটি থেকে। বিরাটি থেকে অভিরূপ, তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নেবে, কেমন? তোমার লেখাটা পড়ি। জানেন পিপি, আমার ঠাকুমা মন্টালি দে সব সময় তার মুখ নড়ে এবং কাঁপে। আমি বলি, ঠাকুমা তুমি কি বলো? ঠাকুমা বলেন, আমি আমার মনের সাথে কথা বলি। আমি বলি, আমায় বলা যাবে না। ঠাকুমা বলেন, আমার বয়স হয়েছে, এইরকম কথা বয়স হলে সকলের মনে অনেক কথা হয়। এছাড়া ঠাকুমা অনেক ঠাকুরের গান মনে মনে গান করেন, আমার খুব ভালো লাগে। ঠাকুমা 80 বছরে পা দিয়েছেন। সকলে প্রার্থনা করবেন আমার ঠাকুমা যেন 100 বছর বাঁচেন। আমার ঠাকুমা খুব ভালো মানুষ, ঠাকুমা সকলের মঙ্গল কামনা করেন, এইটুকু বললাম পিপি। ভালো থাকবেন অভিরূপ বিরাটি থেকে। বিরাটি থেকে অভিরূপকে জানাই যে অভিরূপ

0: একটা ফোন, 0348225964 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
1: শুভ সকাল দিদি ভাই।
0: হ্যাঁ শুভ সকাল মঙ্গলদা, বলুন।
1: নিজের সাথে কথা বলা,
0: আজকে বিষয় রেখেছি কথা বলি নিজের সাথে। হ্যাঁ
1: কথা বলি নিজের সাথে। হ্যাঁ সত্যি, যখন সারাদিন কেটে যায়, যখন রাত্রি হয়, তখন অনেক কিছু মনে পড়ে যে কোনটা ভালো করলাম, কোনটা মন্দ করলাম। কারণ মানে আমরা নিজের সাথে নিজেকে যদি না চিনতে পারি না দিদি, তাহলে কিন্তু হবে না। কিন্তু আমাকেও চিনতে হবে যে না আমি কি করছি বা কি করলাম। আমি যদি একটু খারাপ কাজ করি না, মনের সাথে একটু অনুসরণ হবে, খুব কি কাজ করলাম আমি। আর যদি ভালো কাজ করি, নিজেকে খুব করতে লাগে, খুব ভালো লাগে। বলুন।
0: হ্যাঁ বলুন। এবং এই যে আপনি কখন কখন এই যে নিজের সাথে কথা বলার প্রয়োজনটা অনুভব করেন মধুমঙ্গলদা?
1: আমি রাত্রিবেলায় নিজের সাথে কথা বলার প্রয়োজন মনে করি, বা নিজের সাথে মনে মনে হয়ও দিদি যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। আমি রাত্রিবেলা বেশি অনুশোচনা করি।
0: আচ্ছা, সবসময় তো নিজের সাথে কথা বলা মানে অনুশোচনা তা তো নয়, সেটা তো আছেই। তাছাড়া আমার মনে হয় নিজের সাথে কথা বললে কখনো কখনো অনেক সমস্যার সমাধান আমরা হয়তো নিজেরাই করতে পারি। এবং আরেকটা বড়, হ্যাঁ বলুন,
1: আমাদের মন দুটো, একটা অবচেত মন, একটা চেতন মন। কোনো কোনো সময় যেমন আমরা স্বপ্ন, কিছু কিছু স্বপ্ন দেখুন সত্যিও হয়, যেমন আমরা স্বপ্ন দেখি ওটাও কিন্তু কিছু একটা সত্যি হয়ে যায়। কিন্তু তেমনি আমাদের মনটাও কিন্তু কঠিন জিনিস যে না এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে।
0: আচ্ছা মধুমঙ্গলদের সঙ্গে থাকুন, পরের বন্ধু অপেক্ষায় রয়েছেন, ভালো থাকবেন। হ্যাঁ 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো, কে বলছেন?
2: আমি বেজায় আসানের নলকুন্ডা গ্রাম থেকে মোহাম্মদ কামর জামান বলছি।
0: আজকের বিষয় কথা বলি নিজের সাথে।
2: নমস্কার দিদি। নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
2: শুভ সকাল। আমি আপনার সঙ্গে কথা বলার জন্য এক মাস আগে পাসপোর্ট করেছি, তার ভিসা টাইকেল হয়ে গেল। সত্যিকারই দিদি ভাই, আপনার সঙ্গে কথা বলতে আমার খুব খুব মনে চাই।
0: আচ্ছা বেশ, আজকের বিষয় কথা বলি।
2: আপনাকে ভাষা জ্ঞানটা যদি চোখে দেখতে পেতাম, তাহলে একবার নয় করে দেখতাম। তো যাই হোক, দেখতে পাবো না, কথা বলে শান্তি করে দিই আপনার সঙ্গে।
0: হ্যাঁ বলুন, আজকের বিষয় হচ্ছে কথা বলি নিজের সাথে।
2: মনকে জিজ্ঞাসা করলে আমি দিনে কি কাজ করেছি সেটা যদি রাত্রে মনকে বলি কি কাজ করেছি, তো বিবেক কখনো মিথ্যা কথা বলে না, বিবেক সত্য কথা বলে ছেড়ে দেয়। আমি অন্যায় করতে পারি, কিন্তু আমার বিবেক কোনোদিন অন্যায় করে না, বুঝলে? সত্য কথা আমি দিনে কি কাজ করেছি সেটা যদি সন্ধ্যাবেলা আমি মনে মনে ভাবি কি করেছি না ভালো করেছি, সেটা আমার বিবেক আমাকে বলে দিবে। আর যদি অন্যায় করে থাকি সে কথাটা বলে বলে দিবে। তবে চেষ্টা করি যদি অন্যায় কাউকে করবো না, ভালো করার চেষ্টা করবো, মানুষের সঙ্গে চলাফেরা মিশবো, ভালোভাবে ভালোভাবে চলবো, ভালোভাবে কথা বলবো, এইটুকু আমার মনোবাসনা। দিদি নমস্কার, আপনাকে আমার নমস্কার দিলাম।
0: সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজকের পৃথিবীতে মানুষ খুব ব্যস্ত, মোবাইল, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম সবকিছু আমাদের সময়কে দখল করে নিয়েছে। আমরা অন্যের জীবন দেখতে দেখতে নিজের জীবনটাকেই ভুলে যাচ্ছি, অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভাবছি, অন্যের সুখ দেখে নিজের দুঃখকে বড় করে তুলছি। অথচ যদি একটু সময় করে নিজের সঙ্গে কথা বলি, হ্যাঁ নিজের সঙ্গে নিজের ভুল ত্রুটিগুলোকে নিয়ে একটু বিচার করতে বসি, আচ্ছা আমিও তো পারি যে নিজেকে তার মতো করে তুলতে। প্রত্যেক মানুষের জীবনই আলাদা, প্রত্যেকের সংগ্রামও আলাদা। তাই অন্যের দুঃখে দুঃখী হওয়া, অন্যের সুখে ঈর্ষা না হওয়া, এগুলো এক একটা মানুষের কাছে এক এক রকম। নিজের সঙ্গে কথা বললে মানুষ নিজের ভুল বুঝতে শেখে। আমরা প্রায়ই অন্যকে দোষ দিই, কিন্তু নিজের দিকে তাকাই না। আত্মসমালোচনা মানুষকে পরিণত করে। যখন মানুষ নিজেকে প্রশ্ন করে, আচ্ছা আমি কি ঠিক করছি, আমি কি কাউকে কষ্ট দিলাম, আমি কি আমার স্বপ্নের পথে এগোচ্ছি, আচ্ছা আমি কি আমার ইচ্ছেগুলোকে, নিজের ভাবনাগুলোকে, নিজের কাজগুলোকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি, নিজের মধ্যে কি কোথাও একটা অহংকার বোধ যাচ্ছে আমার যে আমি সব পারি, আমি অন্যের থেকে ভালো পারি। এই সমস্ত প্রশ্ন

প্রশ্ন, এই সমস্ত স্বকথা। সেই কথাগুলো মনে হয় নিজের সঙ্গে নিজের বলার খুব প্রয়োজন, কখনো কোনো সময় একান্তে বসে।

0: 0348225968 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
1: হ্যালো, নমস্কার অর্চিতা।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? বিকাল বেলা
1: আমি একদম সম্পূর্ণ ফ্রি থাকি, আর তখন আমি আমার বাড়ির সামনে একটা কালী মন্দির আছে, তো সেখানে গিয়ে আমি বসি এবং বসে বসে আমি অনেক কিছুই নিজের সাথে কথা বলি। সারাদিন আমি যে কাজগুলো করলাম বা কারোর সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করি বা কোনো কথা কাউকে যদি বলে থাকি, তখন কিন্তু আমি ওখানে বসেই মনে মনে সেইগুলো কথাগুলোই ভাবি যে আমি কি এই কাজটা ঠিক করলাম বা সেই কথাটা বললাম, কেন বললাম, না বললেই বোধহয় ভালো হতো।
0: আচ্ছা অম্বিকাদি, অম্বিকাদি, আমাদের মহিলাদের বাড়ির সবথেকে প্রিয় জায়গাটি হচ্ছে রান্নাঘর, তাই তো? এবং আমরা যেখানে সবথেকে বেশি সময় কাটাই। আচ্ছা আপনি কখনো রান্না করতে করতে নিজের সঙ্গে কথা বলেন?
1: হ্যাঁ বলি, বলি রানা করতে করতে রান্না করতে করতে, হ্যাঁ অনেক সময় হয় ওইটা। ধরুন কোনো কিছু একটা রান্না করতে করতে মনে মনে একটা কিছু চিন্তা করছি, তখন মনে হয় তরকারিটায় কি নুন দিলাম নাকি এটা কম হলো নাকি বেশি হলো, হ্যাঁ এরকম একটা চিন্তা ভাবনা মানে থাকে এবং মনের সঙ্গে তখন কথা কিন্তু বলি।
0: সেই বেশ, এভাবে সঙ্গে থাকুন অম্বিকাদি। হ্যাঁ পরের বন্ধুর কাছে যাই, কেমন? বার্তায় যাই। বার্তা পাঠিয়েছেন রতন ব্যানার্জি রামপুরহাট রাতমা থেকে আর কি। লিখছেন, আজকের বিষয়টি আমার জন্য খুব প্রাসঙ্গিক, জানি না কেন আমার একা থাকতে একটা সময় কাটাতে ভীষণ ভালো লাগে। এটা স্বার্থপরতা মনে হলেও পুরাণে এটা যথেষ্ট ভালো ব্যাখ্যা আছে। আগের ঋষিমুনিরা জ্ঞান ও সিদ্ধিলাভের জন্য একান্তে কাটাতেন জঙ্গলে বা গুহাতে। সুচিন্তনের জন্য নির্জনে থেকে নিজেকে সময় দেওয়া খুব প্রয়োজন। এতে নিজের আত্মসমীক্ষা করার সাথে নিজের ভুল ত্রুটি চিহ্নিত করার অবসর পাওয়া যায়। আমরা এটার গুরুত্ব না বুঝলেও বর্তমান প্রজন্ম এটার গুরুত্ব ভালোই বুঝেছে, তাই এটার আধুনিক নাম দিয়েছে মি টাইম। যাই হোক, সুস্থভাবে জীবনযাপন করতে হলে দিনে অন্তত পক্ষে মিনিট দশেক বা একান্তে থাকা খুব জরুরি। আমরা বড়রা হয়তো আনমনে নিজের সাথে কথা বলতে পারি না, কথোপকথনের মতোই মনে সেই অবস্থা সৃষ্টি হয় যখন আমরা একা থাকি। একা থাকা মানে যে সে মিশুকে নয়, এই ধারণা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আন্তে রতন ব্যানার্জি। রতনদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার সঙ্গে একদম সহমত যে একা থাকা মানে এই নয় যে সে মানুষের সঙ্গে মিশতে জানে না, সেটা একটা অন্য ব্যাপার। এটা এটা কি বলছে বলুন তো, সেলফ টক, মানে নিজের সাথে নিজে কথা বলা। এটি একটি সম্পূর্ণ অন্যরকম একটা মানসিক প্রক্রিয়া এবং যেটি খুব স্বাভাবিক এবং স্বাস্থ্যকর। যাব পরের বার্তায়। পরের বার্তাটি পাঠিয়েছেন সুব্রত দত্ত, খাগড়া কান্তনগর থেকে লিখছেন। আমি সুব্রত দত্ত লিখছি, শুভ সকাল। কথা বলি নিজের সাথে প্রসঙ্গে, প্রথমেই মনে পড়ে গেল একদম শৈশবে একান্নবর্তী পরিবারে 15 জন সম্পর্কিত ভাই বোন আর 9 জন কাকা কাকিমা জ্যাঠা জেঠিমার সঙ্গে একই বাড়িতে বড় হয়ে ওঠার গল্প। সারাদিন পরিবারের শাসন আর ভাই বোনেদের সঙ্গে খেলাধুলা, হাসি ঠাট্টা, খুনসুটি, মারামারি আর স্কুলে যাওয়ার ব্যস্ততায় এত তাড়াতাড়ি সময় কেটে যেত যে একান্তে নিজের সাথে কথা বলার কোনো সময়ই থাকতো না বা কোনো সুযোগই মিলত না। এখন অনেকগুলো বছর কেটে যাওয়ার পর যে কে কোথায় ছড়িয়ে পড়েছে আর অনেকেই এই পৃথিবী থেকে হারিয়ে মনের আকাশে তারা হয়ে স্মৃতিতে ঝিলমিল করছে, ফলে কফি হাউসে সেই আড্ডাটার মতো নিজের লোকের সংখ্যা এতটাই কমে গিয়েছে যে সেই খুনসুটি, হাসি ঠাট্টার অঙ্গরসিকতা আর গল্প করার লোকের ভীষণ অভাব। বাধ্য হয়ে এখন নিজের সাথে কথা বলেই মনের ভার লাঘব করার চেষ্টা করি। একেবারে আয়নায় নিজের মুখ দেখার মতো নিজের সাথে কথা বলতে বলতে অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠে, যার কিছু রঙিন আজ কিছু আর কিছু বিবর্ণ। কখনো মন আনন্দে নেচে ওঠে, কখনো অনুশোচনায় ভুগি, আবার কখনো মন দুঃখে ভারাক্রান্ত হয়ে ওঠে। কিন্তু উপায় নেই, নতুন প্রজন্ম আমাদের সেকেলে কথা শুনতে রাজি নয়, আর আমাদের প্রজন্মের মানুষেরও বড় অভাব। দুটো মনের কথা বলে একটু মত বিনিময় করে হালকা হওয়ার অগত্যা। নিজের সাথেই কথা বলে মনের ভার লাঘব করার চেষ্টা করি। নমস্কার, সবাই ভালো থাকবেন। লিখেছেন খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত। সুব্রতদা, আপনি অনেকখানি কথাই বললেন নিজের মনের কথাটি। সত্যি কথাই, মনের কথা বলার লোক নেই, একমাত্র নিজের সঙ্গেই নিজে কথা বলতে হয়। যাব পরের বার্তায়। লিখেছেন চন্দ্রনাথ শাহ কান্তনগর থেকে, লিখছেন কথা বলি নিজের সাথে, এ যেন এক কাল্পনিক আয়নার সামনে দাঁড়িয়ে কোনো এক একান্ত মুহূর্তে নিজের কাছে নিজেকে ধরা দেওয়া, উন্মুক্ত মনের দরজায় নিজেকে খুঁজে পাওয়া, নিজের কিছু ব্যক্তিগত সিদ্ধান্তে মতামতের অপেক্ষা। আমরা জেনে বা না জেনে কম বেশি অনেকেই নিজের সাথে কথা বলি, মনের কাছে ঠিক বা ভুলের উত্তর নিয়ে আগামীর দিন এগিয়ে চলি। বিশ্বাস করি নিজের সাথে নিজের আলোচনায় দিতে পারে সঠিক পথের সন্ধান। মানসিক উদ্বেগে যখন সারাদেহে নেমে আসে একরাশ ক্লান্তি, আত্মবিশ্বাস সরে যায় অনেক দূরে, মনোযোগ কমে আসে, ভুলভ্রান্তি নিজেকে আঁকড়ে ধরে, মনে হয় এই বুঝি সব শেষ। এমন সময় তো দরকার হয় নিজের সাথে নিজের কথা বলার। বুঝতে হয় মনের ভাষা, নির্মল প্রকৃতির মাঝে এক বুক শ্বাস নিয়ে সব কিছু ভুলে চোখ বন্ধ করে একাগ্রতায় খুঁজলেই নিজেকে ধরা সম্ভব। কথা বলা যায় তার সাথে, বেরিয়ে আসে অনেক জটিল সমাধান সূত্র। ব্যক্তিগতভাবে ফুল বাগানে একান্তে কাজ করার অবসরে সময়ে অসময়ে আমি অনেকবার হারিয়ে গেছি নিজের মাঝে, কথা বলেছি, অনেক প্রশ্নের উত্তর পেয়েছি, শান্ত করেছি নিজেকে, পেয়েছি অনেক ইতিবাচক ভাবনা। লিখেছেন চন্দ্রনাথ সাহা কান্তনগর থেকে। চন্দ্রনাথবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার কথা হয়তো অনেকের সঙ্গেই মিলে যাচ্ছে। আমরা এভাবেই হয়তো নিজেকে খুঁজে পাই সারাদিনে কাজের অবসরে ফাঁকে ফোঁকরে। এবারে লিখেছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে। মনোজদা, আপনার বার্তা পড়ব, তার আগে একটা নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: যারা একটু দেরি করে রেডিওটি খুলেছেন তাদের জানাই আজকের শুভ সকালের বিষয়, কথা বলি নিজের সাথে। এই বিষয়ে এখন যার লেখাটি পড়ব, যিনি বার্তা পাঠিয়েছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া পশ্চিম মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে লিখছেন। খুব সুন্দর বিষয় নিয়ে আজকের কথা, নিজেকে সময় দেওয়া এবং নিজের সাথে কথা বলার মুহূর্তগুলো খুব সুন্দর হয়। নিজের সাথে কথা বলা মানে নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাওয়া। মন হলো জীবনের সবচেয়ে পরামর্শদাতা, শুধু তার কথাগুলো একটু শান্তিতে শুনতে হয়। মন আগডুম বাগডুম অনেক কিছুই ভেবে চলেছে, আবেগ প্রকাশ, মনে জমে থাকা ক্ষোভ অথবা কোনো আনন্দময় অনুভূতির সাথে প্রায়শ কথা বলি। অ্যান আইডিয়াল ব্রেইন ইজ দ্য ডেভিল স্ট্রাকচার। মন আলগা হলেই কিছু না কিছু অস্বাভাবিক চিন্তাগুলো মনের গভীরে অযাচিতভাবে জায়গা করে নেয়। তাই গঠনমূলক চিন্তাভাবনাগুলোকে স্থান দিতে হবে। সুস্থ ভাবনা যা নিজের, নিজের পরিবারের এবং সমাজের সুস্থ পথ প্রদর্শক হয়, সেই সদ্ভাবনাগুলোকে আমাদের স্থান দিতে হবে। প্রতিদিন সুস্থতার দরজা খুলে যায় নিজের সাথে কথা বলার অভ্যেস থেকে। তাই তো এটা সব থেকে ভালো থেরাপি, নিজের সাথে কথা বলে একটা ভালো সিদ্ধান্ত মনে মনে তৈরি করে নিয়ে থাকি। নিজেকে সময় দিতে হবে, নিজের সাথে কথা বলে নিজেকে সান্ত্বনা দেওয়া অনেক শান্তির। তবে প্রেজেন্ট বডি অ্যাবসেন্ট মাইন্ড যেন না হয়। নিজের সাথে কথা বলার সময় অধিক সমস্যা জেনে না আসে, যেন না সে ভাবতে হবে। নিজের সাথে কথা বলতে বলতে চোখের সামনে কোনো জিনিস না দেখতে পেলে আলিক প্রত্যক্ষ বা মতিভ্রম হলিসিনেশন হতে পারে, মানসিক সমস্যা দেখা দিতে পারে। নিজেকে যত্রতত্র কথা বলছেন সে পরিস্থিতি আসলে সতর্ক হওয়া উচিত। নিজের সাথে কথা বলে নিজেকে একটু জিরিয়ে নেওয়া, স্বস্তির আশা আকাঙ্ক্ষাগুলোকে তাল মিলিয়ে নেওয়া, এটা একটা ভালো দিক বলে মনে করি। লিখেছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে। মনোজদা আমাদের ধন্যবাদ, অনেক কিছু ইনফরমেশান দিলেন এ ব্যাপারেও, কিন্তু নেগেটিভ কিছু দিক রয়েছে অবশ্যই, যে নিজের সাথে নিজে কথা বলা অনেকেই দেখবেন। আমরা রাস্তায় চলতে চলতে অনেক মানুষকে দেখি নিজের সাথে নিজে অনর্গল কথা বলে চলেছেন। তো এই যে একটা স্থানকাল পাত্র বিবেচনা করতে হবে, যে আমি কখন নিজের সঙ্গে নিজে কথা বলবো, কোন সময়টাকে বেছে নেব, এই ব্যাপারগুলো যদি দেখা যায় সেটা অতিমাত্রায় হচ্ছে বা আমার সেটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, যে আমার নিজের সঙ্গে নিজে কথা বলাটা আমি বুঝে উঠতে পারছি না, তখন কিন্তু সেটা কোনো হয়তো একটা মানসিক চাপের কারণে, তখন কিন্তু কোনো বিশেষজ্ঞের সঙ্গে আমাকে অবশ্যই আলোচনা করতে হবে। আচ্ছা যাব। তপন দাস, অদিতি দাস লিখছেন, আজ মঙ্গলবারের শুভ সকালের বিষয়, কথা বলি নিজের সাথে। হ্যাঁ দিদি ভাই, সময় সময় এরকম আমার হয়, কথা বলি নিজের সাথে, একাই বসে আছি মনে হয় তখন। তাই তো, আমার ছেলেটা ঠিকঠাক খেয়েছে তো, স্কুলে সব কিছু ঠিকঠাক সঙ্গে নিয়েছে তো, আবার মনে হয় এই যে হাঁসফাঁস গরমে আর বেশি দিন বাঁচব না, এইরকম আমার সাথে হয়। তবে বসে থাকলে, আমার কাজ করলে এইসব মনে হয় না। অনেক লিখলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন অদিতি দাস ও রাহার ভগবান গোলা থেকে। এরকম ভাবনা তো আমাদের হয়ই, ওই যে এটাই হচ্ছে ব্যাপার, যেন ভাবনাটার মধ্যে একটা সুস্থ চিন্তা থাকে, আমরা যেন ভাবনাটা ঠিক মতোভাবে চালিত করতে পারি, এবং এটা যদি অভ্যেস করি সেই ভাবনাটাও কিন্তু খুব সুন্দরভাবে এগোতে থাকে। যাব ফোনে, 03482259 64। কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার মিল্টন দা।
2: কিন্তু ওটাই মনে আমার কাছে মহৌষধ, কারণ চিন্তা সত্যি কোনো না কোনো নিজের একটা জেরক্স, অর্থাৎ নিজেকে একটা যাকে বলা হয় একটা প্রিন্ট, অবশ্য মাঝে মধ্যে একটা নিঃশব্দ বলাকা উড়িয়ে সৃষ্টির রহস্যকে বারবার মানে একটা সবুজ সংকেত দেয়। কিন্তু কখনো কখনো সেই যখন আমি নিজের সাথে কথা বলি মাঝে মধ্যে, যখন বা অরণ্যে নিস্তব্ধভাবে বসে থাকি, তখন মাঝে মাঝে নিজের কথা বলে আমরা শান্তির একটা স্থিতিশীল অনুভূতি পাই।
1: আচ্ছা মিল্টনদা, এই যে নিজের সাথে কথা বলা, এটা কিন্তু আর একটা বিশেষ, আমার মনে হয় ব্যক্তিগত আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয় যে আমরা প্রত্যেকটা মানুষ এখন খুব কম বয়স থেকে একটি সংক্রামক রোগে আক্রান্ত, সেটা হচ্ছে খানিকটা কিছুটা অ্যালজাইমার, মানে কিছুটা ভুলে যাওয়া। এই যে ভুলে যাচ্ছি, মানে সারাদিনে কোনটা কোন কাজটা কখন করতে হবে, কোনটার পরে কোনটা করতে হবে, এটা আমরা প্রায়শই ভুলতে বসি আজকাল। এবং সেটা যদি কনস্ট্যান্ট নিজের সঙ্গে কথা বলা যায় যে না, এই কাজটা করলাম, এরপরে কিন্তু এটা আমাকে করতে হবে, আমাকে কিন্তু এটা করতে হবে, এই যে নিজেকে পরিচালনা করা, এটাও তো একটা নিজের সঙ্গে নিজে কথা বলা।
2: এটা একটা চরম মহসর হচ্ছে দাদি, কেন বলুন তো, কারণ নিজের সঙ্গে যখন কথা বলে না, তখন ভাব প্রকাশের বিনিময়টা, যেটা ওই যে বললাম একটু আগে আপনাকে, যে যখন আমি মাঝে মধ্যে এই মানে এই ভাবনাটা চলে আসে না, তখন মানে স্থায়ী সমাধানটা পেয়ে যায়। আর এটা প্রয়োজন আছে, একটু আগে যে বন্ধু লিখলে খুব সুন্দরভাবে লিখছিলেন, প্রত্যেকেই খুব সুন্দর লিখছেন, যে অতিরিক্ত কথা বলাটা কিন্তু মানসিক অবসাদ, সেটা নয়, কারণ সেটা কিন্তু ভাবতে হবে আমাদের।
1: হ্যাঁ সেটাই তো বললাম, তখন আমাকে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু
2: আমাকে নিতে হবে।
1: হ্যাঁ কিন্তু কিন্তু কিন্তু কোনো কোনো সময় বা এই যে আমি আপনাকে যেটা বললাম যে সারাদিন ধরে নিজেকে পরিচালনা করা, যে আমাকে এটা করতে হবে, আমাকে এটা কিন্তু মনে রাখতে হবে, আমাকে এটা করতে হবে, যেন আমাকে অন্যের দ্বারস্থ না হতে হয় নিজেকে। হ্যাঁ এটা ঠিক কথা বলাটা নিজের সঙ্গে বলতে হবে। হ্যাঁ নমস্কার, থাকুন, নমস্কার নেবেন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, পরে যাব। পরের বার্তায় পাঠিয়েছেন রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে। আসলে আমি কথা দিই প্রত্যেক দিন, চেষ্টা করি যে অন্তত 8:50 পর্যন্ত যারা বার্তা পাঠাচ্ছেন প্রত্যেকের বার্তাটাই পড়বার জন্য, সেই জন্য কিন্তু বার্তাটা পড়ছি। আর যারা ফোনে আছেন একটু অপেক্ষায় থাকুন, আপনাদের কাছেও যাওয়ার চেষ্টা করছি। দিদি আপনাকে জানাই শুভ সকালে শুভেচ্ছা। আমি বা আমরা বাস্তব জীবনে ব্যস্ত হয়ে থাকি নানা কাজে, এই ব্যস্ততার ভিড়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি, হতাশার চাদরে ঢেকে যায় নিজের ইচ্ছা ও ভাবনাগুলো। যখন জীবনে সমীকরণ মেলাতে পারি না, মন খুঁজে পায় না ভালো থাকার অনুপ্রেরণা, তখন আমার আমি কথা বলে আমার সঙ্গে এসে বলে, নিজেকে নিয়ে ভাবো, না হলে বেঁচে থাকাটা বড্ড ইচ্ছেহীন হয়ে যাবে বলে দুঃখ কষ্ট অভিমানকে পিছনে ফেলে ভালো থাকার জন্য চেষ্টা করো। খুঁজে বার করতে হবে সেই পথ তোমাকেই, কারণ তুমি ভালো থাকলেই ভালো রাখতে পারবে তোমার কাছের প্রিয় মানুষগুলো, সমাজকে। একদম ঠিক কথা বলেছেন রেখাদি, নিজেকে ভালো রাখাটা খুব খুব জরুরি। যখন আপনি বুঝবেন বা আমরা যারা বুঝি যে আমার উপরে অনেকে আমার ভালো থাকার সঙ্গে জড়িয়ে রয়েছেন, আমার ভালো থাকার সঙ্গে অনেকে ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং নিজেকে ভালো রাখাটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? ভালো থাকুন, সঙ্গে থাকুন, পরের বার্তায় যাব। পরের বার্তা পাঠিয়েছেন মনিরা বেগম বহরমপুর গোড়াবাজার থেকে, লিখছেন, দিদি একটু ভুল হয়ে গেল, শুভ সকালের বিষয় খেয়ালে বৃষ্টি নয়, খেয়ালে বৃষ্টি হচ্ছে আজকের কথা ও গানে রাত্রিবেলায়। এই বিষয়টা আপনি রাত্রিবেলায় পাঠাবেন, এখন আমরা কথা বলছি কি বিষয় নিয়ে, কথা বলি নিজের সাথে, এই বিষয় নিয়ে কথা বলছি। আচ্ছা পরের বার্তাটি পাঠিয়েছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, শুভ সকাল, সারাদিনের কাজের ফাঁকে একটু নিরিবিলি হয়ে একটু নিজের সাথে কথা বললে একটু শান্তি মিলে, নিজেকে বলি তুমি ভালো আছো তো, একা থাকলে একটু স্বস্তি পাই, অনেক কিছুই খুঁজে পাই। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, ছোট্ট করে লেখেন কিন্তু খুব ভালো লেখেন সুমিতাদি, সঙ্গে থাকুন, এভাবেই ভালো থাকুন, আর নিজেকে একটু ভালো রাখুন, কেমন? সঙ্গে থাকুন। যাব পরের বার্তায়, পরের বার্তাটি কেবল রামপুর থেকে তন্ময় প্রামাণিক। তন্ময়দা রাগ করবেন না, আপনার বার্তাটি পড়ব, কিন্তু অনেকক্ষণ থেকে একজন বন্ধু আমাদের ফোনে অপেক্ষায় রয়েছেন, তার কথাটি একটু শুনে নিই, তারপরে আপনার বার্তাটি একটু অবশ্যই পড়ব। কে রয়েছেন? হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার,
3: শুভ সকাল।
1: শুভ সকাল।
3: আমি জয়নাল আমেদিন উদয়পড়া গোয়াল গান থেকে বলছি।
1: হ্যাঁ আপনার কথা শুনবো, বলুন।
3: আজকের বিষয় হচ্ছে যে নিজের সাথে কথা বলি। এখন কথা হচ্ছে যে এটা ঘটনা খুব মানে উপযুক্ত সময়ে উপযুক্ত কথাবার্তা, ব্যাপার হচ্ছে যে নিজের সাথে নিজে কথা না বললে আমি আমার পথ আমার সঠিক পথ চলার ক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। তাই আগে নিজেকে নিজের মধ্যে জিজ্ঞাসা করে কথা বলে সিদ্ধান্ত নিয়ে কথা বলা দরকার, এবং অন্য জনের সঙ্গে কথা বলতে হলেও একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হয়, যাতে সে মনক্ষুণ্ণ না হয়, মানে উপযুক্ত কার্যক্রম ক্ষেত্রে কথাবার্তা সঠিক হয় এবং আমাদের আগে ভবিষ্যতের পথে চলার পথে আমাদের পথটা ঠিক হয় এবং সামঞ্জস্য বন্ধুত্বপূর্ণ সামঞ্জস্য বজায় থাকে, সমাজ যাতে সুরক্ষিত হয়, সমাজ যাতে পরিপূর্ণ সুখ সমৃদ্ধিশালী এবং শান্তিপূর্ণ অবস্থায় বিরাজ করে সেই পথে আমাদেরকে যেতে হবে।
1: তার জন্য সঙ্গে থাকুন, হ্যাঁ সঙ্গে থাকুন, ভালো থাকুন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন, কেমন? ভালো থাকুন, ভালো থাকবেন, হ্যাঁ নমস্কার। যাবো বার্তায়। তন্ময় প্রামাণিক কেবল রামপুর মন্দির পাড়া থেকে। নমস্কার দিদিভাই, শুভ সকাল। আমরা প্রতি মুহূর্তে তো সবার সঙ্গে কথা বলে চলেছি, সুখ দুঃখ ব্যথা বেদনা আনন্দ সমস্ত রকম, কিন্তু এই সমস্ত নিয়েই তো আর জীবন চলে না। মাঝে মাঝে একান্তে নিজের সাথে নিজেকে নিয়ে একটু একাত্ম করে নিতে হবে, কারণ নিজের সাথে নিজে কথা বললে অনেক সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। নমস্কার দিদিভাই, ভালো থাকবেন। তন্ময়দা আপনিও ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। যাব পরের বার্তায়। পরের বার্তায় যাওয়ার আগে নেব একটি ফোন, 03482259648। কে রয়েছেন? হ্যালো
4: দিদি, গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছেন?
1: ভালো আছি পলাশদা, বলুন।
4: আমি মনে করি যে নিজে একা থাকা মানে যখন নিজে ভুল ত্রুটি হয় সেটা সংশোধন করে নেওয়া। দিদিভাই একা থাকতে তো দিদিভাই খুবই ভালো লাগে। এই যে আপনার সঙ্গে আমি কথা বলছিলাম, তার আগে চিন্তা করলাম যে দু তিনবার ফোনটা বাজছে, দিদিভাই হয়তো তুলবে কি তুলবে না, এটা বিবেককে একটু প্রশ্ন করছিলাম আমি, দেখলাম আপনার ফোনটা উঠে গেল। দিদিভাই বিবেকের সঙ্গে, হ্যাঁ বিবেক, মানুষ যে মানুষের বিবেক নেই দিদিভাই সেই মানুষ কি করবে বলুন তো, বিবেক থাকা উচিত তো। তা আমি দিদিভাই বিবেকের সঙ্গে খুব কথা বলি, ভুল ত্রুটি যখন যেটা হয় না সেটা মনকে প্রশ্ন করি, কাজটা ঠিক করলাম না ভুল করলাম, মনে হয় ঠিক করলাম, এটা ভুল করে ফেললাম।
1: বেশ পলাশদা, এভাবে আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, কেমন? নিজের সাথে কথা বলা, সেলফ টক, একটু আগেই বলছিলাম এটি একটি সম্পূর্ণ স্বাভাবিক এবং মানসিক স্বাস্থ্যকর মানসিক প্রক্রিয়া। এটি মস্তিষ্কের চিন্তাভাবনা সংগঠিত করে, আবেগ নিয়ন্ত্রণ করে, মনোযোগ বাড়াতে এবং সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। কাজের পরিকল্পনা বা কোনো জটিল বিষয় নিয়ে নিজের সাথে কথা বললে মনোযোগ বাড়ে এবং মস্তিষ্ক দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। আবার রাগ হতাশা বা উদ্বেগের মুহূর্তে নিজের সাথে কথা বললে মানসিক চাপ কমে এবং পরিস্থিতি সহজে সামলানোও কিন্তু যায়। ইতিবাচক কথা নিজের মনোবল বাড়ায় এবং যে কোনো লক্ষ্য অর্জনে কিন্তু এটি সাহায্য করতে পারে। আর কোনো জিনিস খোঁজার সময় বা নতুন কোনো তথ্য মনে রাখতে নিজের সাথে কথা বলা তা দ্রুত স্মৃতিতে গেঁথে যায়। হ্যাঁ, যেটা বলছিলাম যে কোনো কাজ করতে হবে, কোনো বিশেষ জায়গায় পৌঁছতে হবে, কারোর কথা শুনতে হবে, এ ধরনের ব্যাপারে নিজের সাথে নিজে কথা বললে সে কাজটা কিন্তু খুব সহজে আমরা করতে পারি। যাব ফোনে, 03482259648। কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
5: নমস্কার,
1: কে বলছেন, কোথা থেকে?
5: আমি খায়রুল বাসার কথা বলছি, কুমিয়া মুর্শিদাবাদ থেকে।
1: হ্যাঁ বলুন, আজকের বিষয়ে কথা বলি নিজের সাথে।
5: ইট ইজ এ ভেরি ওয়ান্ডারফুল সাবজেক্ট ইন দিস টাইম।
1: থ্যাংক ইউ।
5: আসলে কথা হচ্ছে, আপনার যে ভাবনা সেই ভাবনাটাকে আপনি উস্কে দিলেন। আসল কথা কি জানেন তো দিদি, আমরা আসল কথাটাই ভুলে যাই। আমরা সারাদিন যে দৈনন্দিন বা জন্ম থেকে আজ অব্দি যে বয়সে বিলং করছি, সেখানে আমরা কি করলাম কি না করলাম এই চুলচেরা বিশ্লেষণ যদি আমরা নিজেরাই না করি, তাহলে একটা ছাগলে করবে না, একটা গরুতে করবে না, একটা সিংহতে করবে না। আসল কথা হচ্ছে আমরা মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, সে হচ্ছে আজকের যে বিষয়গুলো পরপর প্রতিটা কলার বলে যাচ্ছেন, আমরা যদি একই ছাতার তলে এসে নিজেদেরকে সুযোগ আসতে পারি। এবং সব থেকে মজার কথা, আমার জন্য বলছি যে মাধ্যমিক পাশ করে চলে গিয়েছিল কোম্পানির চাকরিতে, সে আমার সংসারটাকে এমনভাবে সেটেল করলো, নিজের দিদিকে তার বড় দাদাকে অনার্স গ্র্যাজুয়েট করার পর তারা কাজে লাগিয়ে দিল তাদেরকে। এবং সে ওখানে কোম্পানিতে থেকে সায়েন্সে, ফিজিক্সে এবং বায়োলজিতে আপনার লেটার মার্কস নিয়ে সে এখন বিয়ে পড়ছে এবং কোম্পানির বড় জায়গাতে আছে। এই কথাটা আমি ভাবছিলাম কয়েকদিন আগে যে আমি কি করলাম পিতা হিসাবে, আমি কি তাদেরকে জন্ম দিয়ে ছেড়ে দিলাম, এটুকুই বললাম।
1: বেশ, সঙ্গে থাকুন, ভালো থাকুন, এভাবে আমাদের সঙ্গে থাকুন। যাব বার্তায়। বার্তাটি লিখেছেন রীনা রায় মণ্ডল, বহরমপুর গোড়াবাজার থেকে বলছি। বিষয় কথা বলি নিজের সাথে। কথা বলি নিজের সাথে অর্থাৎ আত্মকথন। নিজের সাথে কথা বললে নিজের ভেতরে থাকা কোনো কষ্ট অনেকটা কমে, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। নিজের সাথে কথা বললে নিজের ভেতরে থাকা কষ্টটা শক্তিতে পরিণত হয়। তখন যে কাজটা খুব কঠিন মনে হয়েছে, অসম্ভব মনে হয়েছে, সেটা দেখে আস্তে আস্তে খুব সহজ হয়ে যায়। নিজের সাথে কথা বলে ভুলে যাওয়া কাজগুলোকে আওড়ে নেওয়া যায়, ফেলে আসা স্মৃতিগুলো উজ্জীবিত হয়। আমি কি নিজেকে খুব ছোট করে ফেলছি অথবা আমি কি খুব অহংকারী, এই সব প্রশ্নের উত্তর পাওয়া যায় নিজের সাথে একান্তে কথা বললে। একলা মনের হাজার কথা নিজেকে খুঁজে পাওয়ার অন্যতম উপায়। তবে বাস্তব অস্তিত্বহীন এমন কিছু নিয়ে সারাক্ষণ যদি বিড়বিড় করা হয় বা নিজের সঙ্গে কথা বলা হয়, সেটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলবে। তাই নিজের সঙ্গে কথা বলে আমরা ইতিবাচক থাকব। একদম রীনাদি খুব সুন্দর কথা বলেছেন, সুন্দরভাবে লিখেছেন। ভালো থাকুন, সঙ্গে থাকুন। শুভ সকাল অর্চিতা দিদি, আশা করি ভালো আছেন। লিখছেন খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ দাদা, ভালো আছি। আজকের শুভ সকালের বিষয় হলো কথা বলি নিজের সাথে। আমার মনের মধ্যে একটা মন আছে, সে মনের সঙ্গে আমি একাকী কথা বলে আনন্দ ও দুঃখ পাই, তাই আমার সঙ্গে আমার কথা বলে থাকি। আমরা সামাজিক জীব, আমাদের উচিত পরের উপকার করা। একটু বললাম দিদি, ভালো থাকবেন। খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে লিখে পাঠিয়েছেন। বেশ, সঙ্গে থাকুন, পরের বার্তায় যাব। লিখছেন সোমনাথ দাস, রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখছেন। জ্যৈষ্ঠের তপ্ত প্রাতে সুপ্রভাত, শুভ সকাল ও শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। কথা বলি নিজের সাথে সংসারের অভিজ্ঞ প্রবীণরা বলেন, কথা হলো ধনু ছেঁড়া তীরের মতো, বেরিয়ে গেলে আর ফেরানো যায় না। কথার মাধ্যমে মানুষের কাছে যাওয়া যায়, আবার দূরেও সরে চলে যায়। কাজেই প্রতি মানুষ নিজের সাথে নিজে কথা বলে নিজের কাজের পর্যালোচনা করেন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে অভিজ্ঞরা বলে থাকেন, নিজেকে জিজ্ঞাসা করো দিদি ভাই। সবাইকে ফাঁকি দেওয়া যায়, নিজেকে ফাঁকি দেওয়া যায় না। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস, রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে। সোমনাথ, এইভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের বার্তায় যাব। পরের বার্তাটি পাঠিয়েছেন শুভেন্দু সাউ, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন। আমরা মাঝে মধ্যে নিজে নিজের সঙ্গে কথা বলে থাকি, আপন মনে যখন পথ চলতে থাকি তখন নিজে নিজে বিড়বিড় করে কখনো গান কখনো সংসারের কথা আলোচনা করতে থাকি। আমার চার মাসের ছেলে দেখি বিছানায় শুয়ে একা একা আপন মনে অনেক কথা বলতে থাকে, আর আমার মেয়ে খেলার ছলে আপন মনে বকবক করতে থাকে পায়রার মতো। গরমে শুভেচ্ছা জানলাম শুভেন্দু সাউ, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। খুব সুন্দর দুটো ছবি তুলে ধরেছেন, আমরা এটা কিন্তু খুব লক্ষ্য করি। শুভেন্দুদা ধন্যবাদ, যে বাচ্চারা যখন একা একা খেলে নিজে নিজে কত কথা বলে, কত কথা, নিজের আপন একটা জগৎ তৈরি করে ফেলে কথা বলতে বলতে। তাই প্রত্যেকেরই তার নিজের বয়সে নিজের মতো করে কিন্তু একটা জগৎ আছে, যে জগৎটা আমরা বুঝতে পারি না, কিন্তু সেই জগতে আমরা পৌঁছানোর চেষ্টা করি। একজন হাতে লিখে পাঠিয়েছেন, লক্ষ্মীনারায়ণ চৌধুরী রায়চাঁদপুর জিয়াগঞ্জ থেকে লিখছে, নিজের সাথে কথা বলা এই শুভ সকালে লিখতে বড় ইচ্ছে করছে, যখনই স্টেশনে ট্রেন ধরতে গিয়ে নিজে নিজেই বলতাম যদি আমি ইলেকট্রিক ট্রেনে জিয়াগঞ্জ দেখতে পেতাম। প্রথমেই ইচ্ছে পূরণ হলো, তখন আজিমগঞ্জ মালদা লাইন দেখার ইচ্ছেও এখন মিটে গেছে। নিজের সাথে কথা বলে এবং জানতে চেয়ে অনেক ক্ষেত্রে ইচ্ছে পূরণ হয়েছে। শুভ সকাল, আকাশবাণী আমাকে আন্তরিক হতে শিখিয়েছে, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীনারায়ণ চৌধুরী লিখছেন রায়চাঁদপুর জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে, ধন্যবাদ আপনাকে। যাব ফোনে 03482259648, কোন বন্ধু রয়েছেন?
6: শুভ সকাল।
1: শুভ সকাল।
6: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
1: হ্যাঁ বলুন।
6: কাজী সবাইকে বাঁচায়, মৌন থাকা মানে অহংকার নয় বরং গর্বের। এইভাবে পথ চলতে চলতে নিজের সাথে কথা বলি, আগে ভাব জগৎ পরে বস্তু জগৎ। কোনো কিছু বাস্তবায়িত হওয়ার আগে অনেক কিছু ভাবনায় মনের অজান্তে চলে আসে। এক হাতে তালি বাজে না, দুটো হাতি লাগে, সেটাই স্বাভাবিক। স্বপ্ন দেখার সহজাত, সেই স্বপ্ন বাস্তবায়িত হয় রাজনৈতিক স্বচ্ছতা এবং সুস্থতার উপরে। সেই কথা নিজের সাথে হয়ে বাস্তবায়িত হলে কিনা আনন্দ হয়, সেই রাস্তা সামাজিক মানসিক এবং শারীরিক সুস্থতায় নির্মল সমাজ দেশ পরিবার চোখের সামনে ধরা দেয়।
1: যাব বার্তায়। বার্তা পাঠিয়েছেন মৃণাল পাল, লিখছেন বিনকান মুর্শিদাবাদ থেকে, কথা বলি নিজের সাথে। আমি যখন একলা থাকি বা একলা লাগি তখন আমি নিজের সাথে কথা বলি, নিজের সাথে কথা বলি, নিজের যে ভুল সেগুলো সংশোধন করি, নিজের সাথে কথা বলি, নিজের ভুল সংশোধন করা উচিত। ধন্যবাদ আপনাকে বার্তা পাঠাবার জন্য। এর পরের বার্তায় যাব। পরের বার্তাটি পাঠিয়েছেন মৃন্ময়ী পাল, আমি সারগাছি বিনকার থেকে মৃন্ময়ী পাল। আজকের বিষয় কথা বলি নিজের সাথে। এমনটা নয় রাতের শেষে যখন চারপাশ চুপচাপ হয়ে যায় তখন শুরু হয় আসল আড্ডা নিজের সঙ্গে। নিজের আয়নার সামনে দাঁড়িয়ে থেকে যখন আমি নিজেকে প্রশ্ন করি আজকে সারাদিন আমি কী করলাম, যদি কারোর সাথে খারাপভাবে কথা বলি পরে মনটা মনে হয় এটা কি আমি ঠিক করলাম, এভাবেই নিজের সাথে কিন্তু আমরা নিজেরা কথা বলে থাকি। ধন্যবাদ। বিধান দাস 43 পাড়া থেকে, নিজের সঙ্গে কথা বলি প্রত্যেকটা দিনের মতো, আকাশবাণীর সঙ্গে কথা বলি শুভ সকাল অনুষ্ঠানে, আমি কি বলছি কি বলবো সেটা নিজের সঙ্গে কথা বলে বার্তা পাঠাই, ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ আপনাকে। পাঠিয়েছেন নজরুল ইসলাম, উত্তর চর মাঝারদিয়ার রানীনগর মুর্শিদাবাদ থেকে, শুভ সকাল দিদিভাই। চলার পথে ইউনিয়নের কাজ করতে গিয়ে সদস্যদের সাথে কোনো বিষয়ে বারবার বলা সত্ত্বেও যখন বুঝতে সক্ষম না হয় তখন একটু জোর গলায় বকাবকি করার পরক্ষণেই দারুণ অনুশোচনায় মনে খুব কষ্ট হয়, বিভিন্ন প্রশ্ন জাগে। আমার এরকম ব্যবহার না করলেই হয়তো ভালো হতো, এর জন্যই নিজের সাথে কথা বলা খুব প্রয়োজন। ধন্যবাদ। একদম ঠিক কথা বলেছেন, কোনো একটা কাজ করার পর নিজের মনের মধ্যে এই দুঃখগুলো থেকে যায়, তখন একমাত্র নিজের সঙ্গেই নিজে কথা বলা ছাড়া কোনো পথ থাকে না। এবার শীষ মোহাম্মদ শিশান, নলহাটি পাইকপাড়া থেকে, আমি আমার আমির সাথে কথা বলি। আমার আমি আমার সঙ্গে ঝগড়া করে, খুনসুটি করে, আমার ভুল ধরিয়ে দেয়। আমাদের ফিজিক্সের স্যারকে দেখতাম আকাশের ক্যানভাসে আঙুলের চোখ দিয়ে অঙ্ক করতে করতে চলেছেন, কখনো দেখলাম বাংলা টিচারকে মনে মনে আবৃত্তি করতে করতে চলেছেন। এভাবেই আমরা নিজের সঙ্গে থাকি, নিজের সঙ্গে বাস করতে হয়তো ভালোবাসি। বেশ, যাব একটি ভালো খবরে। ইচ্ছে থাকলেই উপায় হয়, সত্যি তো তাই। এবং যে মানুষটির কথা বলবো সেই মানুষটি হয়তো কোনো না কোনো সময় নিজের সঙ্গে নিজে কথা বলেছেন যে হ্যাঁ এই কাজটি আমি পারবো। নবাবী মুকুলের মাটিতে যেন নেমে এসেছে এক টুকরো হিমাচল, বেলডাঙ্গার স্কুল শিক্ষক রূপেশ দাস নিজের বাগানে হিমাচল প্রদেশের তিন প্রজাতির সুস্বাদু আপেল ফলাচ্ছেন। তিন প্রজাতির আপেলেরই ব্যাপক ফলন হয়েছে, গাছের ডাল মিষ্টি আপেলের ভারে নুয়ে পড়েছে। রোজই সকাল বিকেলে স্থানীয়রা রূপেশবাবুর আপেল বাগানে ভিড় জমাচ্ছেন। মুর্শিদাবাদ জেলার জলবায়ু উষ্ণ ক্রান্তীয় প্রকৃতির, এখানকার পরিবেশ আপেল উৎপাদনের জন্য আদর্শ নয়, তবু টানা চার বছর ধরে রূপেশবাবু বেলডাঙ্গার মাটিতে আপেল ফলিয়ে অবিশ্বাস্য ফলন পেয়েছেন। পেশায় স্কুল শিক্ষক হলেও এই ভদ্রলোকের শখ কিন্তু অসাধারণ। বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে নিজের বাড়ির সামনে সাজানো বাগান তৈরি করেছেন তিনি, তাই ইচ্ছে থাকলেই সম্ভব। রূপেশবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার যাব জীবিকার জন্য। ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ স্কিম 2026 অনুসারে মুর্শিদাবাদ এবং অন্যান্য সন্নিহিত জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পয়লা জুন থেকে বারোই জুন পর্যন্ত অনলাইন কমন ইন্টার্ন টেস্টের জন্য অগ্নিপথ স্কিমে রেজিস্ট্রেশন পর্ব অনুষ্ঠিত হবে দুর্গাপুর ও আসানসোল শহরে। আবেদনকারীরা তাদের অ্যাডমিট কার্ড ও এই ওয়েবসাইটের ডাউনলোড করে নিতে পারবেন www.joinindianamy.nic.in। রেজিস্ট্রেশন করা আবেদনকারী যারা এখনও তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা বহরমপুর মুর্শিদাবাদের আর্মি রিক্রুটিং অফিসে যোগাযোগ করতে পারেন। অন্য কোনো তথ্যের জন্য নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান জেলার আবেদনকারী বহরমপুরের আর্মি রিক্রুটিং অফিস অথবা 9434584102 এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আবারও জানাই, রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী বারোই জুন 2026 তারিখ পর্যন্ত। শুনলেন জীবিকার জন্য। এবার একটু আকাশের খবর জানাই। এখন কিন্তু কদিন তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী থাকবে, মানে গরম থাকবে, কিন্তু এর সঙ্গেও এই খবরও রয়েছে যে এক পশলা বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, হালকা বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 4 জুন মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে এবং আগামী 5 জুন 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। আমাদের সময় কিন্তু কমে আসছে, এর মধ্যেই বার্তা পাঠিয়েছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া থেকে। মনোজদা, আপনার বার্তা তো পড়েছি। নিজের সঙ্গে আমরা কথা বলি, আমরা সব সময় কথা বলার চেষ্টা করি, কারণ নিজের সঙ্গে কথা বলা মানে এক অন্যরকম অনুভূতি। নিজের সাথে কথা বলি নীরব দুপুরের ছায়ায়, ভাঙা স্বপ্নের শব্দগুলো জমে থাকে হৃদয় মায়ায়। নিজের সাথে কথা বলি চুপচাপ রাতের শেষে, যে কথাগুলো কাউকে বলিনি, হারিয়ে গেছে অবশেষে। আয়নায় চোখে দেখি আমি অচেনা এক মানুষ, হাসির আড়াল ভিজে থাকে অজস্র নীরব ফানুষ। নিজের সাথে কথা বলি বৃষ্টি ভেজা জানালায়, পুরনো দিনের স্মৃতিগুলো ভাসে নীরব কুয়াশায়। কখনো নিজেই প্রশ্ন করি কেমন আছো আজ, নিজের মনে উত্তর দেয় ভেঙে গিয়েও বেঁচে আছি আজ।

নিজেকে সময় দিন, নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজ সারাদিন ভালো কাটুক, সকলে ভালো থাকুন। আজকে শুভ সকালে এই পর্যন্ত। সঙ্গে ছিলাম আমি অর্চিতা, অর্চিতা ঘোষ। আমাদের সঙ্গে কারিগরি সহায়তায় ছিলেন অমিতাভ চ্যাটার্জী।

0: আপনারা শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এখন শুনবেন গানের ভেলা।

নমস্কার শ্রোতা বন্ধু, সকলকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি গানের ভেলার আজকের পর্ব। এই পর্বে আপনাদের সঙ্গে রয়েছে দেবাদৃতা রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।

মঙ্গলবার গানের ভেলায় আমরা যাকে নিয়ে কথা বলি, তিনি আমাদের অনুভূতি, আমাদের দ্রোহ, আমাদের সঙ্গীত, আমাদের বেঁচে থাকা, এই সব কিছু নিয়ে এক নিটোল বহিঃপ্রকাশ কাজী নজরুল ইসলাম। কখনো আমরা তার সঙ্গীত নিয়ে কথা বলি, কখনো তার সাহিত্য নিয়ে কথা বলি, কখনো বা তার জীবন সংগ্রাম নিয়ে কথা বলি। তবে গানের ভেলায় এই অনুষ্ঠান যেহেতু সঙ্গীতকে কেন্দ্র করেই, আমরা চেষ্টা করি যত বেশি করে নজরুল ইসলামের গান নিয়ে কথা বলা যায়। এবার তার গান নিয়ে কথা বলতে গেলে বা সঙ্গীতে তার সৃজনশীলতার দিকটি তুলে ধরতে গেলে এতগুলি দিক সামনে এসে পড়ে যে তাকে নির্বাচন করা খুব কঠিন হয়। যদিও গত অনেক পর্বে আপনারা এই নিয়ে বহু আলোচনা শুনেছেন, তবু মনে হয় যেন নজরুলের সৃষ্টির যে দিকটি আরও সঠিকভাবে বলতে গেলে সঙ্গীতে তার যে অবদান, যে ব্যতিক্রমী অবদান বাংলা সঙ্গীতকে চিরকালীন সমৃদ্ধ করে দিয়ে গেল, তা হল তার বাংলা গজল। গজল এই বিষয়টি বিশেষ করে আমাদের বাঙালিদের কাছে হয়তো একটা সময় অনেক বেশি পরিমাণে দুর্বোধ্য থাকত, এক তার গায়নশৈলীর কারণে এবং আরেকটি হচ্ছে তার ভাষা, কারণ এই যে উর্দু ভাষা তাকে সবটুকু আমরা বুঝে উঠতে পারতাম না, কিন্তু বড় স্বাদ হতো যে ওই ওই সাহিত্য বা গানের ওই কথাগুলির রস যদি আমরা একটু আস্বাদন করতে পারি। নজরুল ইসলাম যেন কোথাও গিয়ে বাংলা গজল নামক এই স্বতন্ত্র ধারা প্রবর্তন করে গজল, যে গজল আমাদের কাছে একটু দুর্বোধ্য ঠেকত, তার সরলীকরণ করলেন এবং আমাদের কাছে এক নতুন ধারা পৌঁছে দিলেন। সেই ধারার বহমানতা আজও অব্যাহত। তাই ইচ্ছে হল আজ নজরুল ইসলামকে নিয়ে যখন কথা বলছি, গানের ভেলায় নজরুলগীতি নিয়ে যখন কথা বলছি, তার সৃষ্ট বাংলা গজলের দিকটি একটু তুলে ধরার চেষ্টা করব এবং সেই বিষয় নিয়ে কথা বলতে গেলে আরও কিছু পার্শ্ববর্তী কথা চলে আসে, সেগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করব। প্রথম গান শুনলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবারের গানে অধীর বাগচী।

যে সময় নজরুল বাংলা গজল তৈরিতে হাত দিলেন, সাল হিসেবে বলতে গেলে আনুমানিক 1926 খ্রিস্টাব্দ, ধরা যেতে পারে ওই বাংলার 1333 বঙ্গাব্দ আনুমানিক। তখন সব থেকে বড় কথা, নজরুল খুব অসুস্থ, শরীর ভালো যাচ্ছে না। উনি নিজে অসুস্থ, কখনো পরিবারে স্ত্রী সন্তান অসুস্থ হচ্ছেন, কিন্তু অসুস্থতাই বলুন, দারিদ্রের সঙ্গে লড়াই বলুন, যাই বলুন না কেন, তার মধ্যে নজরুল এরকম ব্যতিক্রমী একটি ধারার রচনা করে চলেছেন, সেখানে কোনো খামতি নেই। আজকে একদম প্রথমে যে গানটি শুনলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, বাগিচায় বুলবুলি তুই, গানটি রচিত হল 8ই অঘ্রান 1333 বঙ্গাব্দ। তারপর একের পর এক গান তৈরি হতে থাকল বাংলা গজলের আঙ্গিকেই। একটি গানের গল্প বলতে ইচ্ছা করছে, সেই সময় সুপ্রসিদ্ধ নৃত্যকলা পটীয়সী মিস ফরিদা কলকাতায় এসেছিলেন অনুষ্ঠান করতে, এসেছিলেন মিশর থেকে। মোহাম্মদ মঈনুদ্দীন তার যুগস্রষ্টা নজরুল এই গ্রন্থে এই ঘটনার বর্ণনা করেছেন, বলছেন মিস ফরিদা এসেছেন শুনেই নজরুল ইচ্ছা প্রকাশ করলেন যে ওর অনুষ্ঠান শুনতে যাবেন। ভালো কথা, গিয়ে হাজির হলাম অ্যালফ্রেড রঙ্গমঞ্চে। প্রথমে ঘণ্টাখানিক মিস ফরিদা সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখলেন, তারপর শুরু হল তার গানের সঙ্গে নৃত্য, এবং সেই নৃত্য প্রদীপ নৃত্য, অর্থাৎ মুখে গাইছেন এবং তার পাশাপাশি নাচছেন। সেইখানে

ফরিদা নৃত্য সহযোগে একটি উর্দু গজল পরিবেশন করলেন। সেই গজলের প্রথম দুটি লাইন হচ্ছে, কিসকি খয়রো মে নজমে কবরো মে দিল হিলা দিয়া, চ্যান সে সো রাহা থা মে কিসনে মুঝে জগা দিয়া। মনিউদ্দিন সাহেব লিখছেন যে যেহেতু মিস ফরিদার মাতৃভাষা উর্দু নয়, উর্দু গজল গাইতে গিয়ে তাঁর একটু উচ্চারণের সমস্যা হচ্ছে এবং সেটি দেখে প্রেক্ষাগৃহে বাকি যারা রয়েছেন তারা একটু কেউ অসন্তোষ প্রকাশ করছেন, কেউ হাসছেন, এরকম করছেন। কিন্তু নজরুল ইসলামকে দেখা যাচ্ছে তিনি একাগ্র চিত্তে মিস ফরিদার ওই গজলটি শুনছেন এবং তার নৃত্যশৈলী লক্ষ্য করছেন। ঠিক আছে, আমরা তারপর বাড়ি চলে এসেছি। এরপর ওই 1333 বঙ্গাব্দের পৌষ মাসে নজরুল একটি গান তৈরি করলেন, আসে বসন্ত ফুলবনে। এবং বলাই বাহুল্য, এই আসে বসন্ত ফুলবনে বাংলা গজলটি যখন তৈরি করলেন তার মূল অনুপ্রেরণায় দাঁড়িয়েছিল মিস ফরিদার সেদিনের সেই লীলায়িত নৃত্যভঙ্গি এবং উর্দু গজল। বলা ভালো, নজরুলের এই আসে বসন্ত ফুলবনে গানটি অনেকটি ওই গজলেরই অনুবাদ। সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবো।

অর্থাৎ এখানে একটি ব্যাখ্যা করতেই হয় যে আপাতদৃষ্টিতে যা কিছু ফেলনা, যা কিছু তুচ্ছ বা যা কিছু হয়তো সমালোচনারও যোগ্য, একজন প্রকৃত স্রষ্টা সাধক তিনি সেখান থেকেও ভালোটুকু খুঁজে বার করে নিজ সৃষ্টিতে পুনর্ব্যবহার করেন। এই গানটি তারই পরিচয়। আর নজরুলের বাংলা গজল শুনতে বসে আমাদের কিন্তু একটি বিভ্রান্তি হয়। বিভ্রান্তি কিরকম না, কিছু গান বাংলা গজল যা যা তৈরি করেছিলেন তার কিছু গানের কথা একেবারে নজরুলের নিজের রচনা করা। যেমন শুরুতে শুনলাম বাগিচায় বুলবুলি তুই, বা এরপরেই যে গানটি শুনব আঙুরবালা দেবীর কণ্ঠে ভুলি কেমনে, এই গানগুলির কথা নজরুলের নিজের লেখা। আর কিছু বাংলা গজলে কথা অনেকখানি অনুপ্রেরণা থেকে বা সেখানে অনুবাদও বলা যায়, যেমন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এখন যে গানটি শুনলাম। পরে গানে যাব, তার আগে ছোট করে বলি শ্রোতা বন্ধুরা আপনারা তো সঙ্গে রয়েছেন জানি, টেলিফোনে কথা হবে 2213-1342 এই নাম্বারে। পরের গানে আঙুরবালা দেবী। Oh

আজকে শুরুতে যে কথাটি বলেছিলাম যে নজরুল ইসলাম যখন বাংলা গানকে তার এই অভিনব সংযোজনে সমৃদ্ধ করে তুলছিলেন, তখন তিনি তার ব্যক্তিগত জীবনে অসীম প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে যাচ্ছেন। এবং তার পরিচয় আমরা পাই সেই সময় তার লেখা কয়েকটি চিঠি থেকে। ব্রজবিহারী বর্মনকে একটি চিঠি লেখেন নজরুল তার শারীরিক অসুস্থতা এবং অর্থনৈতিক সংকটের কথা জানিয়ে। সেই চিঠিতে নজরুল লিখছেন, স্নেহের ব্রজ, আজও আমি শয্যাগত, বড় যন্ত্রণা পাচ্ছি রোগীর ও অন্যান্য চিন্তার জ্বালায়। চিন্তার মধ্যে অর্থচিন্তাটাই সবচেয়ে বড়। কি করে যে দিন যাচ্ছে আল্লাহ জানেন। তোমার প্রেরিত 15 টাকা পেয়েছি, 25 টাকা চেয়েছিলুম। অবশ্য তোমারও বিপদ আপদের কথা শুনলাম, আরও যদি পাঠাতে পারো আমার এই দুর্দিনে বড় উপকৃত হব। তুমি ছোট ভাইয়ের মতো, তোমাকে বেশি কি লিখব, তোমার অন্যান্য খবর দিও। তোমার কাজিদা।

কি অদ্ভুত দেখুন, এত সংকট, এত প্রতিকূলতা, তার মধ্যেও সৃষ্টি থামছে না, একবারের জন্যও থামছে না। দুর্ভাগ্যবশত নজরুলের স্রষ্টা জীবন খুব দীর্ঘ ছিল না, দীর্ঘ ছিল না থেকেও বলা ভালো, অনেক বেশি বিক্ষিপ্ত ছিল। কারণ যার জীবনভরা সংগ্রাম, তাকে একের পর এক বাধা পেরিয়ে পেরিয়ে পেরিয়ে পেরিয়ে যেতে হয়েছে, তার পাশাপাশি নিজের সৃজনশীলতাকে ধরে রাখা, কাজেই খুব মসৃণ সুদীর্ঘ স্রষ্টা জীবন আমরা নজরুল ইসলামের কাছ থেকে কামনা করতে পারি না। কিন্তু এই বিক্ষিপ্ত জীবনেও পরপর এত কিছু দুহাত ভরে রেখে গেছেন আমাদের কাছে, যা বারবার ফিরে দেখতে ইচ্ছে করে। শুনব তার সৃষ্ট আরও একটি বাংলা গজল অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এরপর তার আরও একটি বাংলা গজল, খুব পরিচিত একটি গান। গানটির গল্প আগে বলি, তারপর গানটি শুনব। গানটির রচনাকাল আনুমানিক 1927 খ্রিস্টাব্দের গোড়ার দিকে। নজরুল তখন কৃষ্ণনগর চাঁদ সড়কের বাড়ি থেকে একদিন কিছু বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে ওই 6-7 মাইল দূরে চাবড়ির বিলে হাঁস শিকার করতে গেছেন। তো শিকার পর্ব শেষ হয়ে যাওয়ার পর ওই দুপুর বিকেল হয়ে এসেছে, বিকেল বলাই ভালো। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে এবং অস্তাচলে যাওয়া সূর্যের লাল ছটায় গোটা আকাশ অপূর্ব বর্ণ ধারণ করেছে এবং সেই রঙের প্রতিফলন ঘটছে বিলের জলে। আর একদিকে মেয়েরা সব দল বেঁধে জল ভরতে এসেছে ওই চাবড়ির বিলে। এই দৃশ্য নজরুলকে অভিভূত করে এবং উনি রচনা করলেন এই গানটি। সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবো।

আজকের গানের ভেলার এই পর্বে আমরা তাঁর সৃষ্ট বাংলা গজলগুলি শুনছি। হ্যাঁ, সব গানের হয়তো তথ্য আমাদের কাছে নেই, সব গানের তথ্য সেভাবে হয়তো লিপিবদ্ধ করা সম্ভব হয়নি, বা কোন প্রেক্ষাপটে সেই গান তৈরি হয়েছে সব তথ্য সবসময় থাকা সম্ভব হয় না। তবু আমরা অন্তত গানগুলোও যদি বারবার করে শুনতে পারি, সেই গানের মধ্যে দিয়েও তাঁর সৃষ্টির ধার অনেকটা উপলব্ধি করা যায়। যেমন আরও একটি গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আজকে এই নজরুলের সৃষ্টিকালের, বিশেষ করে যে সময়টি নিয়ে আমরা কথা বলছি, যখন তিনি বাংলা গজল তৈরি করছেন, ওই সময় কিন্তু কবি একদিকে যেমন গানকে সমৃদ্ধ করছেন, সঙ্গীতকে সমৃদ্ধ করছেন, তার পাশাপাশি সাহিত্যেও কবি থেমেছিলেন না। সেই সময় কলকাতায় বার্ষিক স্বাগত এই পত্রিকা প্রকাশের আয়োজন চলছিল। খুব স্বাভাবিকভাবেই স্বাগত নজরুলের কাছ থেকে একাধিক লেখা আশা করেন এবং মোহাম্মদ মঈনুদ্দিনের সেই স্মৃতিচারণে আবার চলে আসছে যে কৃষ্ণনগর গিয়ে কবির কাছ থেকে লেখা আদায়ের দায়িত্ব পড়েছিল আমার, এবং এই কার্য সম্পাদনে মঈনুদ্দিন সাহেবকে যে কতখানি ঝক্কি পোহাতে হয়েছিল সেটা তিনি মজা করে বলছেন। বার্ষিক স্বাগতে লেখার জন্য কয়েকদিন কলকাতা থেকে কৃষ্ণনগর যাতায়াত করলাম, তাকে সাধ্য সাধনা করে নিরিবিলি বসানো কি সম্ভব? আজ সভা, কাল সমিতি, পরশু গানের মজলিশ, তারপরের দিন দাবা খেলতে বসেছেন, তারপরের দিন

কোথাও কোনো বন্ধুর বাড়িতে গিয়ে আড্ডায় বসেছেন, একাধিক্রমে 3 দিন ধরে আড্ডাই চলছে। শেষে একদিন তিনি বার্ষিক স্বগত এই নামে একটি কবিতা দিলেন। কবিতাটি ভারী সুন্দর, বলার ভালো যে রসে একেবারে টসটস করছে। তার শুরুর কয়েকটি লাইন একটু বলি। বন্ধু গো, সাকি আনিয়াছে নাকি বরষের স্বগত, দীর্ঘদিনের বিরহের পরে প্রিয় মিলনের রাত, রঙিন রাখি শিরিন শরাব মুরুলি রবাব, বিন গুলিস্তানের বুলবুল পাখি সোনালি রূপালী দিন। কবি লিখলেন যে কবিতার নামই ছিল বার্ষিক স্বগত। ফিরবো আরও একটি গানে, আবারও মানবেন্দ্র মুখোপাধ্যায়।

বার্ষিক স্বাগতের তত্ত্বাবধানে তখন নজরুলের যেহেতু ক্রমাগত রোগ ভোগ এবং আর্থিক অনটন চলতেই থাকছিল, একদিন স্বাগতের আড্ডাতে স্থির করা হয় যে তাকে সাহায্যের জন্য একটি বিচিত্রানুষ্ঠান করা হবে এবং সেই অনুষ্ঠানে কবি নিজে সঙ্গীত পরিবেশন করবেন। অ্যালবার্ট হলে পরম উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠান হয় এবং এত মানুষের ভালোবাসা, এত মানুষের আবেগ সেদিন আরও একবার প্রমাণ করে দিয়েছিল যে কাজী নজরুল ইসলাম আমাদের সবার খুব প্রিয় একজন মানুষ, কবি, সুরস্রষ্টা, সঙ্গীত সাধক, বিদ্রোহী, বিপ্লবী, সাংবাদিক। এই বিষয় নিয়ে না হয় পরে একদিন কথা বলবো, তার সাংবাদিকতা বা তার সাংবাদিক জীবনের কিছু ঘটনা তুলে ধরবো, আজ সময়ের অভাবে হবে না। তো এই যে এতগুলি দিক তার সৃজনশীলতার, তার পাশাপাশি কবি আমাদের বড় প্রিয়, কাজেই তার সংকটে, তার দুর্দিনে যে যেভাবে পেরেছিলেন তার পাশে থাকার চেষ্টা করেছিলেন। বাংলা গজলের সারিতে আরও একটি খুব প্রিয় গান আমরা শুনি শিপ্রা বসুর কণ্ঠে।

আমাদের এক শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, না শোনা যাচ্ছে না বোধ হয়। কেউ রয়েছেন কি সঙ্গে? না, আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি চেষ্টা করুন, আবার আমরা কথা বলবো। সময়টা শেষ হয়ে আসছে, তাই বেশি কথা না বলে আমরা বরং গান শুনি। পরের গানটি শুনব সুকুমার মিত্রের কণ্ঠে।

সময়টা শেষ হয়ে গেল, এবার যে থামতে হবে বন্ধু। আজ আমরা গানের ফেলার এই পর্বে নজরুল ইসলামের বাংলা গজল নিয়ে কথা বললাম। শ্রোতা বন্ধুরা এলেন টেলিফোনে, কিন্তু একটু যন্ত্রের ওই আর কি যান্ত্রিক গোলযোগের কারণে তাদের কথা হয়তো সবটুকু পৌঁছে দিতে পারলাম না। অনুষ্ঠান শেষ করব, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে ছিলাম দেবাত্রিতা রায়। যেতে যেতে অনুষ্ঠান মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: ঘড়ির সময় বলছে সময় ঠিক 11:02 এবং আজকে শরীর স্বাস্থ্যের বিষয়টা কিন্তু বেশ মানে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই যে সমস্যাটা নিয়ে আজকে আমরা কথা বলছি প্রিয়াশা, সেটা কিন্তু আমাদের অনেকেরই সমস্যা, অজান্তেই কখনো কখনো সেটা আমাদের শরীরে বাসা বাঁধছে।
1: একদমই তাই। তবে আমরা কি বিষয় নিয়ে কথা বলছি সেটা বন্ধুরা কিন্তু খানিকটা হলেও আন্দাজ করতে পেরেছে, তার কারণ আজকের শরীর স্বাস্থ্যের পোস্টার নিশ্চয়ই বন্ধুরা দেখেছে।
0: একদমই।
1: তো আজকে আমাদের আলোচনা করবার বিষয় হচ্ছে অ্যালার্জি, কিন্তু শরীর স্বাস্থ্যের আলোচনা মানে আমি প্রিয়াশা আর দেবজিৎ আমরা দুজন তো আলোচনা করব না, আমাদের সঙ্গে অবশ্যই স্টুডিওতে উপস্থিত থাকেন অনুষ্ঠানের বিশেষ অতিথি। তো আজকেও আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডাক্তার অভিক বসু, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডাক্তারবাবু, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত।
2: নমস্কার।
3: ধন্যবাদ। নমস্কার।
0: তবে আজকে শুধুমাত্র কিন্তু আমি প্রিয়াশা এবং স্যার থাকবেন তো বটেই আড্ডায়, কিন্তু তাছাড়াও তোমরা কিন্তু আমাদের সঙ্গে কানেক্ট করতে পারো, আমাদের ফোন লাইন কিন্তু খোলা আছে 0332131342 নাম্বারে।
1: একদমই তাই। আর বাই চান্স যদি আমাদের ফোনে না পাও তাহলে চিন্তার কোনো কারণ নেই, চলে আসতে পারো যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে, আজকের যে পোস্টার রয়েছে সেই পোস্টারের কমেন্ট বক্সে।
0: একদম।
1: ব্যাপারটা হচ্ছে দেবজিৎ, বন্ধুরা আস্তে আস্তে আমরা বরং আমাদের যে এত মানে একটা বড় সড় প্রশ্নের লিস্ট নিয়ে বসেছি, মানে প্রশ্নে বরং আমরা তাহলে ডাক্তারবাবুর কাছে যাই। প্রথমেই যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে একটা ব্যাপার না আমাদের মধ্যে কাজ করে, যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে হাঁচি কাশি হচ্ছে, তো কিছু হলেই আমরা কথায় কথায় বলে থাকি যে অ্যালার্জি থেকে হচ্ছে, হাঁচি কাশি হলো অ্যালার্জি থেকে হচ্ছে, ধুলো লেগে গেল সেই জন্য অ্যালার্জি হচ্ছে। তো বেসিক্যালি যে বিষয় নিয়ে আমরা কথা বলছি অ্যালার্জি বিষয়টা ঠিক কি যদি একটু বুঝিয়ে বলে।
2: আচ্ছা, এই যে অ্যালার্জি, অ্যালার্জি বলতে আমরা বুঝি যদি সহজভাবে বলতে হয় তাহলে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে, মানে যেটাকে আমরা ইমিউন সিস্টেম বলে থাকি, ঠিক আছে, এই ইমিউন সিস্টেমের সঙ্গে ধরো আমাদের পারিপার্শ্বিকে যেগুলো আপাতভাবে খুব হার্মলেস মনে হয়, মানে যেগুলো অ্যাপারেন্টলি হার্মলেস কিছু সাবস্টেন্স বস্তু, সেইগুলোর সঙ্গে যখন এই প্রতিরোধ ক্ষমতার একটা মানে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া হয়ে যায়, হ্যাঁ, যেটাকে মেডিকেল সায়েন্স বলে একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স বা রিয়াকশন,
0: ঠিক
2: সেইটা থেকে কিন্তু অ্যালার্জি, সেখান থেকে যে উপসর্গগুলো বেরিয়ে আসে সেটাই হচ্ছে এই অ্যালার্জি, অ্যালার্জিক সিম্পটমস।
1: আচ্ছা,
0: বেশ বেশ।
1: অ্যালার্জি তো বেশ, অ্যালার্জি ব্যাপারটা কি সেটা তো বোঝা গেল, এবার আসি যে কারণ, আমরা তো বিভিন্ন কারণ শুনে থাকি, বিভিন্ন রকমের অ্যালার্জিও শুনে থাকি, তো প্রথমে আসি কারণে, কি কি মানে কারণে আমাদের অ্যালার্জি হতে পারে ইন জেনারেল।
2: এখন দেখো কিছু কমন রিজনস আছে, ঠিক আছে, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু ফুলের রেণু পলেন্স, ঠিক আছে, এগুলো না হাওয়ায় ছড়িয়ে যায়, কোনো নির্দিষ্ট সিজন দেখবে স্প্রিং টাইমে হয়, বিশেষ খুব বেশি শোনা যায়,
0: ঠিক,
2: সেইগুলো যদি কারোর শরীরের মধ্যে ঢুকে যায়, ইনহেলেশন, শ্বাস নিচে ঢুকে গেল, সেখান থেকে একটা অ্যালার্জিক রেসপন্স হতে পারে,
0: ঠিক,
2: গাছ থেকে অনেক সময় আসে, ঠিক আছে, গাছ, ঘাস থেকে, এগুলো থেকেও আসতে পারে। আচ্ছা, তারপরে ধরো কিছু খাদ্যবস্তু, ঠিক আছে, ফুড প্রোডাক্টস থেকে আসতে পারে, বা ধরো এমন হতে পারে রান্না করা হচ্ছে সময় যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হচ্ছে, খাদ্য সামগ্রী, সেখান থেকেও আসতে পারে, কারো অ্যালার্জি হতে পারে শরীরে ঢুকে। আবার ধরো কারো কারো বাড়িতে হয়তো পেটস আছে, পশু আছে, কুকুর বিড়াল ইত্যাদি, তাদের ওই যে লোমগুলো থেকে, অনেকে পাখি পোষে, পালক, সেখান থেকে অ্যালার্জেন্সগুলো আসতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওষুধ, বিশেষভাবে অনেক ক্ষেত্রে আমাদের কিছু অ্যান্টিবায়োটিক্স অ্যালার্জি হয় অনেকের, ব্যথার ওষুধ থেকে অ্যালার্জি হয়, ঠিক আছে,
0: একদম,
2: মানে এগুলো হচ্ছে কিছু স্পেসিফিক কারণ, খাওয়ার প্রোডাক্টের মধ্যে কিছু মানে খাদ্যবস্তু যেগুলো রেগুলার আমরা খাচ্ছি সেগুলোর মধ্যে থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে। আবার অদ্ভুতভাবে আমরা কারণটাও ধরতেও নাও পারি, মানে যেটা আমরা বলি আসলে নন স্পেসিফিক অ্যালার্জি, আমরা বুঝতে পারছি না কি থেকে কিন্তু অ্যালার্জি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, এক্স্যাক্ট রিজনটা আমরা হয়তো
0: সেইটাই সেইটাই পরবর্তী প্রসঙ্গ মানে প্রশ্ন আমাদেরকে আনছে যে ঠিক এক্স্যাক্টলি কি কিরকম ভাবে বুঝতে পারবো যে অ্যালার্জি হচ্ছে এই স্পেসিফিক জিনিসটা থেকে, তাই তো প্রিয়াশা,
1: মানে
0: আমরা বহু জিনিস খাই কখনো সেটা থেকে হয়তো একটা কোনো প্রতিক্রিয়া হচ্ছে, কিন্তু সেটা যে অ্যালার্জি এবং সেটা যে সেই খাবারটা যে আমাদের অবহেলা মানে অ্যাভয়েড করা উচিত সেটা আমরা কি করে বুঝবো।
2: দেখবে অনেক সময় নর্মালি এই অ্যালার্জিগুলো কি হয়, ধরো আমি যদি একটা উদাহরণ দিই, কোনো হয়তো খাবার থেকে হলো, ঠিক আছে, কোনো খাবার থেকে হয়তো অ্যালার্জি হচ্ছে, ইউজুয়ালি সেই খাবারটা খাবার ঘন্টা দুয়েকের মধ্যেই কিন্তু এই সিমটমসগুলো বেরিয়ে আসে। কীরকম সিমটমস হতে পারে, হট করে দেখলে গায়ে কিছু চাকা চাকা চাকা চাকা দাগ বেরিয়ে গেল, যেগুলো আমরা যেগুলোকে মেডিকেল টার্মে বলা হয় হাইভস, ঠিক আছে, চাকা চাকা দাগ বেরিয়ে গেল, চুলকোচ্ছে, ইচিং হচ্ছে, ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় হট করে সে একবার হাঁচি দেওয়া শুরু, সে হাঁচি থামছেই না, চোখ দিয়ে জল পড়ছে, চোখ চুল করছে, ঠিক আছে, এরকম সিমটমস গুলো থেকে কারো কারো দেখতে পারো হট করে হয়তো একটা শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। এগুলো নানা রকম এই অ্যালার্জির যে উপসর্গ, ঠিক আছে, এগুলো হলে আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারি যে হ্যাঁ কিছু থেকে হয়তো একটা অ্যালার্জি হচ্ছে। এবারে সেই কারণটা আমাদের বুঝতে হবে।
1: যেটা হয়তো সবার মধ্যে কমন দেখা যায়, মানে যেমন হয় না যে আমাদের একটুখানি উল্টোপাল্টা খাওয়া হলে আমরা বলে থাকি ডায়রিয়া হচ্ছে বা কন্টিনিউয়াস এরকম কিছু হচ্ছে, তো সেরকম কি কোনো
2: সেরকম স্পেসিফিক্যালি বলা খুব কঠিন। যেমন ধরো তুমি এক্ষুনি বললে যে কিছু একটা খাবার খেয়ে নিলাম হট করে পেট গন্ডগোল হলো, এটা দুরকম হতে পারে। এটা কিন্তু ফুড অ্যালার্জি হতে পারে, আবার ডাক্তারি শাস্ত্রে বলে ফুড ইনটলারেন্স হতে পারে।
0: আচ্ছা,
2: ফুড ইনটলারেন্স মানে হচ্ছে ধরো কিছু খেয়ে নিলে হট করে সেটা পেট গন্ডগোল হয়ে গেল, বমি হলো, এসবগুলো এগুলো ফুড ইনটলারেন্স। অনেক সময় দেখবি যেন আমরা বলি ল্যাকটোজ ইনটলারেন্স, মিল্ক প্রোডাক্ট থেকে অনেকে তাই তো ইনটলারেন্স, কিন্তু সেটা অ্যালার্জি নয়। অ্যালার্জি যদি হতে হয় তাহলে এই যে বিভিন্ন আমি উপসর্গগুলো বললাম, সেটা হতে পারে চুলকুনি, চাকা চাকা দাগ বেরিয়ে যাচ্ছে, হাঁচি কাশি হচ্ছে, শ্বাসকষ্ট, এরকম যদি উপসর্গগুলো আসে তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ তার অ্যালার্জি মতো হয়েছে। সেটা যে আবার সবার ক্ষেত্রে যে ওটা হতেই হবে এমন নয়, ঠিক আছে,
0: মানে উপসর্গ সবার ক্ষেত্রে সমান নয়,
2: রাইট। মানে যেমন ধর প্রথমে যেটা বলছিলাম এই পলেন্স থেকে, সেটাতে কিন্তু কারো কারো যে চুলকুনি হবে তা নয়, তার কিন্তু যে হাঁচি কাশি হতে পারে, চোখ চুল করতে পারে, নাক দিয়ে অনবরত জল বেরোচ্ছে সেরকম হতে পারে, কারো আবার হট করে শ্বাসকষ্ট হতে পারে, অ্যাস্থমা যেটা আমরা অ্যালার্জিক অ্যাস্থমা,
0: ঠিক
2: প্রকার ভেদ আছে।
1: আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তো এরকম, তো আপনি যেরকম বললেন যে বিভিন্ন কারণে তো হচ্ছে, সেটা হচ্ছে ঠিক আছে, মানে সে পরাগরেণু থেকে হতে পারে, সে ধুলোবালি থেকে হতে পারে, আমরা একটা খুব কমন ব্যাপার শুনে থাকি দেবজিৎ, ডাস্ট অ্যালার্জি হচ্ছে
0: একেবারেই,
1: মানে ঘরে ঘরে বইয়ের র‍্যাক গোছালেও হাঁচি শুরু হলে দেন অ্যালার্জি হচ্ছে। তো আবার অনেকের ক্ষেত্রে দেখি যে ধরুন একটা কিছু খেয়ে, হয়তো একটা চিংড়ি মাছ খেয়েছে, তো গায়ে লাল লাল র‍্যাশ বেরিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করি যে কি কি এরকম ধরনের অ্যালার্জি রয়েছে, এর বাইরেও তো নিশ্চয়ই ব্যাপারটা অনেকটা ভাস্ট, সেটা যদি বল।
2: যেমন ধরো মানে তুমি যদি বলো যেটা আমরা বলি টাইপস অফ অ্যালার্জি, যেটা
0: একেবারে
2: যেটা একটা হতে পারে, যেটা তুমি বলে যে গায়ে চাকা চাকা দাগ বেরিয়ে যাওয়া, সেটা হয় এটাকে আমরা বলি আর্টিকেরিয়া, ডাক্তারি শাস্ত্রে বলে আর্টিকেরিয়া, ঠিক আছে, চাকা চাকা দাগ বেরোচ্ছে, ভীষণ চুল করছে, আবার চব্বিশ ঘন্টার মধ্যে সেগুলো মিলিয়েও গেল, এগুলো হচ্ছে আর্টিকেরিয়া, ঠিক আছে। আবার ধরো কারো কারো ক্ষেত্রে হয় খুব হাঁচি হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, চোখ চুল করছে, এগুলো হচ্ছে এগুলোকে বলে অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিক কনজাংটিভাইটিস,
0: ওকে,
2: এরকম হতে পারে। আবার ধরো কারো কোনো এই হয়তো এই পরাগ থেকেই হট করে একটা সাঁসাই করে আওয়াজ শুরু হয়ে গেলে শ্বাসকষ্ট হচ্ছে হচ্ছে, এটা হচ্ছে অ্যালার্জিক অ্যাস্থমা, এটা আবার এক ধরনের অ্যালার্জি হতে পারে।
1: আচ্ছা,
2: আবার ধরো তোমার অনেক সময় কিছু জিনিস হয়তো গায়ে পড়লো, যেমন ধরো কোনো কেমিক্যাল।

0: হচ্ছে বলেই যে খুব জটিল কোন রোগ তা নাও হতে পারে, অ্যালার্জি হতে পারে,
1: অনেক কারণে
2: অ্যালার্জি হতে পারে, ঠিক আছে।
1: আবার এই ব্যাপারটা ইন্টারেস্টিং যে পেট ব্যথা থেকে অ্যালার্জি হতে পারে,
2: সেই কারণেই আমরা মানে ডাক্তাররা বলে থাকে ব্যথা যদি পেটে হয় ডায়াগনোস না করো অবধি কখনো ব্যথার ওষুধ দিয়ে ওটাকে বন্ধ করা উচিত, কারণ ডায়াগনোসিস স্টামিক সার্টেন হয়নি তখন।
0: ঠিক ঠিক, সে প্রসঙ্গে আসবো এই ওষুধের প্রসঙ্গে, কিন্তু আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে আমার নিজের যেমন অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে বেশ কিছু সমস্যা হয় ধুলো বা কোনো বিশেষ খাবার, তো এই অ্যালার্জি বিষয়টা কি কোনোভাবে জেনেটিক্স এর কারণে আসতে পারে, মানে আমার বাবা বা মা বা পূর্বপুরুষ কারুর থেকে কি সেটা?
2: ভালো প্রশ্ন। এখানে দেখবে দুটো আমরা শব্দ ব্যবহার করি ডাক্তারি শাস্ত্রে, একটাকে বলা হয় এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, মানে পারিপার্শ্বিকে যে কারণগুলো আছে, আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন, মানে বংশগত একটা প্রবণতা।
0: আচ্ছা,
2: এরকম হতে পারে ধরো কারোর বাবা মায়ের মধ্যে একজনের হয়তো এরকম অ্যালার্জিক ইস্যু রয়েছে, ঠিক আছে, দেখা গেছে তার ছেলে মেয়েদের মধ্যে প্রায় 30-40% একটা পসিবিলিটি থাকে যে বাচ্চাদের হতে পারে।
1: আচ্ছা,
2: আবার যদি বাবা মা দুজনেরই থাকে তাহলে এটা ইউজুয়ালি ডাবল হয়ে যায়, 60-80% একটা প্রবাবিলিটি থাকে, ঠিক আছে। মানে এখানে আমি বলবো না যে কোনো নির্দিষ্ট জিন ব্যাপারটা, রাদার এটা বলতে পারি আমি একটা, তুমি যদি একটা বন্দুককে ভাবো, তুমি ধরো বন্দুকটাকে গুলি দিয়ে লোড করলে, এই লোডটা হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন, বংশগত প্রবণতা। এবারে বন্দুকটা ফায়ার করবে কিনা সেটা হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হিসেবে মানে ট্রিগার করবে, ঠিক আছে। মানে তোমার কাছে বন্দুকটা আছে, গুলি ভরা আছে, কিন্তু তুমি কোনোদিন চালালেই না, তাহলে বন্দুকটা থেকে তোমার কোনোদিন কিছু অ্যালার্জি হওয়ার ব্যাপার নেই। তার মানে জেনেটিক প্রিডিসপোজিশন থাকলো মানেই অ্যালার্জি হবে এমন নয়, তুমি যদি সেই ফ্যাক্টরগুলোতে এক্সপোজড হও তবেই হয়তো হবে, আদারওয়াইজ তুমি হবে না।
0: মানে রিঅ্যাকশনটা আসা অবধি আমাকে অপেক্ষা করতে হবে।
2: তার মানে বলতে পারো একটা আমি ক্রিকেটের গ্রাউন্ড তৈরি করলাম কিন্তু কোনো খেলাই হলো না, তাহলে তো লাভ নেই,
1: একদম
2: দুটোই হতে পারছে
1: সেই ক্ষেত্রে। আমাদের যা যা প্রশ্ন তা তো ডাক্তারবাবু সুন্দর করে বোঝাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি ফোন লাইন ব্লিঙ্ক করছে, দেখব কে রয়েছেন সঙ্গে। নমস্কার।
3: খুবই ভালো লাগছে আপনাদের স্টুডিওতে এসে, কারণ এখন অ্যালার্জির প্রবলেম ম্যাক্সিমাম লোকেরই দেখা যায়, কারণ বায়ু দূষণ বলুন, খাবার দূষণ বলুন, এই বিভিন্ন কারণ থেকে মানুষের অ্যালার্জি প্রবলেম এসে যাচ্ছে।
1: আচ্ছা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে ডাক্তারবাবুর কাছে তাহলে সেটা যদি একটু জানান।
3: আমি ডাক্তারবাবুর কাছে প্রশ্ন করছি যে ডাক্তার বলছেন যে অ্যালার্জি ভ্যারাইটিজ, এবং এক একজন মানুষের ক্ষেত্রে এক একটা মানুষের এক এক রকম কারণ থেকে সেই অ্যালার্জিটা হতে পারে,
1: ঠিক,
3: এটা আননোন। ডাক্তারবাবুরাও বলতে পারবেন না যে আপনার কি থেকে আসছেন, বুঝলেন। তাহলে আমাদের ওষুধ কিছু আছে কি ডাক্তারবাবু, যেটা হচ্ছে কমন মেডিসিন খেলে যাতে আমরা কাজ পাই?
1: ঠিক ঠিক ঠিক, বেশ। হ্যাঁ, এই যে মানে রোগ নিয়ে যখন কথা বলছি, অসুখ নিয়ে যখন কথা বলছি, তখন কি ওষুধ আছে সেই অসুখের সেটা তো ডেফিনেটলি আমরা জানবো, এবং শুধুমাত্র ওষুধ না, আমরা কী কীভাবে সাবধানে থাকতে পারবো সেটাও জানবো। কিন্তু বন্ধুকে এটুকুই বলে যে আরেকটু যদি আমরা অনুষ্ঠানের শেষের দিকে এই প্রশ্নগুলো রাখি তাহলে বরং সবার
0: যারা যারা আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো তারা কিন্তু চেষ্টা করো স্পেসিফিক্যালি অ্যালার্জির বিষয়েতেই প্রশ্ন করবার আমাদেরকে।
1: একদম একদম। বলতে বলতে আরো একজন বন্ধু দেখি কে রয়েছে সঙ্গে। নমস্কার।
4: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি শঙ্কর বলছি, হুগলি থেকে।
1: হ্যাঁ বলুন।
4: ডাক্তারকে নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো গ্রামে থাকি, বর্তমানে মাঠে অনেক সময় চাষবাস করতে হয়, চাষবাসের ক্ষেত্রে অনেক সময় সবজি কাটছি, ফসল কাটছি, সেই সময় কোন কোন কোন একটা গাছের হয়তো পাতা হয়তো লেগে গাছ বা প্রচন্ড পরিমাণ চুলকায়, এবার সেই সময় যখন চুলকায় সেই সময়ে ফসল কাটার আগে কি করণীয় যদি একটু বললে ভালো হয়। নমস্কার।
1: এইটা শঙ্কর একটা ভালো প্রশ্ন করেছে, এবং এই প্রশ্নটা আমাদের লিস্টেও ছিল যে ইনস্ট্যান্ট যদি কিছু হয়, এই যে ও যেমন বললো যে কোনো পাতা বা কোনো কিছু রিয়াকশন থেকে হঠাৎ করে র্যাশ বেরিয়ে গেল বা কিছু একটা হলো, সেই মুহূর্তে তো খুব জ্বালা শুরু হয় বা অনেক সময় যন্ত্রণা হয়, ইনস্ট্যান্ট কি করব?
2: র্যাশ বেরিয়ে গেল যদি বলো, চুল হচ্ছে, তাহলে এটা ক্লাসিক অ্যালার্জি।
1: আচ্ছা,
0: ওকে
2: ওকে। যদি তুমি বলো জ্বালা হচ্ছে,
1: হ্যাঁ
2: র্যাশ নয়, লাল লাল হয়ে গেল বটে,
0: হ্যাঁ
2: এটা হয়তো অ্যালার্জিক নয়, এটা হয়তো ইরিটেন্ট ডার্মাটাইটিস। একটু আগে বলছিলাম কিছু ওভারল্যাপিং সিম্পটমস হয়, সবার

0: দেখতে হবে এটা অ্যালার্জি না এটা একটা ইরিটেন্ট ইনডিউস ডার্মাটাইটিস, ঠিক আছে? যেমন খুব কমন এক্সাম্পল দেখবে বিছুটি পাতা, যেটা আমরা বলি পয়জন আইভি, ঠিক আছে? অনেক সময় গায়ে কারো কারো ক্ষেত্রে এটা অ্যালার্জি র্যাশ বেরোয়, খুব চুলক হতে পারে, কারো কারো ক্ষেত্রে ওটা কিন্তু একদম ইরিটেন্ট ডার্মাটাইটিসও করতে পারে, ঠিক আছে? সুতরাং দুটোর একটু ট্রিটমেন্ট স্টাইল আলাদা হয়ে যায়। যদি আমি অ্যালার্জি দিয়েই আমি জিনিসটাকে ধরি, তাহলে ইনস্ট্যান্ট ট্রিটমেন্টে ধরো কিছু তো আমাদের আছে, যেগুলো আমরা রেগুলার কিছু অ্যান্টি অ্যালার্জিক অনেক সময় আমরা ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, ওখানে গেলে সেটা হয়তো নেওয়া যেতে পারে, ঠিক আছে? ইউজুয়ালি এগুলো লং টার্ম লাগে না, হয়তো দু তিন দিন নিল, জিনিসটা আস্তে আস্তে আস্তে কমে যায়। কিছু ক্রিম আছে অ্যান্টি অ্যালার্জিক ক্রিম, সেটাও অ্যাপ্লাই করতে পারে, সেটা অনেক সেফার বলবো, কারণ ডাইরেক্ট ট্যাবলেট না নিয়ে সে ক্রিম ফরম্যাটে লাগালে হয়তো তার সাইড এফেক্টটা অনেক কম,
1: মানে এটা একটা শরীরের বাইরে ইউজ হচ্ছে,
0: প্লাস তার একটা রিলিফ অফ সিম্পটমস হলো, উপসর্গগুলো কমে গেল, ঠিক আছে? কিন্তু এখানেও বলা ভালো যে তারপরে যদি আমি থেমে যাই তা নয়, তারপরে একজন স্পেশালিস্টকে দেখানো উচিত, কারণ এখানে ডিফারেন্সিয়েট করতে হবে যে অ্যালার্জি না ইরিটেশন, সে অনুযায়ী পরবর্তীকালে চিকিৎসা। এবং উনি যেটা বললেন চাষবাস করতে গিয়ে, তাহলে সেক্ষেত্রে তাকে কিছু প্রিকশনের মেজার্স নিতে হবে, যাতে করে সেই কন্ট্যাক্টটা না হয়, কিছু পড়লো যে এক্সপোজ যে খালি জায়গাগুলো সেগুলো যাতে কন্ট্যাক্ট না, সেগুলো ঢাকা থাকলো, এইভাবে এগোনো যেতে পারে পরবর্তীকালে তার যাতে না।
2: আচ্ছা, আর একটা হয় না যে মানে ধরুন ইনস্ট্যান্ট কিছু একটা হলো, আর অনেক সময় শুনি বাড়ির বড়রা বলে যে একটু জল দিয়ে নেই বা একটু ঠান্ডা ঠান্ডা কোনো জায়গা বা ঠান্ডা কিছু একটা স্প্রে কর, তাহলে হয়তো একটু আরাম লাগতে পারে। মানে এটা আদতে নিশ্চয়ই আমাদের ক্ষতি করে না, রিলিফ দেয় সাময়িক,
0: করা যেতে পারে। মানে এগুলো হচ্ছে কিছু তোমার
1: অলরেডি বন্ধুদের ফোন কল নিতে শুরু করেছি, অলরেডি আমরা আমাদের ফেসবুকও খোলা রয়েছে, আমরা কমেন্টের অপেক্ষা করছি, ডাক্তারবাবু প্রশ্নের উত্তর দিচ্ছেন, তখন কেন না একটা গান হয়ে যাক।
2: না না, নিশ্চয়ই হতে পারে, কারণ আমরা অনেকক্ষণ মানে একদম শুরু থেকেই পরপর পরপর প্রশ্ন করছি, নিশ্চয়ই আমরা একটা গান শুনতে পারি। গান শুনে আবার ফিরে আসছি আজকের আড্ডায়, সঙ্গে থাকো।

0: হ্যাঁ, শরীরে যতই ক্ষত জমুক না কেন, সেই ক্ষত সারাবার জন্যই কিন্তু আমরা শরীর স্বাস্থ্য নিয়ে তোমাদের সঙ্গে আড্ডায় থাকি, এবং শুধুমাত্র আমি আর প্রিয়ার সাথে আজকে নেই,
1: আমাদের সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অভিক বসু। এবং ডাক্তারবাবুর কাছে আমরা তো বটেই, বন্ধুরাও প্রচুর প্রচুর প্রশ্ন করেছি, এবং ডাক্তারবাবু আমাদের সব প্রশ্ন যত্ন করে গুছিয়ে আর কি উত্তর দিচ্ছেন। এরপরে আরেকটা যে প্রশ্ন, মানে সরাসরি প্রশ্নটাই আসি দেখছি, সেটা হচ্ছে যে বয়স সীমা, মানে হয় না কিছু স্পেসিফিক রোগের ক্ষেত্রে আমরা বলে থাকি যে একটুখানি বড় মানে মানে বয়স, আমার সুগার প্রেশার যারা একটু বয়স্ক তাদের বেশি অ্যাটাক করা সম্ভব হয়। ঠিক তেমনই অ্যালার্জির ক্ষেত্রে কি এমন কোনো মাপকাঠি রয়েছে না, যে কোনো বয়সীদের মধ্যে যে কোনো সময় হতে পারে?
2: অ্যালার্জি কিন্তু যে কোনো বয়সেই হতে পারে, ঠিক আছে, মানে একদম সে ছোট বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স অবধি যে কোনো সময়। কারণ একটু আগেই বলছিলাম যে কে কখন ওই অ্যালার্জেন্সে এক্সপোজড হবে সেটার উপর ডিপেন্ড করছে বংশগত প্রবণতাটা কেমন আছে।
0: ঠিক,
2: তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু অ্যালার্জি যেগুলো ছোট বয়সে শুরু হয়েছে সেগুলো তো পরবর্তীকালে কিছুটা ওয়েন অফ করে যায়, কমে যায়। যেমন ধরো অনেকের ক্ষেত্রে দেখবে অ্যালার্জিক অ্যাসমা, চাইল্ডহুড অ্যাসমা বলে, মানে একদম বাচ্চা বয়সে অ্যাসমা মতন এসছে, সেটা কিন্তু দেখা যায় 13-14 বছর বয়সের পর কমে যায়, চলে যায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অ্যাডাল্ট অ্যাসমাতেও সেটা যেতে পারে, ঠিক আছে। তো এরকম কিছু আমরা দেখেছি। হ্যাঁ, তবে ওভারঅল যদি আমি বলি তাহলে যে কোনো বয়সে কিন্তু অ্যালার্জি আসতে পারে।
1: আর এটা যদি বলি যে মানে কোন বয়সীদের মধ্যে অ্যালার্জির প্রকোপ সব থেকে বেশি দেখা যায়,
2: ভ্যারি করে,
1: ইউথদের মধ্যে কি,
2: বাচ্চাদের মধ্যে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে সিভিয়ারিটি বেশি হয়, আবার দেখা যায় যে বয়স্ক যারা 50 বছর বয়সের পর তাদের ক্ষেত্রে, এটাকেও একটা ডাক্তারি শাস্ত্রে একটা টার্ম দিয়েছে, বলা হয় যে এজিং অফ দ্য ইমিউন সিস্টেম, ঠিক আছে। এই এজিং অফ দ্য ইমিউন সিস্টেমে লজিক্যালি আমাদের মনে হয় তো আমাদের তাহলে ইমিউন এই ফাংশনটা একটু কমতে থাকবে, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় এটা একটু ভুলভাবে রিয়্যাক্ট করে থাকে। কারণ অনেক সময় দেখা যায় বড় বয়সেও কিন্তু সাংঘাতিক সাংঘাতিক আকার ধারণ করতে পারে, সেগুলো যেমন ধরো এই যে বললাম আমি মেডিসিন থেকে বা ড্রাগ ইন্ডিউস অ্যালার্জি, এগুলো যে কোনো বয়সে কিন্তু একটা বড় আকার নিতে পারে।
1: দেবজিৎ, আমাদের একজন বন্ধু এরকম ইন্টারেস্টিং প্রশ্ন করেছে, সেটা হচ্ছে মিন্টু দালাল, তিনি লিখছেন বসুয়া থেকে, বলছেন যে আমার ডাক্তারবাবুর কাছে প্রশ্ন, আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে, আমি কি কোনোদিন পটল চিংড়ি খেতে পারবো না? এখানে একটু কাট করি, আমরা আমাদের প্রশ্নে আছি, সেটা হচ্ছে আমরা এটাই বলতে চাইছিলাম যে কারোর কোনো স্পেসিফিক খাবার থেকে যদি অ্যালার্জি থাকে তাহলে কি সত্যিই সে কোনোদিন সেই খাবারটা খেতে পারবে না, মানে সম্ভাবনা কতটা?
2: দেখো এইটা উত্তরটা দেওয়াটা সোজা, কিন্তু ওনার সেন্টিমেন্টটাকে বোঝাটা বড় মুশকিল, সত্যি তাই। পটল চিংড়ি ফ্যান আমিও বড়, কিন্তু হ্যাঁ যদি দেখা যায় যে তার চিংড়ি খেলে অ্যালার্জি হচ্ছে তাহলে এটাই আমার অ্যাডভাইস হবে যে সেটাকে অ্যাভয়েড করাটাই ভালো। কারণ অনেক সময় দেখা যায় যে হয়তো সময়ের সঙ্গে এই কতটা পরিমাণ অ্যালার্জেনে সে এক্সপোজ হচ্ছে যদি মারতে থাকে না, তাহলে পরবর্তীকালে হঠাৎ করে একটা বড় সাংঘাতিক আকার। তাই সেই ক্ষেত্রে বুঝতে পারছি পটল চিংড়ি দেখলে স্বাভাবিকভাবেই একটা মনের মধ্যে উসকুস করবে, কেন পাচ্ছি না পাচ্ছি, কিন্তু শরীরের দিক দিয়ে দেখতে গেলে হয়তো সেটা অ্যাভয়েড করলে বেটার।
1: আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে খাবারগুলো, ধরুন আপনি বললেন যে যদি তিনি চিংড়ি মাছ খাওয়াটা কন্ট্রোল করেন তাহলে স্বাভাবিকভাবে তার অ্যালার্জি হবে না, তো এইটা মানে আমরা বলতে পারি কি যে যে খাবারগুলো থেকে আমাদের অ্যালার্জি হয় সেগুলো যদি আমরা কন্ট্রোল করি তাহলে আমাদের অ্যালার্জি কমে যাবে, মানে পরবর্তীতে আর কখনো হবে না বা
2: কমে যেতে পারে কিন্তু কখনো হবে না এটা গ্যারান্টি সহকারে বলা খুব মুশকিল। তার কারণ প্রথমে আমি বলেছি যে অনেক নন স্পেসিফিক অ্যালার্জেন থাকে যেগুলো আমরা চোখে সত্যি বুঝতে পারছি না। শুধু তাই নয়, এই ধরনের হয়তো চিংড়ি মাছে অ্যালার্জি, এই চিংড়ি মাছের মধ্যে হয়তো এমন একটা অ্যালার্জেন বা কেমিক্যাল আছে যেটার স্ট্রাকচার মানে গঠনগত সিমিলারিটি অন্য কোনো খাবারের সঙ্গে থাকতে পারে, এটাকে আমরা বলি ক্রস রিঅ্যাক্টিভিটি, সেটাও কিন্তু হতে পারে। তাহলে উনি বলবেন যে আমি পটল চিংড়ি খেতে পারলাম না, ডাক্তারবাবু বললেন, কিন্তু আমার অন্য খাবার খেতে গিয়ে হচ্ছে করতে পারে। সুতরাং এটা আমরা কখনো বলতে পারি না সে অ্যালার্জি ফ্রি হয়ে যাচ্ছে।
1: আমার কোনটা থেকে অ্যালার্জি ট্রিগার করছে সেটা আমার আইডেন্টিফাই করতে হবে, না হলে মহা মুশকিল।
0: আচ্ছা ডাক্তারবাবু, এই ক্ষেত্রে আমাদের এক বন্ধু সৌমেন দাস, সে ঠোঙাপাড়া পূর্ব বর্ধমান থেকে এটা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন করেছে, বেশ কয়েকটা। উনি বলতে চাইছেন, অ্যালার্জি কি সারা বছর হয়, এবং অ্যালার্জি হলেই কি ওষুধ খাবো, আর সম্পূর্ণ ভালো কি হয়ে যায় ওষুধ খেলে, এরকম দু তিনটে প্রশ্ন সে করেছে। যদি একটু উত্তর,
2: অ্যালার্জি সারা বছর হয় কিনা, অ্যালার্জি রোজে বললাম, যদি কিছু ট্রিগার থাকে, ফ্যাক্টর থাকে যেটা হয়তো রাউন্ড দ্য ইয়ার প্লে করে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে হতে পারে,
1: হতে পারে,
2: ঠিক আছে। সে হয়তো এমন একটি জায়গায় রয়েছে, তার বাড়িটা হয়তো তারির পাশে হয়তো এমন একটা গাছ আছে, যেমন ফর এক্সাম্পল কৃষ্ণচূড়া গাছ, ঠিক আছে, বা কোনো এমন গাছ সেটা হয়তো সারা বছর সেখান থেকে অ্যালার্জেন বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, ওষুধ খেয়েও তার কমছে না, তার মানে ট্রিগারটা ওটা, সেটাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে দেখা যাবে তার এই যতটা বাড়াবাড়ি হচ্ছিল ফ্রিকোয়েন্সি হচ্ছে সেগুলো কমে যেতে পারে, ঠিক আছে। সুতরাং এটা পুরোটাই কিন্তু এই ট্রিগার বা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে,
1: ঠিক আছে, ঠিক।
2: এটা একটা, আর হচ্ছে কি
1: ওষুধের ব্যাপারে, ঠিক, এটা আমাদের আরেকজন বন্ধু ফোন করেছিলেন, তিনিও জিজ্ঞেস করেছিলেন যে কি ওষুধ, মানে আমরা ওষুধের নাম তো এইভাবে বলা খুব মুশকিল, কারণ এক একজনের ক্ষেত্রে এক একটা ভ্যারি করে, তো মানে আমরা
0: কমন কিছু
1: ওষুধ রয়েছে,
0: কিছু ওষুধ যেগুলো আমরা অলওয়েজ
1: সেটা কি আমরা খেতে পারি, বা হ্যাঁ, এই যে ওভার দ্য কাউন্টার কিনে খাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে ভীষণ রকম দেখা যায়, ডাক্তার দেখানোর আগে একটু কিনে তো খাই, সেটা তো যাবেই।
2: অনেক সময় হয়তো এরকম হতে পারে, হয়তো ধরো কেউ বেড়াতে গেল, হয়তো এমন একটা জায়গায় বেড়াতে গেলো সেখানে হয়তো আশেপাশে ডাক্তার বা সেরকম পরিস্থিতি নেই, হয়তো ক্যারি করছে কিছু এরকম ওষুধ, তা হট করে হলো, সে বুঝতে পারছে এটা আমার একদম অ্যালার্জির মতনই উপসর্গ, তখন তাকে তো নিতে হবে, সেই মুহূর্তে তার তো লাইফ সেভিং বটেই, বা ডিসকমফর্টটাকে কমানোর জন্য সে নিতে পারে, ঠিক আছে। কিন্তু লং টার্মটা আমরা যেতে বারণ করি, কারণ নর্মালি দেখা যায় যে যতদিন পর্যন্ত অ্যালার্জিটা রইলো বা ট্রিগারটা রইলো ততদিন পর্যন্ত ওষুধ খেলো, তারপরে হয়তো বন্ধ করে দেওয়া যায়, কারণ লং টার্ম কোনো কিছুই এক্ষেত্রে আমরা অ্যাভয়েড করতে বলি, সেগুলো কিছু এফেক্টস থাকে, সাইড এফেক্টস থাকে, সেই জন্য প্লাস এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া দরকার, ডাক্তাররা কি বলছে, ঠিক আছে, এইটা। আর একটা উনি কোথায় বলেছেন যে ওষুধ খেলেই আচ্ছা মানে
1: সারা জীবনের জন্য কমে যাবে, মানে এটা একটা আমাদের কোশ্চেন যে কিছু কিছু এমন স্পেসিফিক রোগের ওষুধ আছে যেগুলো আমরা একবার খাওয়া শুরু করলে আমাদের কন্টিনিউয়াস খেতে হয়, যেমন থাইরয়েড,
2: ঠিক ঠিক,
0: বা প্রেসার,
1: প্রেসার, সুগার, মানে কন্টিনিউয়াসলি পাওয়ার চেঞ্জ হতে থাকে কিন্তু খেতে থাকতে হয়,
2: ঠিক ঠিক।
1: তো অ্যালার্জির ক্ষেত্রে এমন কোনো সম্ভাবনা কি রয়েছে?
2: অ্যালার্জির ক্ষেত্রে আমরা সাধারণত মানে কন্টিনিউয়াস বেসিসে দিই না, ঠিক আছে, যখন হয় সেই সময় দিলাম, তারপরে ঠিক হয়ে গেল হয়তো বন্ধ করে দিলাম, কিন্তু এরকম নয় যে একবার ঠিক হয়ে গেল মানে পরবর্তীকালে আবার তার হবে না, এমনও কিন্তু নয়, হতে পারে,
1: হতে পারে।
0: ডাক্তারবাবু, আপনি একটু আগেই বলেছেন যদিও সেই কথাটা যে যদি ফ্যাক্টরসগুলো থাকে তাহলে সেটা সারা বছর ট্রিগার করতে পারে, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে মানে এটা একদম ব্যক্তিগত আমার সমস্যা, আমি এটা একটা জিনিস দেখেছি যে স্পেসিফিক্যালি সিজন চেঞ্জে, মানে সেটা গ্রীষ্ম থেকে বর্ষা হোক বা মানে বসন্ত থেকে গ্রীষ্ম হোক, যে কোনো টাইমে একটা অ্যালার্জি আমার হয়, সেটা মূলত মানে ত্বকের উপরই, মানে একদম চুলকুনির মতন একটা অ্যালার্জি, তো এবং আমি দেখেছি যে ওটা যখন সিজন চেঞ্জটা ওই পিরিয়ডটা যখন কেটে যায়, ওই সন্ধিক্ষণটা যখন কেটে যায়, তারপরে কিন্তু সেই অ্যালার্জিটা আবার কমেও যাচ্ছে, তো এটার কি কোনো স্পেসিফিক?
2: হ্যাঁ, এটা হচ্ছে যেটা হলো সিজনাল অ্যালার্জি,
0: আচ্ছা,
2: সেই নির্দিষ্ট সিজনে
0: সময়
2: সীমাতে এই অ্যালার্জেন গুলো হয়তো হাওয়ায় ভাসছে, ঠিক আছে, সেগুলো যখন আমাদের শরীরে কন্ট্যাক্টে আসছে বা শরীরে ঢুকছে তখন সেটা অ্যালার্জিটা করছে, আবার যখন সেই পিরিয়ডটা চলে গেল তখন দেখা যাচ্ছে সে আবার অ্যালার্জি ফ্রি বাকি সময়,
0: এটাই হচ্ছে বেশ, মানে সেক্ষেত্রেও ওই মানে বিশেষজ্ঞের মতামত নেওয়াটাই প্রয়োজন,
2: পিরিয়ড অফ টাইমের জন্য সময়ের জন্য সে ওষুধ খেলো, প্রয়োজন পড়লো আবার তার সে বন্ধ করে দিতে পারে,
0: বেশ, আমার মনে হয় প্রিয়াশা ফোন লাইনে বন্ধু কিন্তু অপেক্ষা করছে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি মিশিগান থেকে বলছি, সিনসেস।
0: আচ্ছা,
3: গরমে যে ঘামা ছিলা হয় ওরা কি অ্যালার্জি কিছু হতে পারে?
0: আচ্ছা বেশ, সঙ্গে থাকুন। তো বন্ধুর প্রশ্ন হচ্ছে গরমের ঘামাচি কি অ্যালার্জিটিক হতে পারে?
1: ঠিক ঠিক, এটা একটা মানে হয় না মিসকনসেপশন তৈরি হয় আমাদের, এরকম কিছু ব্যাপার হয় যে হয়তো এমনি র‍্যাশ হলো বা আমরা প্যানিক করে বলি যে অ্যালার্জি হচ্ছে, এটা
2: দেখো যদি ঘামাচির কথা বলি, গরমে যেটা হয় প্রিকলি হিট বলে, যেটা ঘামাচি কিন্তু টিপিক্যাল অ্যালার্জি নয়, ঠিক আছে,
0: আচ্ছা,
2: কারণ ঘামাচিটা হয় হচ্ছে এই যে আমাদের যে ঘাম বেরোয় যেগুলো সোয়েট গ্ল্যান্ডস বলি, সেগুলোর মুখ বন্ধ হয়ে হয়ে সেখান থেকে এই ঘামাচিগুলো বেরোয়, সুতরাং এটা যারা খুব বেশি ঘামে, অনেকে হয় ঘাম বেশি, এই হট হিউমিড ক্লাইমেট এই সময় এই সিজনগুলোতে যেখানে যেখানে শরীরের ঘামগুলো বসে সেখানে সেখানে কিন্তু ঘামাচি হতে পারে, কিন্তু সেটা টিপিক্যালি অ্যালার্জি নয়, যদিও ঘামাচিতে কিন্তু চুলকুনি হয়, কিন্তু সেই চুলকুনিটাকে অ্যালার্জি ভাবলে হবে না। তার একটা কারণ হচ্ছে একটা কেমিক্যাল বেরোয় যেটা অ্যালার্জিতেও বেরোয়, ঘামাচি হলেও বেরোয়, যে কারণে ইচিংটা হয় চুলকুনি। কিন্তু সে ঘামাচি আর অ্যালার্জি দুটো আলাদা, ঠিক আছে, ট্রিটমেন্টটাও আলাদা,
1: ট্রিটমেন্টটাও আলাদা। এবার হচ্ছে এত কিছু তো আমরা বলছি যে অ্যালার্জি হলে কি কিভাবে হতে পারে, কি কি খাওয়া দাওয়া থেকে হতে পারে, সবই হলো। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা না আইডেন্টিফাই করতে পারছি না যে আমার কি থেকে অ্যালার্জি হচ্ছে। তো বেসিক্যালি অ্যালার্জি, এবং আমরা শুনেও থাকি যে অ্যালার্জি যদি আমরা টেস্ট করতে যাই সেটা একটু খরচ সাপেক্ষ। তো আমাদের কাছে কি এরকম কোনো উপায় রয়েছে, মানে অ্যালার্জি আমরা কিভাবে পরীক্ষা করব বা কিভাবে জানতে পারবো, আমাদের ঘরোয়া উপায় ঠিক নয় বাট টেস্ট যদি কোনো থাকে কিভাবে জানতে পারবো, মানে মোদ্দা কথা হচ্ছে যে আমরা নির্ণয় পদ্ধতিটা কিরকম?
2: এগুলো কিছু স্পেসিফিক আমাদের টেস্ট আছে যেগুলো দিয়ে অ্যালার্জি ডিটেকশন করা যায়, মানে এটা অ্যালার্জি কিনা, ঠিক আছে। সেটা কিছু রক্ত পরীক্ষা আছে, যেমন অনেকের ক্ষেত্রে আমরা IgE বলে একটি টেস্ট করি, যেটা খুব বেশি পাওয়া যায়, ইওসিনোফিল বলে কিছু কাউন্ট থাকে রক্তের মধ্যে, সেগুলো থাকে। তারপরে এই নির্দিষ্ট বস্তুটা থেকে অ্যালার্জি হচ্ছে কি না সেটা দেখার জন্য কিছু স্কিন প্রিক টেস্ট থাকে, লাগতেও হয় যে অ্যালার্জি প্রোফাইলও বলে দেখবে অনেক সময়। তো এরকম অনেক পদ্ধতি আছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে এর অ্যালার্জি আছে কিনা বা এর এই নির্দিষ্ট কারণে অ্যালার্জি হচ্ছে কিনা। আবার প্রথমে যেটা বলছিলাম প্রিডিসপোজিশন, মানে প্রবণতা আছে কিনা সেটাও দেখা যায়। মানে তার হয়তো ব্লাড টেস্ট করতে গিয়ে আমি দেখলাম একটা পার্টিকুলার মার্কার হয়তো খুব বেশি, কিন্তু তার কিন্তু সেই সময় অ্যালার্জি হচ্ছে না, তার মানে তার প্রবণতা আছে, তার কিন্তু যে কোনো সময় কোনো একটা কিছু থেকে অ্যালার্জি হতে পারে, ঠিক আছে। এইগুলো আমরা দেখতে পারি।
1: তাহলে মানে আমরা বারবারই ডাক্তারবাবু আমাদের যেটা বলছেন যে আমাদের অ্যালার্জি কি থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আগে আমরা বুঝবো, তারপর আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট করব, তাহলে সমস্ত কিছু আর কি বেটার হবে।
2: বা অনেকে দেখবে, এখানে বলি, অনেকে ডাক্তারবাবু বলে এটা অ্যালার্জি ডায়েরি মেইনটেইন, কোনো কিছু থেকে হয়তো অ্যালার্জি হয়েছে সে লিখে রাখে, তাহলে এগুলো আমাদের কাছে জানা থাকে যে আচ্ছা এই থেকে তার হয়তো পসিবল অ্যালার্জিগুলো বেরোচ্ছে, এগুলো অ্যাভয়েড করতে হবে পরবর্তীকালে, মানে ব্যাপারটা এরকম।
0: আচ্ছা ডাক্তারবাবু, ধুলো, পলিন, মানে পরাগরেণু বা ইত্যাদি এই বিষয়গুলো তো রয়েছে, কিন্তু আমি জানতে চাই যে আপনার অভিজ্ঞতা এখন অবধি আপনি যাদেরকে পেয়েছেন পেশেন্ট হিসেবে, আপনি মানে জেনারেলি কোন কোন খাবারের ক্ষেত্রে এই অ্যালার্জির ব্যাপারটা দেখেছেন? কারণ বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন মানুষের হয়, কিন্তু জেনারেলি কোন খাবারগুলো খুব সতর্কভাবেই হ্যান্ডেল করা উচিত বলে আপনার মনে হয়?
2: কিছু খাবার আছে যেগুলো আমরা বলি কমনলি মানে হতে পারে অ্যালার্জি। প্রথম হচ্ছে শঙ্করবাবু যেটা বলছিলেন সেই পটল চিংড়ি, ঠিক আছে, হতে পারে। পিনাটস, চিনাবাদাম ভীষণ হতে পারে, সাংঘাতিক সাংঘাতিক অ্যালার্জি হতে পারে। বেগুন থেকে কারো কারো হয়, সাংঘাতিক না হলেও হয়, আমরা ইরিটেশনটা পাই,
0: ঠোঁট ফুলে চুল হয়।
2: তারপরে ধরো কারো ক্ষেত্রে সয়া প্রোডাক্টস, যদি বলেন আজকাল সয়ে প্রোটিন খায় অনেকে, মিল্ক প্রোডাক্ট থেকে অ্যালার্জি হতে পারে, ঠিক আছে। ডিমের থেকে কারো অ্যালার্জি হতে পারে, এরকম এগুলো হচ্ছে কমন কিছু, এর বাইরেও হতে পারে, এগুলো হচ্ছে কমন। কারণ এমন রোগী আমরা পেশি যার কলা থেকে হয়, সে মানুষটা খুব কলা খেতে ভালোবাসতো, সত্যি কথা বল, তাকে বারণ করতে হয়েছে, এরকম হয়েছে, ঠিক আছে। কারো ডাল থেকে হয়, লেগিউমস এরকম জাতীয় জিনিস থেকে হয়, তো বিভিন্ন, ঠিক আছে।
0: সেক্ষেত্রে কি ত্বকের একটু যত্ন নেওয়া উচিত?
1: নিশ্চয়ই যত্ন তো নেওয়া উচিত, সেই যত্নটা বরং আপাতত আমরা না বলে গানে গানে চন্দ্রবিন্দু বলুক, তারপর আমরা ফিরে আসছি আবার অনুষ্ঠানে।

0: বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন।
1: আমি বলছি যে অ্যালার্জির মেন কারণ জেনেছি যে যারা কৃমির ওষুধ না খায় তার জন্য রক্তের মধ্যে ইওসিনোফিল বেড়ে যায়, ইওসিনোফিল বেড়ে গেলে অ্যালার্জি হয়, এটা ঠিক না কি জানছি?
2: আচ্ছা আচ্ছা, বেশ বেশ, মানে বন্ধুর কোনো একটা থট আমাদের সঙ্গে শেয়ার করেছে, তো আমরা একদম এক কথায় জানতে চাইবো এটা ঠিক না ভুল।
3: কিছুটা ঠিক বলেছেন, কারণ অ্যালার্জির সঙ্গে ইউসিনোফিলের একটা সম্পর্ক আছে, ঠিক আছে, কিন্তু ইউসিনোফিল বাড়লেই সেটা অ্যালার্জি করবে এমন ব্যাপার নয়।
2: আচ্ছা,
3: সেটা হচ্ছে কারো যদি কৃমির সমস্যা থাকে তারও কিন্তু ইউসিনোফিল বাড়তে পারে, কিন্তু কৃমি বাড়ছে, কৃমির ওষুধ খাচ্ছে না বলে ইউসিনোফিল বাড়ছে তার থেকে অ্যালার্জি, এই লিঙ্কটা হয়তো অতটা মানে সিম্পলিফাই করা যায়।
2: আচ্ছা, বেশ বেশ, আমরা একদম না গান থেকে সরাসরি বন্ধুর ফোন নিয়ে অনুষ্ঠানে তো ফিরে এসেছি। একবার তোমাদের বলি, আজ আমরা শরীর স্বাস্থ্যের আড্ডায় রয়েছি, কথা বলছি অ্যালার্জি নিয়ে, তোমার সঙ্গে রয়েছি আমি প্রিয়াশা, আমার সঙ্গে দেবজিৎ, এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডাক্তারবাবু, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অভিক বসু। আর অবশ্যই তোমরা যেমন ফোন লাইনে আসছো তেমন আসতে থাকো, আমাদের ফোন নাম্বার আরও একবার বলে দিই, 03-221-3134।
0: একেবারেই। আর তাছাড়াও আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামও কিন্তু খোলা রয়েছে, ফেসবুক অফিসিয়াল পেজ ওয়াই যুববাণী কলকাতা, YUVAVANIKOLKATA, সেখানে আজকে পোস্টারের নিচে গিয়ে কমেন্ট করে জানাতে পারো তোমাদের প্রশ্ন। আর তাছাড়াও ইনস্টাগ্রামে অর্থাৎ YV কলকাতা, YVKOLKATA, সেখানেও কিন্তু আজকের পোস্টারের নিচে কমেন্ট করে জানাতে পারো তোমাদের প্রশ্ন। এবং আমার মনে হচ্ছে প্রিয়াশা, বন্ধু কিন্তু অলরেডি ফোন লাইনে।
2: ঠিক, নমস্কার।
0: হ্যালো
2: হ্যালো, না আমরা কোনো কারণবশত শুনতে পাচ্ছি না। আরও একটা ব্যাপার, যখন তোমরা ফোন করবে তখন রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে ফোন করলে আমাদের কথা তো তোমরাও শুনতে পাও, তোমাদের কথা আমরাও শুনতে পাই, তো প্রত্যেকটা অনুষ্ঠানে মোটামুটি আমরা এটা বলি, তো যখনই ফোন করবে এভাবে ফোন করলে বোধ হয় কথা শুনতে সুবিধে হয় আর কি। বেশ, আমরা আমাদের প্রশ্নে তাহলে আবার একটু ব্যাক করে আসি।
0: শিওর,
2: কারণ
0: এটা কিন্তু আমি প্রিয়াশার ক্ষেত্রে অনেক দেখেছি যে
2: মানেটা কি।
0: হ্যাঁ, আমি বলছি যে সিজন মানে শীতকালে সিজন শুরু হওয়া মাত্রই ওর এই যে হঠাৎ করে হাঁচি কাশি হয়, এটা কি অ্যালার্জি থেকেই হয় মানে মানে কোনো কারণে, নাকি এটা একদম জেনেরিক মানে ওর রয়েছে যে শীতকালে মানে ঠান্ডা লাগার দরুন এই বিষয়টা হবে?
3: দুরকম হতে পারে, তবে ওর যে হাঁচি কাশির ব্যাপারটা বললো এই সিজন চেঞ্জের সময় সেটা অ্যালার্জি হতেই পারে, সিজনাল সেই স্পেসিফিক যে ট্রিগার্সগুলো সেই সময় ঘুরছে
0: ওকে
3: সেখান থেকে একটা হতে পারে। আর একটা তুমি যেটা বললে যে একটা প্রেডিসপোজিশন মানে ঠান্ডা এলেই একটা হাঁচি কাশির ব্যাপার,
0: এটা অনেকের ক্ষেত্রে হয়, শুধুমাত্র ও একাই ভুক্তভোগী নয়,
3: এটা অনেক সময় কিন্তু আমরা অ্যালার্জি বলি কিন্তু জিনিসটা অ্যালার্জি নয়, এটা একটা কোল্ড ইনডিউসড মানে ঠান্ডা থেকে এক ধরনের ইরিটেন্ট মানে এফেক্ট, ঠিক আছে, এটাকে ভিন্ন একটা নাম আছে, কে বলে ভ্যাজোমোটর রাইনাইটিস।
0: আচ্ছা,
3: এটা সিম্পটমগুলো অনেকটা অ্যালার্জির মতো কিন্তু চিকিৎসাটা সম্পূর্ণ আলাদা, এটা একটু কোথাও একটু ঠান্ডায় বেড়াতে গেল, এসি চললো, ঢুকলো, সঙ্গে সঙ্গে নাক দিয়ে টানতে নাক টানতে শুরু করে দিচ্ছে, এটা কিন্তু ভ্যাজোমোটর রাইনাইটিস, এটা কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস, এটা আলাদা জিনিস। তার মানে ওটা বুঝতে পারছো, অ্যালার্জি জিনিসটা শুনতে যতটা সিম্পল
2: সমস্যা নিয়ে কথা বলছিলাম, কি কি সমস্যা হতে পারে, কি কি কারণে হতে পারে, এবার একটু সমাধানের দিকে যদি চোখ রাখি, তো প্রথমেই যেটা জিজ্ঞেস করায় সেটা হচ্ছে যে মানে একদম বেসিক কোশ্চেন যেটা আমাদের বন্ধুরাও কিছু ক্ষেত্রে করছিল, যে অ্যালার্জি কমবে কিভাবে, কোনো বিশেষ টোটকা বা কিছু?
3: এখানে বিশেষ টোটকা বলতে যেটা সব থেকে ভালো অ্যাডভাইস হবে সেটা হচ্ছে যদি কি থেকে অ্যালার্জি হচ্ছে সেটা জানা থাকে তাহলে সেগুলোকে অ্যাভয়েড করা, এটা তো সব থেকে ভালো উপায়। এবারে অনেক ক্ষেত্রে তো অ্যাভয়েড করা যায় না, ধরো ডাস্ট থেকে হয়তো যারা অ্যালার্জি হচ্ছে, কিন্তু সে হয়তো এমন জায়গায় কাজ করে, চাকরি করে, তার চারিপাশে হয়তো ধুলো রয়েছে, তাহলে সেইটা যাতে শরীরে না ঢোকে সেটা মাস্ক ইউজ করতে পারে, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে সেটা আমরা বলি, তাহলে অ্যালার্জিটা বারে বারে হচ্ছে না, এরকম কিছু জিনিস। আর হচ্ছে যদি হয় বাই চান্স কখনো, তাহলে সেই অনুযায়ী তার
2: ট্রিটমেন্ট করানো আছে, ঠিক আছে? বেশ বেশ, কথা বলতে বলতে দেমছি দেখতে পাচ্ছি ফোন লাইন আবারও ব্লিঙ্ক করছে, দেখি কে রয়েছে সঙ্গে। না না না, ঘোরাফেরা করছি সেটা হচ্ছে ওয়েদার চেঞ্জ, ধুলোবালি, এগুলোর হাত থেকে অ্যালার্জি হবে না এই গ্যারান্টি দেওয়ার নয়, মানে যেটা আপনিও বললেন। তো সেখানে আমরা মাস্ক পরতে পারি বা কোনো না কোনো মানে সাবধানে থাকতে পারি কি মাস্ক পরে বা যতটা সম্ভব এড়িয়ে চলে। তো অনেক সময় হয় না যে আমরা হয়তো সাবধানেই থাকি, যখন আমরা বাড়িতে থাকি, যখন আমরা অফিসে যাচ্ছি মোটামুটি সাবধানে থাকছি, আচমকা কিছু ডাস্ট লাগলো বা কিছু হলো ইনস্ট্যান্ট, মানে প্রায় 20-25টা হাঁচি হলো, তার ভীষণ শরীর খারাপ শুরু হলো, শ্বাসকষ্ট শুরু হলো, সেই সময় সে কি করবে?
3: যদি শ্বাসকষ্ট শুরু হওয়ার আগে অবধি থাকে, হাঁচি হচ্ছে ঘন ঘন, সেটা খানিকক্ষণ পরে যে থেমেও যায়, ঠিক আছে? কারণ কি হয়, এগুলোর মধ্যে দিয়ে যে অ্যালার্জেনটা হয়তো নাকের ভিতরে ঢুকলো অনেক সময় বেরিয়ে যায়, সেটা এটা একটা প্রোটেকটিভ ডিফেন্স বলতে পারি আমরা। অনেক সময় এতবার হচ্ছে একটা অস্থিরতা বারে বারে, তখন কিছু মেডিসিন রাখতে হয় ঘরে, যেগুলো যাদের আমরা এর সমস্যা হয়ে থাকে তাদেরকে আমরা অ্যাডভাইস করি, কিছু নাকের স্প্রে থাকে, সেই মুহূর্তে নিলে আস্তে আস্তে জিনিসটা কমে যেতে পারে, ঠিক আছে? তবে যদি শ্বাসকষ্টের দিকে জিনিসটা যায়, তাহলে সেই মুহূর্তে অবশ্যই কারো কোনো ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ সেটা বাড়াবাড়ির দিকে চলে যায়,
2: ঠিক? আর একটা হচ্ছে যে অনেকে ইনহেলার ব্যবহার করেন এর বিভিন্ন কারণ, কারোর শ্বাসকষ্টের জন্য তো প্রবলেম থাকে বলে করেন, কারোরই অ্যালার্জির ধাঁত বা এর হঠাৎ করে একটা অ্যাটাক হলো, সেই জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন যে তুমি এই ইনহেলারটি ইউজ করতে পারো। এবার এই ইনহেলারটা ঠিক কোন সময় কার্যকরী সেটাই বা আমি কিভাবে বুঝবো?
3: যেমন একটু আগে তুমি বললে যে হট করে হলো এরকম একটা ফেজ, শ্বাসকষ্ট মতন হচ্ছে, ঠিক আছে? সেইখানে যদি তার কাছে ইনহেলার থাকে, তাকে যদি আগে থেকে বলা থাকে যে এই সমস্যা হলে আপনি নিতে পারে, তাহলে সে সঙ্গে সঙ্গে শুরু করে দিতে পারে, তাহলে তার সেই সময় সিমটমটাও কমে গেল, বাড়াবাড়ির দিকে গেল না, ঠিক আছে? এটা হচ্ছে ধরো সিজনাল কোনো অ্যালার্জির ক্ষেত্রে হতে পারে বা হট করে কোনো ট্রিগার এলো সেই ক্ষেত্রে হতে পারে। আর যাদের হয়তো সারা বছরেরই একটা সমস্যা, তাহলে তো সেই কারণে হয়তো লং টার্ম ইউজ করছেন
2: বা ক্যারিও করছে,
3: ঠিক আছে? তো সেই হিসেবে তোমার রকম ভেদে আমরা ইউজ করব বলতে পারি।
2: বেশ, এবার যেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে, মানে আমি স্পেসিফিক্যালি দেবজিতের নাম এখানে চলেই আসে, উঠেই আসে, সেটা হচ্ছে যে মানে সাধারণত কিছু কিছু মানুষ থাকে যে যেমন উগ্র পারফিউম ইউজ করে, যে পারফিউমের কারণে পাশের যে মানুষটা থাকে তার অনেক সময় দেখা যায় যে অস্বস্তি হচ্ছে বা একটা হয় না যে কাশি হচ্ছে খুশখুশে, তো আমরা বলে থাকি যে হয়তো অ্যালার্জি হচ্ছে, ওই পারফিউমের স্মেলটা সহ্য হয়নি বা পারফিউমের ওই ব্যাপারটা সহ্য হয়নি। তো এটা কি মিথ না সত্যি হয়? হতে পারে,
0: আমি বুঝলাম, কিন্তু তুমি পারফিউম উগ্র গন্ধ এর সাথে আমার কোথায় কানেকশন?
2: তুমি ইউজ করো তাই
0: না? আমি মোটেই উগ্র গন্ধের পারফিউম ইউজ করি না,
2: যাই হোক,
3: এই পারফিউম বা ফ্রেগ্রেন্স থেকে অ্যালার্জি কিন্তু হয়, মানে এটা পুরোপুরি মিথ বলা যাবে না।
2: আচ্ছা,
3: তবে যেটা কমনলি হয় সেটা হচ্ছে ইরিটেশন, এই যে হট করে হয়তো একটা কড়া পারফিউমের গন্ধ যখন কারো নাকে ঢুকলো, হট করে তার একটা মনে হচ্ছে কেন একটা দমবন্ধ লাগছে, হয়তো সেটা আগে থেকে সরে গেল, ঠিক হয়ে গেল, হট করে একটা কাশি হলো বা কিছু একটা, এটা একটা ইরিটেশন মতন হতে পারে, এটা টিপিক্যাল অ্যালার্জি মতন নাও হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে একটু বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, সেগুলোর ফ্রেগ্রেন্স ইন্ডিউসড অ্যালার্জি। কারণ কি হয়, এই যে নানা রকম পারফিউমগুলো ইউজ করা হয় তার মধ্যে বিভিন্ন বিভিন্ন কেমিক্যালস থাকে, তো কিছু কিছু কেমিক্যাল থাকে যেগুলোকে চিকিৎসা শাস্ত্রে বলে সেন্সিটাইজার, মানে এরা দেহ বডিটাকে যার শরীরে ঢুকছে সেন্সিটাইজ করে রাখে, এবং এটা যদি বারে বারে সে এক্সপোজড হয় সেই পারফিউমে, তাহলে কিন্তু একটা সাংঘাতিক অ্যালার্জি আসতে পারে।
2: আচ্ছা,
3: এটা একটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফ্রেগ্রেন্স ইন্ডিউস অ্যালার্জি হয়, সুতরাং এটা
2: পুরোপুরি মিথ না। দেখো
0: তুমি দেখো মানে আমার আমার আমার পারফিউমের গন্ধে তোমার কোন অ্যালার্জি হয়েছে আগে এটা বলো তো
2: শুনি। আমার কথা বলি নি, আমি বললাম তুমি একজন
0: এক্সাম্পল ক্ষেত্রে। যাই হোক ডাক্তার বাবু, আপনার কাছে আরেকটা প্রশ্নে আসব, আমাদের তর্কটা না হয় অনিয়ার নয় অফিয়ার যাবে। তবে বিষয়টা হচ্ছে যে একজন বন্ধু অলরেডি আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ঘামাজি কি, ঘামাচিটা কি অ্যালার্জি হিসেবে কাউন্ট করতে পারি কিনা। এবারে আমার বক্তব্য হচ্ছে যে ধরুন আমবাত বা ঘামাচি এই জাতীয় রোগগুলোর সঙ্গে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব অ্যালার্জিটাকে, মানে স্পেসিফিক্যালি কিভাবে বুঝবো যে এটা ঘামাচি ঘামাচি ওটা আমবাত বা
2: মানে র‍্যাশ তো বিভিন্ন কারণেই বেরো, ওরকম সেম দেখতেও হয়, আমি এটা বলতে পারি না অ্যালার্জি দেখতে অন্যরকম বা র‍্যাশ দেখতে অন্যরকম, সে ক্ষেত্রে কি করব।
3: কারণ কিছু র‍্যাশ অ্যালার্জিক হতে পারে, আবার র‍্যাশ নন অ্যালার্জিকও হতে পারে, ঠিক আছে।
0: আবার কখনো কখনো মানুষ এটাও বুঝতে পারে না যে পক্স হচ্ছে নাকি অন্য কিছু,
3: সঠিক কথা। সুতরাং পক্স ও র‍্যাশ বেরোয়, তাই তো, তাহলে সেটা কি অ্যালার্জি বলবো কখনো বলবো?
0: এক্স্যাক্টলি,
3: এগুলো ইউজুয়ালি ডিপেন্ড করে কি দু তিনটে কারণ আছে আমরা বলি। প্রথমত হচ্ছে কি টাইমিং, টাইমিং বলতে যেটা খুব র‍্যাপিড হট করে হলো, যেমন ধরো কোনো খাবার খেলে তার ঘন্টা দুয়েকের মধ্যে হট করে একটা চাকা চাকা চাকা চাকা দাগ বেরোচ্ছে বেরোচ্ছে, টাইমিং হট করে, এটা কিন্তু টিপিক্যালি অ্যালার্জি, ঠিক আছে। কিন্তু ধরো হয়তো দুদিন পরে তিন দিন পরে গিয়ে কিছু একটা রিয়াকশন হচ্ছে, পেট গন্ডগোল, সেটা কিন্তু অ্যালার্জি হয়তো নয়, সেটা ইনটলারেন্স হতে পারে, ঠিক আছে। সেটা একটা টাইমিংয়ের উপর একটা ব্যাপার। তারপরে প্যাটার্ন, র‍্যাশে চাকা চাকা দাগ আসতে পারে, চুলকুনিটা হবে, ঠিক আছে, গুটি গুটি গুটি গুটি দাগ আসতে পারে। তারপরে যেটা বললাম আমি, ওই সর্দি হাঁচি এই সিমটমগুলো আসতে পারে, সাঁই সাঁই করছে, শ্বাসকষ্ট হচ্ছে, এই সিমটমগুলো আসতে পারে, সেটা হলো অ্যালার্জি। তার মানে প্যাটার্ন অফ র‍্যাশ বলতে পারি, ঠিক আছে। আর তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কী কী সিমটম থাকে এই যে এইগুলো যদি থাকে তবে আমি কিন্তু বলবো এটা অ্যালার্জি, না হলে হয়তো এটা নন অ্যালার্জিক র‍্যাশ।
2: একটা অ্যাডিশনাল প্রশ্ন এর সঙ্গে জুড়ে দিই, দেবজিৎ যখন প্রশ্নটা করলেই, যে আমরা আগেও বলছিলাম যে ওভার দ্য কাউন্টার ওষুধ খাওয়া বা কিছু একটা হলে ডাক্তারের কাছে যাওয়ার আগে নিজে নিজে ট্রিটমেন্ট করা, এটা আমাদের সকলের মোটামুটি অভ্যেস আমরা বলতে পারি, বদ অভ্যেসই বলতে পারি। তো ঠিক কখন আমরা বুঝবো যে হ্যাঁ এখন আমাদের ডাক্তারবাবুর কাছে যেতে হবে?
3: যদি সিমটমগুলো খুব বাড়াবাড়ি আকার ধারণ করে, ঠিক আছে, মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে, যেমন যদি কারো শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, দম বন্ধ লাগছে, সেই ক্ষেত্রে ঘরে না থেকে কিন্তু কোনো এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া খুব প্রয়োজন, ডাক্তার কাছে যাওয়া খুব দরকার। বা হয়তো দেখা যাচ্ছে বারে বারে ঘন ঘন অ্যালার্জি হয়, সে বছরে হয়তো তিনবার চারবার হচ্ছে, কমে বাড়ে,
0: হ্যাঁ
3: তখন আমাকে ডাক্তার কাছে যেতে হবে, কারণ সেই ক্ষেত্রে সেলফ মেডিকেশনে আমার লাভ নেই, ঠিক আছে। এরকম বিশেষ বিশেষ কারণ হতে পারে। আবার একটা খুব সাংঘাতিক ধরনের অ্যালার্জি হয়, যেটাকে যে মেডিকেল টার্মটা হচ্ছে অ্যানাফিল্যাক্সিস বলি, মানে যেখানটায় প্রেশার কমে যায়, একেবারে দম বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এই ধরনের সিমটমগুলো যদি আসে তাহলে অতি অবশ্যই তখন কোনোভাবেই কিন্তু কম্প্রোমাইজ নয়, তখন একদমই ছুটতে হবে হাসপাতালে বা ডাক্তারের কাছে। সুতরাং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে।
0: আচ্ছা আচ্ছা
2: বেশ।
0: তবে আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম, মানে অনেক প্রশ্ন অনেক আলোচনা হলো, তো সেক্ষেত্রে প্রিয়াশা পারফিউমের কথা বললো ইত্যাদি, কিন্তু আমার একটা খুব ইম্পর্টেন্ট জায়গাতে প্রশ্ন, সেটা হচ্ছে যে এক বন্ধু এই প্রশ্নটা তুলেও ছিল, সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি যারা মাঠে ঘাটে কাজ করেন, চাষি হতে পারেন, কৃষক আমাদের কৃষক বন্ধুরা, এবং যারা কলকারখানায় কাজ করেন আমাদের শ্রমিক বন্ধুরা, তাদের ক্ষেত্রে অনেক ধরনের আমরা মানে উপসর্গ দেখতে পাই। তারা দীর্ঘদিন সেখানে কাজ করবার জন্য তাদের অনেক রকমের সমস্যা হচ্ছে, সেই জায়গাটা যদি একদম ছোট করে একটুখানি বলেন।
3: হ্যাঁ, এগুলো হচ্ছে যেগুলো আমরা বলি অকুপেশনাল অ্যালার্জি, মানে কর্মক্ষেত্রে, ঠিক আছে, সে হয়তো এমন জায়গায় কাজ করছে, কনস্ট্রাকশন এরিয়াতে কাজ করছে, সেখানে ধুলো হচ্ছে ইত্যাদি, ঠিক আছে, সেটা কিন্তু শুধুমাত্র যে হয়তো অ্যালার্জিতে আটকে থাকবে এমন নয়, সেগুলো কিন্তু দেখা যায় বছরকে বছর, মাসকে মাস, এতবার এক্সপোজ হচ্ছে, হতে হতে তার শরীরের মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস চলে আসে, তার ফুসফুসের মধ্যে অনেক চেঞ্জেস চলে আসতে পারে, ঠিক আছে। সেগুলো হচ্ছে একটা ক্রনিক অ্যালার্জি, যেগুলোকে কিছু স্পেসিফিক নাম আছে যেগুলো আমরা ইউজ করি, ঠিক আছে, সেই জায়গায় চলে যেতে পারে। সুতরাং অ্যালার্জিকে কিন্তু ওই জন্য প্রথমে বললাম, শুনতে যতটা ছোটখাটো একটি মানুষ, ব্যাপারটা কিন্তু সহজ নয়, ব্যাপারটা কিন্তু মাঝে মাঝে কি সুনামি ঢেউয়ের মতন চলে যেতে পারে, সেগুলো কিন্তু ভাবতে হবে।
2: অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের আজকে এতটা সময় দেওয়ার জন্য এবং আমাদের সমস্ত প্রশ্ন এমন গুছিয়ে বলে দেওয়ার জন্য। ঠিকই তাই, আমাদের নয় বন্ধুদেরও যা যা প্রশ্ন ছিল আশা করা যায় বন্ধুরাও তার উত্তর পেয়েছে। তবে ঘড়ির কাঁটা বলছে আজকের মতো আমাদের শরীর স্বাস্থ্যের আড্ডা থেকে বলতে হবে টাটা, কারণ অনেকটা টাইম হয়ে গেছে।
0: একেবারে দুঃখ পাওয়ার কিছু নেই, 12টা থেকে স্টিকার অলরেডি রয়েছে মৈত্রীতে।
2: একদমই তাই, আজকের মতো শরীর স্বাস্থ্য থেকে আমি প্রিয়াশা আর দেবজিৎ আমরা বলছি টাটা। আর ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে শরীর স্বাস্থ্যের আলোচনায় ছিলেন ডাক্তার অভিক বসু, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আর যেতে যেতে অবশ্যই তোমার জন্য গান তো থাকবেই, গান ছাড়া আমরা কোনোদিন ছেড়ে যাই না, আজকেও যাবো না।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলো হার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.1 মেগা হার্টজে। পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে। বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগা হার্টজে। ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রজনীকান্তের গান, পরিবেশনায় সুরশিখা।

রজনীকান্তের গান শুনলেন সুরশিখা গোষ্ঠীর শিল্পীবৃন্দের পরিবেশনায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন দোতারা, শিল্পী নবনীল সরকার।

0: শুনলেন দোতারা, শিল্পী নবনীল সরকার। এই অনুষ্ঠানটি এখন এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
0: এখন সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবারে অনুষ্ঠানে বিভিন্ন অভাব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। সল্টলেকে বিজেপি কার্যালয়ে আজ এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। তিনি সঙ্গীত জগতে সিন্ডিকেট রাজের অভিযোগ আনেন। সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কাটমানি চাওয়া এবং তৃণমূল কংগ্রেস প্রাক্তন মন্ত্রী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য তাকে হুমকি দিয়ে ফোন করা হয়েছে বলে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। উল্লেখ্য, চাকরি, দুর্নীতি, জমি, লুট, তোলাবাজি সহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রতি সোমবার মুখ্যমন্ত্রী জনতার দরবারে অনুষ্ঠানে মানুষের অভাব অভিযোগ শোনেন। তবে লোকভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকালের পরিবর্তে আজ সকালে জনতার দরবার বসে। মুখ্যমন্ত্রী আজ হুগলি যাওয়ার কর্মসূচি রয়েছে। সেখানে তিনি তারকেশ্বরের বাবা তারকনাথ মন্দিরে দর্শন করে পুজো দেবেন। পরিকাঠামোর উন্নয়নে কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে তিনি মন্দির পরিচালন কমিটির সঙ্গে কথা বলতে পারেন বলে জানা গেছে। তারপরে তার দিল্লি যাওয়ার কথা। দিল্লিতে তিনি বিজেপির সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনা করবেন। রাতেই মুখ্যমন্ত্রীর কলকাতা ফিরে আসার কথা রয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রথম পর্যায়ের প্রাপকরা আগামীকাল অর্থাৎ 23 জুন থেকে টাকা পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের জানান, প্রথম কিস্তিতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। তীব্র গরমের জন্য স্কুলের সময় পরিবর্তন করার অনুমতি দিয়েছে শিক্ষা দপ্তর। যেসব জেলায় দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সকালে স্কুলের পঠন পালন করা যেতে পারে। আগামী 2 সপ্তাহের জন্য যাতে পরিস্থিতি দেখে সুবিধামতো সকালে ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলিকে অনুমতি দেওয়া হবে। মাধ্যমিক ও প্রাথমিক স্কুল পরিদর্শকদের এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। মুর্শিদাবাদ সহ রাজ্যের অন্যত্র রেলের জায়গায় হকারদের উচ্ছেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ওই চিঠিতে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা হকারদের যথাযথ পুনর্বাসন, বিকল্প জীবিকার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অধীরবাবু। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দুর্গামণ্ডপ অঞ্চলের 2 তৃণমূল কংগ্রেস নেতা, পঞ্চায়েত প্রধান লক্ষণ অধিকারী এবং অঞ্চল সভাপতি দেবরঞ্জন অধিকারীর বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী, কৃষি যন্ত্রপাতি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সন্দেশখালী থানার পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে ওই দুজনের বাড়ি থেকে ঘূর্ণিঝড় আয়লা, আমফান ও বুলবুলের সময়কার সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। পূর্ব বর্ধমানের মেমারির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের কার্যালয়ে অভিযান চালিয়ে একাধিক নথি ও সামগ্রী উদ্ধার করল পুলিশ। গতকাল মেমারি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তল্লাশি চলাকালীন কার্যালয় থেকে বিপুল সংখ্যক চাকরি প্রার্থীর বায়োডাটা, বিভিন্ন নামের তালিকা, তৎকালীন সাংসদ সুনীল মণ্ডলের স্বাক্ষরিত বলে দাবি করা কিছু খালি প্যাড, বাংলার বাড়ি ও আবাস যোজনা উপভোক্তাদের তালিকা সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে গত রাতে পূর্ব বর্ধমানের কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাক্যে ত্রাণ দুর্নীতির অভিযোগে আটক করেন আদমঘাট থানার পুলিশ। অন্যদিকে ওই জেলারই রায়না 2 নম্বর ব্লকের গোতান অঞ্চলের কামারহাটি গ্রামে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে গতকাল 6 রাউন্ড গুলি উদ্ধার করেছে মাধবডিহি থানার পুলিশ। তোলাবাজি, হুমকি, মারধর এবং ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাসকে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হান্ডিয়া থানায় পুলিশের সহযোগিতায় গ্রেপ্তারের পর ট্রানজিট রিমান্ডে তাকে পূর্ব বর্ধমান থানায় নিয়ে আসা হয়। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ অথবা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া কিছুটা উত্তপ্ত এবং অস্বস্তিকর থাকার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।

গত 29 মে শুক্রবার নদিয়ার মোহনপুরে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন মণ্ডরি কৃষি খামারে সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পে অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম ফল তথা আম উৎসব। এখন শুনবেন ওই অনুষ্ঠানের উপর আধারিত একটি বেতার প্রতিবেদন। নিবেদন করছেন তুহিন চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত রাষ্ট্রীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

0: এরপর শুরু হয় অতিথি বরণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাঙ্গালোরে অবস্থিত রাষ্ট্রীয় উদ্যান গবেষণা কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী ড. প্রকাশ পাতিল। তিনি এক সাক্ষাৎকারে জানান,
1: ফল এক্সপোর্ট কা আচ্ছা হো রহা হ্যায় আজকাল, অভি গভর্নমেন্ট কা প্ল্যান জ্যাদা হ্যায় কি ডবল করনা হ্যায় এক্সপোর্ট জ্যাদা করনে, দো হিসাব সে, ক্যুঁকি হামারা প্রোডাকশন জ্যাদা হোনে সে ভি ফার্মার লোগোঁ কা লাস নাহি হোনা চাহিয়ে, এক চিজ সে, আর দূসরা চিজ সে ফরেন আর্নিংস বহুত জরুরি হ্যায় দেশ কে লিয়ে, আজকাল তো হম সোচ রহে হ্যায় না হামারা রুপি কা ভ্যালু কম হো রহা হ্যায়, ইস হিসাব সে গভর্নমেন্ট কা প্ল্যান হ্যায় জহাঁ জহাঁ পসিবিলিটি হ্যায় ওহাঁ এক্সপোর্ট করিয়ে, আর ইস হিসাব সে ফার্মার কো ভি ফায়দা হোগা আর দূসরা দেশ কা ভি হামারা স্ট্যান্ড গ্লোবাল মে আচ্ছা রহেগা। লাস্ট মহিনে মে এক এক্সপোর্টার কা মিটিং হোগা লখনউ মে ভি, সব এক্সপোর্টার কে সাথ ক্যা ক্যা দিক্কত হ্যায় কেসা কর সকতে হম মদদ, ইসকা হিসাব সে কর রহে হ্যায়, জরুরি হ্যায় বহুত জরুরি হ্যায়, দিশা মে আচ্ছা কোয়ালিটি প্রোডাকশন চাহিয়ে, ও এসা কোয়ালিটি প্রোডাকশন হ্যায় তো সবকো ট্রেন করনে কা আর ইনফরমেশন ফার্মার কা উস হিসাব সে বতানে আচ্ছা।
2: কোন সা ফ্রুট সে ধ্যান দিয়া?
1: আম কা সিজন হ্যায় অভি, আম কা ভি হ্যায় অভি, গ্রেপ তো হো রহা হ্যায় বহুত, ইন্ডিয়া কা গ্রেপ আচ্ছা হ্যায়, লিচি কা সিজন হ্যায় আপ সিজন, লিচি সাউথ ইন্ডিয়া মে অভি চল রহে হ্যায় উসকা ভি এক্সপোর্ট কর রহে হ্যায়, লাস্ট ইয়ার পঞ্জাব সে কোশিশ কিয়া থা লিচি এক্সপোর্ট করনে কে লিয়ে, वहाँ पे एक दो ट्रेडर्स अच्छा कर लिए।
2: वेस्ट बंगाल का क्या क्या कमती है? तो इधर तो बहुत अच्छा नहीं चल रहा है, ये तो मैं भी एक फार्मर से हूँ, मेरे लिए बहुत अच्छा नहीं कर,
1: अभी शुरू करना है, अभी मालडा का बहुत जगह पे इसका, इधर का भी पाइनएप्पल भी अच्छा है वेस्ट बंगाल में, आम भी अभी अच्छा है, बहुत फसल अच्छा आता है, अभी उस दिशा में अभी गवर्नमेंट भी शुरू कर रहे हैं, इसमें दो चीज़ है, सिर्फ फार्मर्स में नहीं होगा, उनके साथ ट्रेडर भी जोड़ना है, इस दिशा में करने से भी लिंक कर सकते हैं, एक दो बार पहले कंसाइनमेंट भेजना है वहाँ से पता लगेगा, इस दिशा में सब मिलके यूनिवर्सिटी एंड अपेडा सेंट्रल गवर्नमेंट का एक एजेंसी है वो इस दिशा में काम करते हैं, वो दोनों को जोड़ते हैं, जो फार्मर है ग्रो कर रहे हैं और जो ट्रेडर है, तो दोनों मिला के करने का जरूर है, इस तरह का सेंटर है, हम भी कोशिश करेंगे उनको मिल के जहाँ जहाँ जिस जिस वैरायटी का कर सकते हैं उस हिसाब से कर सकते हैं।
2: फूड प्रोसेसिंग के बारे में क्या सोच है?
1: प्रोसेसिंग चल रहे तो बंगाल में तो
2: 40% तो लॉस होता है।
1: हाँ तो प्रोसेसिंग का जो चीज़ है उसमें जो वैरायटी का है उसका भी है, और दूसरा चीज़ सस्ता में मिल रहा है, प्रोसेसर भी ऐड करना है, अभी एस्टैब्लिश होने से हो जाएगा, जो प्रोसेसिंग फैसिलिटी एस्टैब्लिश होना है, पाइनएप्पल का इधर है वेस्ट बंगाल में अच्छी तरह से हो रहा है, उसी हिसाब में हम कभी कोशिश करना है।
0: विशेष अतिथि हिसेबे उपस्थित छिलेन विधानचंद्र कृषि विश्वविद्यालय अध्यापक तथा खोर्धा विधानसभा माननीय विधायक डॉ कल्याण चक्रवर्ती। তিনি তার ভাষণে বলেন,
3: কৃষি কাজই কেবল কর্ম, অর্থাৎ কৃষি কাজ যে সর্বশ্রেষ্ঠ কাজ, এই কথাটা বেদের ঋগ্বেদে আমরা অতি সুন্দরভাবে উল্লেখ হতে দেখি। আরেকটি কথা, সেটি হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলাতে, পশ্চিমবঙ্গ এবং বর্তমান বাংলাদেশে প্রথম হর্টিকালচার সংক্রান্ত ডকুমেন্ট আমরা দেখেছি বিভিন্ন প্রবাদ এবং চলতি কথার মধ্যে রয়েছে, সেটি হচ্ছে ফনার বচন। ফনার বচন কেবলমাত্র পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ নয়, এই বাংলার যে প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, আসাম এবং ঝাড়খণ্ডের নানান জায়গাতেও কিন্তু এই খনার বচনের নামে হর্টিকালচার সংক্রান্ত কমিউনিকেশনগুলো খুব সুন্দরভাবে বিস্তৃত রয়েছে লোকায়তিক মাধ্যমে। আমরা কৃষকেরা তাকে বারে বারে ব্যবহার করেছি, নানান অবকাশে ব্যবহার করেছি, তো এরকম একটা ঐতিহ্য নিয়ে বাংলার কৃষকেরা এগিয়ে চলেছেন। আজকে যেই অনুষ্ঠানটি হচ্ছে সেটি দেখা যাচ্ছে এখানে ডিএল রায় সভাকক্ষ, ডিএল রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়, তিনি একজন জাতীয়তাবাদী নাট্যকার কেবলমাত্র ছিলেন না, সঙ্গীত রচয়িতা কেবলমাত্র ছিলেন না, তিনি একজন কৃষি বিজ্ঞানী ছিলেন। আমরা জানি 1884 সালে সেই সময় ইংরেজ সরকার ডিএল রায়কে উচ্চ শিক্ষা নেওয়ার জন্য ইংল্যান্ডের সিনিস্টার কলেজে তাকে প্রেরণ করা হয়েছিল। 1887 সালে তিনি কৃষি বিষয়ে উচ্চ শিক্ষা নিয়ে ভারতবর্ষে ফিরে এসেছিলেন। তো এরকম একজন ব্যক্তিত্বের নামে এই হল আগামী দিনে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই মন্ডল।

0: খামার প্রাঙ্গণে একটি আধুনিক কৃষি প্রশিক্ষণ কেন্দ্র পিএল রায়ের নামে হতে পারে কিনা সে ব্যাপারে তিনি গভীরভাবে অনুধ্যান করবেন এবং এখানে অবশ্যই হবে সেটি আশা করব। দ্বিতীয় যে বিন্দু সেটি হচ্ছে কয়েক মাস আগে আমার নিজের লেখা যে সর্বশেষ বই কৃষি কল্যাণ কথা, এটি আমি বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের কাছে যখন তুলে দিই, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছিলেন আমাকে এবং পরে উনি বলেছেন যে পশ্চিমবঙ্গকে অর্গানিক স্টেটে রূপান্তরিত করা যায় কিনা সে বিষয়ে আমাদের সকলকে ভাবতে হবে। আমাদের সকলেরই এই বিষয়টাকে ভাবতে অনুরোধ করছি যাতে পশ্চিমবঙ্গকে এরকম একটি রাজ্য হিসাবে পরিগণিত করে কৃষি বিষয়ক খরচ কমিয়ে কৃষকের আয় দ্বিগুণ করা যায় কিনা সে বিষয়টি অত্যন্ত প্র্যাগমেটিক ওয়েতে ভাববার জন্য সকল কৃষি বিজ্ঞানী আমার সহকর্মী অধ্যাপক বৃন্দকে আমি অনুরোধ করছি। তৃতীয় যে বিন্দু সেটি হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয় যেটি আমাদের সকলের কাছে একটি গর্বের এবং রাজ্যের কাছে একটি অতি গর্বের একটি বিশ্ববিদ্যালয়। আমি আশা করব বিধায়ক বলে শুধু নয় একজন এখানকার অধ্যাপক হিসাবে এবং কৃষির সঙ্গে সম্পৃক্ত মানুষ হিসাবে আগামী দিনে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সামগ্রিক যে সমস্যা অসুবিধাগুলো যা আছে তাকে প্র্যাগমেটিক ওয়েতে কিভাবে এর স্থায়ী সমাধান করা যায় এবং পশ্চিমবঙ্গের কৃষকদের সামিপ্যে সান্নিধ্যে পৌঁছানো যায় এবং রাজ্যের অন্যতম একটি কৃষি শিক্ষার সারস্বত প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যায় যাকে দেখে সারা ভারতবর্ষের কৃষি মানচিত্রের একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসাবে মানুষ চিহ্নিত করবেন, সে বিষয়ে উন্নীত করা যায়, সে বিষয়ে যা যা করা দরকার আমি বিধায়ক হিসাবে সেটি করব এবং অবশ্যই কৃষককে সম্মান দিতে হবে, অন্নদাতা কৃষকের পাশে থাকতে হবে।
1: আর এক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা কেন্দ্রের আঠারির অধিকর্তা ডক্টর প্রদীপ দে। এক সাক্ষাৎকারে তিনি জানালেন
2: যে মন্ডরি ফার্ম এইটা তো ফল গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত সবার কাছেই, তো অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট অন ফ্রুট যেটা ফলের উপরে যেটা পুরো দেশ জুড়ে চলে সেটা পশ্চিমবঙ্গের যে সেন্টারটা সেটা এখানেই। আমরা এখানে সমস্ত রকমের ফলের উপরে গবেষণা করা হয়, কোন জাত ভালো, কখন কোনটা করতে হবে, কি তার কৃষি ব্যবস্থা, সেই সব নিয়েই কাজ হয়, মেনলি ফলের উপরেই। তো আমরা এখানে বিভিন্ন রকমের চর্চা হলো, তাতে একটা ফল বৈচিত্র্যের উপরে একটা মেলাও করা হয়েছে, ফার্মারদের কাছ থেকে আমরা বিভিন্ন যে ফলের সংগ্রহ সেগুলো দেখেছি, তাতে এখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে ফলের সম্ভাবনা, ফলের ফল চাষের বা ফল চাষ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা সেটা পুরোপুরি তুলে ধরা হয়েছে। এছাড়াও আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে কীভাবে একই জমিতে ফল বৃক্ষের সাথে সাথে অন্য অন্য ফসলের সম্মিলন করে কীভাবে বহুমাত্রিক একটা ফসল ব্যবস্থা যোগ করা যায়, যেখানে মাল্টিটা সিস্টেমে বড় গাছ যেমন আম, তার সাথে ছোট ফলের গাছ যেমন পেয়ারা বা সপেদা, তার সাথে নিচে যে খালি জায়গা 5-8 বছর পর্যন্ত আমরা যে কোনো ফলের সাথে সবজিও নিতে পারি বা অন্য অন্য ফসলও নিতে পারি। যখন এটা বেড়ে যাবে তখন ওখানে আমরা 5-8 বছরের পরে যখন অনেক ঘন হয়ে যায়, ছায়া বেশি হয়ে যায় নিচে, তখন আমরা ওল, আদা, হলুদ এই সব যেগুলো শেড লাভিং ক্রপ সেগুলো লাগাতে পারি। এবং এইভাবে ফার্মাররা, চাষি ভাই বোন মায়েরা এক জমি থেকে অনেক উৎপাদন নিতে পারবে। আর একটা যেটা খারাপ দিক বলবো না, আমি বলবো একটা অসুবিধাজনক দিক, যে প্রথম বছর থেকেই কিন্তু উৎপাদন পাওয়া যায় না। এইরকম যে মাল্টিটায়ার সিস্টেমে গেলে কিন্তু প্রথম বছর থেকেই উৎপাদন পাওয়া যাবে এবং তারপরে 3-5 বছর পরে যখন ফল গাছগুলো এস্টাবলিশ হয়ে যাবে তখন ফলন অনেক বেড়ে যাবে। আর একটা ইন্স্যুরেন্সেরও কাজ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো সব মিলিয়ে দেখতে গেলে এটা একটা খুব বড় জিনিস যে ফল ভিত্তিক বহুমাত্রিক ফসল চক্রে যদি আমরা যেতে পারি। আর আমরা আটারির থ্রু দিয়ে কেভিকেগুলোকে যে কাজ হয়, যেমন 23টা কেভিকে আমাদের পশ্চিমবঙ্গে আছে, আমরাও কিন্তু এমআইডিএইচ এর থ্রু দিয়ে, যেটা ন্যাশনাল মিশন অন হর্টিকালচার যেটা আছে তার থ্রু দিয়ে, এবং আমাদের আটারির থ্রু দিয়েও এই বিভিন্ন রকম যে ফল আধারিত ফসল চক্র যেটা আমরা বলি সেটা আমরা করছি। তার জন্যে ছোট ছোট লো কস্ট যে পলি হাউস, নেট হাউস এগুলোরও ব্যবস্থা করা হয়, যেগুলোকে আমরা বলি যে মাইক্রো ইরিগেশন, তারও ব্যবস্থা করা হয়। তো এই সব যখন একসাথে যোগ করব, আর তার সাথে যখন আমরা যোগ করব যে এই যে ফলের গাছের যে চারা তৈরির যে ব্যাপারটা সেইটাকে যখন যোগ করে দিতে পারবো, তখনই কিন্তু আমরা এটা প্রত্যেকটা জেলার কোণে কোণে ছড়িয়ে দিতে পারবো। তো সেই হিসেবে দেখতে গেলে কৃষি বিজ্ঞান কেন্দ্রেরও একটা যোগদান আছে এবং ওটাকে নিয়েই আমরা এগিয়ে চলার বন্দোবস্ত করেছি।
1: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের প্রকল্প আধিকারিক ডক্টর অনামিকা কর জানান,
3: আমরা প্রতি বছর এই ফল বৈচিত্র্য মেলার আয়োজন করি। প্রতি বছরের মতোই এই বছর আমরা পায়ে পায়ে পাঁচ বছরে পা দিয়েছি, এবং তাতে আমাদের শুধু নদিয়া নয়, যেহেতু আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে এটা ফল গবেষণা কেন্দ্রটা, কিন্তু নদিয়ার পাশাপাশি যে বিভিন্ন জেলা যেমন হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, প্রায় প্রত্যেকটা জেলা থেকে আমরা চাষি ভাইদেরকে ডেকেছি। দক্ষিণ চব্বিশ পরগনা চাষি ভাইরা ওনাদের বাগানে তৈরি উৎপাদিত যে আম, সেই আম নিয়ে এসছেন এবং সেই আম আমরা এই মেলায় প্রদর্শন করেছি। আমের মধ্যে প্রচণ্ড বৈচিত্র্য আমরা দেখতে পাই, সেই বৈচিত্র্যটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি এই মেলার মধ্যে। আর এর মধ্যে আমরা দেখতে পেলাম যে প্রায় 40 থেকে 50 ধরনের আম, বিভিন্ন জাতের আম, কিছু দেশীয়, কিছু বাণিজ্যিক চাহিদা আছে যেগুলো, কিছু হাইব্রিড এবং কিছু বিদেশি আম, সব কিছুই এসছে এবং সব কিছু আমরা প্রদর্শন করেছি।
4: এই মেলার আয়োজন করে কৃষকদের কী সুবিধা হয়?
3: মেলা মানে মিলন। এই মেলাতে চাষি ভাইরা সবাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন, তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের পরিচয় হয়। অনেকে নিত্য নতুন ধরনের আমরা রিসার্চ যেরকম করি, চাষি ভাইরাও রিসার্চ করেন। চাষি ভাইরা হলো সবচেয়ে ভালো রিসার্চার আমরা বলি। তো ওনারা যে কী ধরনের চাষের সাথে যুক্ত বা কী ধরনের আম চাষ করলে কতটা ফলন পেতে পারে বা কোন আমটা কতটা বাণিজ্যিক চাহিদা কোনটার কত বেশি, সেটা চাষি ভাইরা জানতে পারে। তাছাড়া আমরাও জানতে পারি আমাদের যে নিজস্ব স্বার্থ, সেটা হলো আমাদের একটা সার্ভে থাকে যে আমরা বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে বার করব যে চাষিদের কার কাছে কী প্রজাতির আম বা কোন প্রজাতির আমের কী একটা বিশেষ গুণ, সেই মেলার মাধ্যমে আমরা ওই বিশেষ জাতের আমটাকে খুঁজে বার করতে পারি। এবং সেটা
4: আম ছাড়া তো অনেক ফল এসছে,
3: হ্যাঁ আম ছাড়া আরও এসছে। আমরা আমটাকে এই সময়টাকে আমরা বেছে নিই, কারণ গ্রীষ্মকালীন যে মৌসুমি ফল, সমস্ত মৌসুমি ফলকে আমরা এই সময়ে তুলে ধরার চেষ্টা করি। তো মূলত আমটাকে মুখ্য রাখি। এছাড়া যেমন কাঁঠাল, কলা, তারপর লেবু, বিভিন্ন ধরনের লেবু, মোসম্বি লেবু, পাতি লেবু, তারপর আমাদের যেটা বাতাবি লেবু, সব ধরনের লেবু, জামরুল এবং ড্রাগন ফল বা কমলম যেটা আমরা বলি সেটাও আসে, এবং ইভেন আমাদের যে প্রক্রিয়াজাত কিছু জিনিস সেগুলো আসে এই মেলায় প্রদর্শিত হয়।
5: আমরা এখন পেয়েছি সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা কেন্দ্রের প্রাক্তন অ্যাসোসিয়েট ডিন প্রফেসর দিলীপ কুমার মিশ্র, যার তত্ত্বাবধানে বলতে গেলে এখনও কিন্তু এই ফল যে আমরা যে উদ্যানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, যেখানে আম, কাঁঠাল, লিচু, বিভিন্ন প্রজাতির ফল রয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, কলা রয়েছে, সেই সম্বন্ধে ওনার কাছ থেকে ফ্রুট ফেস্টিভ্যাল উনি আমাদেরকে যা জানালেন।
6: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই যে ফল গবেষণা কেন্দ্র, সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা কেন্দ্র, যার হেডকোয়ার্টার ব্যাঙ্গালোরে, ভারতবর্ষে 52টা সেন্টার রয়েছে, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই পশ্চিমবঙ্গে একটাই সেন্টার, এই মোহনপুর সেন্টার। আমরা আমাদের এই যে গবেষণার যে বিষয়বস্তু ফল গবেষণার, সেই বিষয়বস্তু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতি বছরই আমরা ফল মেলা করে থাকি। এই ফল মেলা বা ফল উৎসব মানেটা কি? এই উৎসব হচ্ছে যে ভাই আমাদের পশ্চিমবাংলার চাষিরা বিভিন্ন জেলা থেকে যারা ফল চাষ করেন অথবা যারা ফল ভালোবাসেন তাদের উৎপাদিত ফল এখানে প্রতি আমরা নিয়ে আসতে তাদের অনুরোধ করি। এখানে একটা এক্সিবিশন বা প্রদর্শনী তৈরি হয়, সেই প্রদর্শনীতে বিভিন্ন পুরস্কারের, বিভিন্ন গ্রুপের ফলের পুরস্কারের ব্যবস্থা করা হয়। এখানে এবছরে প্রায় 60 রকমের ফল এসেছে এবং 10টি জেলা থেকে 50 জন চাষি মোট এখানে এসেছেন, অংশগ্রহণ করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের সঙ্গে সঙ্গে এই যে রিসার্চ বা গবেষণা, এই ফল গবেষণা কেন্দ্র ভারতবর্ষে একটা ভালো সুনামের সঙ্গে কাজ করছে। গত 26 বছর ধরে 2000 সালে আমাদের এই প্রতিষ্ঠান শুরু হয়। এই দীর্ঘ সময়ে আমাদের যে গবেষণার উৎপাদিত বিষয়বস্তু পরীক্ষণের ফলে যে উপলব্ধ, সেই উপলব্ধগুলো মানুষের কাছে পৌঁছানো, ফল চাষের গুরুত্ব বোঝানো মানুষকে, ফলের উপকারিতা, গুণাগুণ, এবং ফল চাষ বিভিন্ন জায়গাতে কীভাবে করা যায়, যেখানে সাধারণ চাষ করা যায় না সেখানে ফল চাষও করা সম্ভব হয়। ফল চাষ করে আয় যেমন একদিকে হচ্ছে, বাড়ির মানুষ অর্থাৎ যারা ফল কিনে খেতে পারে না তারাও যদি বাড়িতে দুটো চারটে ফল গাছ লাগিয়ে কীভাবে তার পরিবারের যে সদস্য তাদের

0: পুশ তাড়াতাড়ি অর্জন করতে পারি, সেই সুবাদেই আমরা এই ফল গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে ফলের উৎসব করে থাকি।
1: বিভিন্ন প্রজাতির আম রয়েছে, মোটামুটি কত রকম প্রজাতির আজ আম আজকে আপনাদের এখানে এসেছে?
0: আমাদের এখানে প্রায় 60 রকম প্রজাতির আম এসেছে,
1: 60
0: এবং অন্যান্য অনেক ফল রয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের এখানে আমের সঙ্গে সঙ্গে কাঁঠাল, কলা, লেবু, পেঁপে, আতা, জামরুল, গোলাপজাম, বিভিন্ন ধরনের ফল এখানে রয়েছে।
1: এত রকমের ফল বলছেন, আমিও নিজে চাক্ষুষ করলাম, এগুলো কি সবই আপনাদের এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে মন্ডরি ফার্ম রয়েছে সেখানকার উৎপাদিত, না এখানে চাষিদের উৎপাদিতও ফল রয়েছে?
0: এখানে আমাদের তো রয়েছে, সেই সঙ্গে সঙ্গে চাষিদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে বিভিন্ন পুরস্কার বিতরণের জন্য বিভিন্ন ধরনের ফলের চাষিদেরকেও আমরা আনতে বলেছি। আমাদের প্রায় 10টি জেলা থেকে 50 রকম ফল কিন্তু চাষিরা আমাদের এই এক্সিবিশনে তারা দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, এবং আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্ন গ্রুপ বানিয়ে তাদেরকে যথাসাধ্য একটা পুরস্কার আমরা বলবো না, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা চেষ্টা করেছি।
1: যদি কোনো কেউ এখান থেকে কিছু কিনতে চায়, যে আমি এই আম কিনবো বা সবেদা বা বিভিন্ন যে জায়গারই দেখছি, আমি দেখছি খেজুর থেকে তৈরি পাউডার সেটা রয়েছে, তেঁতুল থেকে তৈরি আচার বা তেঁতুলের যে সস সেটাও রয়েছে দেখছি, এগুলো যদি কেউ কিনতে চায় তারা এখান থেকে কিনতে পারবে?
0: হ্যাঁ, আমরা দেখুন আমরা এখনও পর্যন্ত আমরা কাঁচা ফলটা আমরা এখান থেকে বিক্রয়ের ব্যবস্থা করি। আমাদের রিসার্চের পরে বাড়তি যেটা হয় সেই উদ্বৃত্ত ফল আমরা এখান থেকে বিক্রয় করি, কখনও কখনও বিশ্ববিদ্যালয়েও আমরা নিয়ে যাই, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা বা বাইরের কর্মী সাধারণ মানুষ সেগুলো ক্রয় করতে পারেন। সেই সব ফলের সঙ্গে সঙ্গে ফলের গাছও কিন্তু আমরা এখান থেকে বিক্রয় করি, সারা বছর ধরেই বিভিন্ন ফলের গাছ মানুষের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করি এবং সেখান থেকে চারা বিক্রয় করি, যাতে উন্নত মানের ফল মানুষ বাড়িতে লাগাতে পারে অথবা ব্যবসার জন্য তারা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করতে পারে, সেটাও আমরা করে থাকি। আর আপনি যে কেনার কথাটা বললেন, সেটা আমাদের যখন বেশি হয় কিছু কিছু ফল আমরা সেটা বিক্রয় করি, আর আজকে প্রদর্শনীতে যারা এসেছেন সেটা তাদের কিছু কিছু তারা নিয়ে গেছেন এবং তারা অনেকেই বিক্রয় করছেন সেটা।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের অধীন যে ফল উৎসব এবং আম উৎসব যে চলছে, এই উৎসবেই 2026-এ একজন কৃতি ফল চাষিকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পুরস্কৃত করা হয়েছে, জেনে নেব ওনার কাছ থেকে। আপনার নাম?
2: মোহাম্মদ গোলাম রাও, উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের দন্ডিহাট গ্রামে আমার বাড়ি, সেখান থেকে আমি এসেছি।
1: আপনার যা বয়স দেখছি তো প্রায় 70-এর কাছাকাছি বয়স রয়েছে, তাই এই যে আপনি ফল চাষ দীর্ঘদিন ধরে করছেন তারই কি স্বীকৃতি স্বরূপ আজকের এই পুরস্কার?
2: শুধু তাই না, মানে শুধু চাষ করলেই যে একটা স্বীকৃতি পাওয়া যায় আমার তো মনে হয় সেটা না। ফল চাষ করতে গেলে ফল সম্পর্কে জানতে হয়, যত এতে কর্ষণ করা যাবে, মানে ফল চাষ যাকে বলে হয় তাকে যত কর্ষণ করা যাবে সেই ফল সম্পর্কে তত বেশি কাণ্ডজ্ঞান হবে। এই কাণ্ডজ্ঞান যতক্ষণ না হবে ততক্ষণ ফলের ধারে যাওয়া উচিত না। শুধু এই না, সাথে সাথে আরও আমার পাশের মানুষকে বা দূরবর্তী হোক আর যা হোক যাদের সঙ্গে জানা শুনো যারা এই এর নিয়ে গবেষণা বা চিন্তাভাবনা করে তাদের সঙ্গেও সংযোগ রাখা।
1: একটা এখন বর্তমানে মানে নার্সারি বা ফল বাগান কতটা?
2: এখন আমার ব্যক্তিগত জমি আছে 6 বিঘা, 6 বিঘের মতো এতে আছে, আর কিছু ভাড়া নেওয়া আছে, জমি ভাড়া নেওয়া আছে যেখানে চারা তৈরি করা হয়, আর বাকিটা বাড়ির ওপরে যেটা আছে সেখানে বিভিন্ন ফল গাছ লাগানো আছে, বিভিন্ন জাতের ফল, সেসবগুলো মোটামুটি দেখা পরিচর্যা এবং যারা বাইরের থেকে যায় জানবার জন্যে তাদের প্রশিক্ষণ দেওয়া, তারপরে এই যে আমের চারা বা ফলের চারা করা এর গ্রাফটিং প্রশিক্ষণ দেওয়া হয়, আমার যারা আমার কাছে যারা প্রশিক্ষণ নিয়েছে তারা আজকে লাখপতি বলা যেতে পারে।
1: কী কী মোটামুটি আপনার ফলের গাছ রয়েছে?
2: আম আছে, লিচু আছে, আম তো সবচেয়ে বেশি আছে, বিভিন্ন বর্তমান যে সমস্ত বাইরের থেকে যেসব আসছে, এই যেমন আপনার মিয়াজাকি, চাকাপাত, তারপর রেড আইবেরি, এইসব জাতগুলো নিয়েও দেখা হচ্ছে যে এগুলোর পারফরমেন্স সত্যি আমাদের বাংলাতে ভালো হবে কি না। কিছু কিছু জাত আছে যেগুলো আমাদের এখানে হতে পারে এবং সেগুলো এক্সপোর্ট করার সেটা খুব উপযুক্ত জাত কিছু আমাদের মধ্যে এসে গেছে, তো সেগুলোকে প্রচার সেই চাষ বাড়ানো। যেমন একজন বললেন যে কমপক্ষে 1 লরি মাল না হলে সেই চাষ করে আমরা সেখানে যেতে পারবো না, তার খরিদ্দার জোগাড় করতে পারবো না।
3: আজকে পুরস্কার পেলেন আপনি, এই পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে?
2: দেখুন, এর তো বিচার করা যায় না, আর এ বলেও শেষ করা যায় না যে যে জন্য আমি পেলাম তার জন্য আমি কতটুকু বলবো। এ বিশাল ব্যাপার। তো এই জন্য যে এই ইউনিভার্সিটি আমি 69 বা 70 সাল থেকে আসা শুরু করেছি, আর আজ হচ্ছে 2026। তো 2026 এসে আজ আমি এই পুরস্কৃত হলাম, সম্মানিত হলাম। তো এর ভাষা কী আছে? এর এই যে ভাষা, যে এর জন্য আমার কী হচ্ছে রিপার্কেশন, ভাষায় বলা যায় না।
4: এতক্ষণ পরিবেশিত হল নদিয়ার মোহনপুরে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মণ্ডরী কৃষি খামারে অনুষ্ঠিত পঞ্চম ফল তথা আম উৎসবের উপর আধারিত একটি বেতার প্রতিবেদন। নিবেদন করলেন তুহিন চট্টোপাধ্যায়।
5: উনজমি দুনো ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
6: এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী মুর্শিদাবাদ। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি।

শ্রোতা বন্ধুরা, আজ সন্ধ্যার বিষয় জানাচ্ছি। জুন মাস পড়ে গেছে, প্রতিবারের ন্যায় এবারেও রয়েছে মাসের বিষয়। বিষয়, হৃদয় আমার নাচিরে আজিকে ময়ূরের মতো নাচিরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তার কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই, উপন্যাস ছোট গল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারে বার। আমাদের এই বাংলার শিল্পী, কবি, সাহিত্যিক সকলেই বর্ষা খুব প্রিয় ঋতু তাদের কাছেই। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথুরে জীবনের বর্ষা কিন্তু আনন্দের নয়, বিড়ম্বনার এবং উৎপাতের, বিরক্তিকর। অথচ আমার মতো অনেক মানুষ আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য মুখিয়ে থাকেন বা উদগ্রীব হয়ে থাকেন। সন্ধেবেলায় ঝিঝির ডাক আর একে বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি, আনন্দের না বিরক্তির? আপনার বর্ষা অনুভবের কথা শোনান আমাদের আজ সন্ধ্যার দপ্তরে। ঠিকানা আপনারা জানেন। আজ এ পর্যন্তই, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান।

আকাশবাণী খবর পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর, সুপ্রিম কোর্টে আজ 5 নবনিযুক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অভিবাসন ও বিদেশি সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিবন্ধনের সময়সীমা, আবেদন প্রক্রিয়ায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাশাতিলের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক। ইবোলা মোকাবিলায় আফ্রিকায় দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। বহু কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতির মামলায় গ্রেপ্তার রিলায়েন্স কমিউনিকেশনের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ ঝুনঝুনওয়ালা। উত্তরপত্রের অসঙ্গতি যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করল সিবিএসই। শিক্ষা মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন ও সক্ষম করে তোলে, ক্ষমতায়নের এ এক শক্তিশালী মাধ্যম। আদিবাসী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আসছে বিস্তারিত খবরে। বিচারপতি শীল নাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সচদেবা, অরুণ পল্লী এবং আইনজীবী ভি মোহনা আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত 5 নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তাঁদের নিয়োগ অনুমোদন করার পর তাঁরা দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। কয়েক সপ্তাহ আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্ট বিচারপতি সংখ্যা সংশোধনী অধ্যাদেশ 2026 জারি করেন। এর মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতির অনুমোদিত সংখ্যা প্রধান বিচারপতি সহ 34 থেকে বাড়িয়ে 38 করা হয়। এই 5 বিচারপতির নিয়োগের ফলে শীর্ষ আদালতে এখন বিচারপতির সংখ্যা বেড়ে হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যামেন্ডমেন্ট রুলস 2026 বা অভিবাসন ও বিদেশি সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস 2025 এ উল্লেখিত নিবন্ধন

0: নিবন্ধন সময়সীমা এবং আবেদন প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সংশোধনের ফলে ভারতে আসার পর 180 দিনের মধ্যে যে কোনো সময়ে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এর আগে 180 দিনের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী 14 দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হতো। এখন থেকে নির্ধারিত এই সময়সীমা পের হয়ে গেলে কেবল জরুরি ও বিশেষ পরিস্থিতি ছাড়া নিবন্ধনের অনুমতি দেওয়া হবে না। বিদেশমন্ত্রী ক্রিস জয়শঙ্কর আজ ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাশাতিলের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, ডিজিটাল প্রযুক্তি এবং পরিকাঠামো খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি দুদেশের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে পল মাশাতিলের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার বিষয়েও দুই দেশ সহমত হয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠাল ভারত। আফ্রিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, এই সহায়তার মধ্যে রয়েছে সুরক্ষামূলক সরঞ্জাম, পিপিই কিট, রোগ নির্ণয় ও পর্যবেক্ষণের যন্ত্রপাতি, ওষুধ এবং পুষ্টিকর সাপ্লিমেন্টস। 43 টনের এই স্বাস্থ্য সহায়তা ইবোলা প্রতিরোধে আফ্রিকান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিদেশমন্ত্রী আজ ইতালির জাতীয় দিবস উপলক্ষে সেদেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও ইতালির মধ্যেকার বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনগুলিতে আরও সুদৃঢ় ও শক্তিশালী হয়ে উঠবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন। ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইং আজ মুম্বাইয়ে পৌঁছেছেন। মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা তাঁকে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। রাষ্ট্রপতি ইউ মিন অং লাইং আজ মুম্বাইয়ে ব্যবসায়িক এবং শিল্প মহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন এবং শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবেন। তাঁর সম্মানে আজ সন্ধ্যায় লোকভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ উপস্থিত থাকবেন। রিলায়েন্স কমিউনিকেশন গ্রুপের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ ঝুনঝুনওয়ালা সিবিআই এর হাতে গ্রেপ্তারের পর মুম্বাইয়ের আর্থার রোড জেলে আটক রয়েছেন। বহু কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাইয়ের একটি আদালত তাঁকে গ্রেপ্তারের অনুমতি দেয়। সিবিআই এর অভিযোগ, তাঁর নির্দেশে ব্যাংক ঋণের অর্থের অপব্যবহার করা হয়েছে। ঋণদাতা প্রতিষ্ঠানগুলি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। মামলাটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 1,200 কোটি টাকার টার্ম লোন, ব্যাংক অফ মহারাষ্ট্রের 500 কোটি টাকার লেটার অফ ক্রেডিট এবং সিন্ডিকেট ব্যাংকের 350 কোটি টাকার ঋণ সুবিধার অপব্যবহারের অভিযোগের সঙ্গে সম্পর্কিত। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই আজ জানিয়েছে, মূল্যায়ন করা উত্তরপত্রে স্ক্যান করা কপিতে কোনো ত্রুটি বা অসঙ্গতি যাচাই এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টাল আগামী 6 জুন পর্যন্ত খোলা থাকবে। সিবিএসই জানিয়েছে, শুধুমাত্র যেসব পরীক্ষার্থী তাদের মূল্যায়ন করা উত্তরপত্রে স্ক্যান করা কপি সংগ্রহ করেছেন তারাই এই সুবিধা গ্রহণ করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে আবেদন প্রক্রিয়ায় আধার যাচাইকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো ত্রুটি বা অসঙ্গতি যাচাইয়ের জন্য উত্তরপত্র পিছু 100 টাকা এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য প্রতি প্রশ্নে 25 টাকা ফি ধার্য করা হয়েছে। আবেদন প্রক্রিয়ার ধাপগুলি সঠিকভাবে বুঝতে এবং নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে বিস্তারিত দিশানির্দেশ পেতে পরীক্ষার্থীদের টিউটোরিয়াল ভিডিওটি মনোযোগের সঙ্গে দেখার পরামর্শ দিয়েছে সিবিএসই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষা ক্ষমতায়নের এক শক্তিশালী মাধ্যম। এটি মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন ও সক্ষম করে তোলে। নতুন দিল্লিতে আজ বৃত্তি প্রকল্পের আওতাভুক্ত আদিবাসী উপভোক্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, সমাজের সব স্তরের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অগ্রগতি নিশ্চিত হলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। সরকারের বিভিন্ন বৃত্তি প্রকল্প উচ্চশিক্ষার সুযোগ ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে তিনি মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, ভারতে প্রতিভার কোনো অভাব নেই। প্রতিভাকে চিহ্নিত করা এবং বিকাশের জন্য উপযুক্ত মঞ্চ প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: যুবা হামারি রাষ্ট্র কি শক্তি, আশা ও উজ্জ্বল ভবিষ্যৎ কি প্রতীক হ্যাঁ। মেরি সভি যুবাও, বিশেষ কর জনজাতীয় সমুদায় কে যুবাও সে অনুরোধ হে কি উনহে আপনি জোড়ো ওর আপনি লোগোঁ কো নহীঁ ভুলনা চাহিয়ে। যুবা শক্তি বিরাসত পর গর্ব করতে হুয়ে আধুনিক শিক্ষা ও টেকনিকো কে বল পর

0: आगे बढ़े तो सशक्त समृद्ध और आत्मनिर्भर भारत का निर्माण होगा।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবার অনুষ্ঠানে বিভিন্ন অভাব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। সল্টলেক বিজেপি কার্যালয়ে আজ এই অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সঙ্গীত জগতে সিন্ডিকেট রাজের অভিযোগ জানান, সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কাটমানি চাওয়া এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য তাকে হুমকি দিয়ে ফোন করা হয়েছে বলে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। উল্লেখ্য, প্রতি সোমবার মুখ্যমন্ত্রী জনতার দরবার অনুষ্ঠানে মানুষের অভাব অভিযোগ শোনেন, তবে লোকভবনে মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য গতকালের পরিবর্তে আজ সকালে জনতার দরবার বসে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আজ দুপুরে তারকেশ্বর গেছেন, সেখান থেকে ফিরে সন্ধ্যায় বিশেষ বিমানে তিনি দিল্লি যাবেন। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনা হবে। রাতেই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফিরে আসার কথা। আগামীকাল সকাল 11:30 পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, তেলেঙ্গানা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাণবন্ত ঐতিহ্যবাহী সংস্কৃতির অধিকারী। তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে মার্কিন মধ্যস্থতায় যে সমঝোতা হয়েছিল তাতে উত্তেজনা প্রশমনের আশা জাগলেও নতুন করে চুক্তি লঙ্ঘনের ঘটনায় এই নিয়ে সংশয় তৈরি হয়েছে। লেবাননের আধিকারিকরা জানিয়েছেন, হিজবুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব মেনে নিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা বন্ধ রাখবে এবং বিনিময়ে ইসরায়েল হিজবুল্লার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা স্থগিত রাখবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সুপ্রিম কোর্টে আজ 5 নবনিযুক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অভিবাসন ও বিদেশী সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিবন্ধনের সময়সীমা আবেদন প্রক্রিয়ায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাশাতিলের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক। ইবোলা মোকাবিলায় আফ্রিকায় দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠাল ভারত। বহু কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় গ্রেপ্তার রিলায়েন্স কমিউনিকেশনের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ ঝুনঝুনওয়ালা। উত্তরপত্রের অসঙ্গতি যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করল সিবিএসই। শিক্ষা মানুষকে আত্মনির্ভরশীল সচেতন সক্ষম করে তোলে, ক্ষমতায়নের এই এক শক্তিশালী মাধ্যম। আদিবাসী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খবর এখন এই পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সল্টলেক বিজেপি কার্যালয়ে জনতার দরবারে অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তর থেকে আসা মানুষের অভাব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সঙ্গীত জগতে সিন্ডিকেট রাজের অভিযোগ জানান, সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কাটমানি চাওয়া এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য হুমকি দিয়ে ফোন করা হয়েছে বলে তাঁর অভিযোগ। উল্লেখ্য, চাকরি দুর্নীতি, জমি লুট, তোলাবাজি সহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রতি সোমবার মুখ্যমন্ত্রী জনতার দরবার অনুষ্ঠানে মানুষের অভাব অভিযোগ শোনেন, তবে লোকভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার জন্য গতকালের পরিবর্তে আজ সকালে জনতার দরবার বসে। মুখ্যমন্ত্রী আজ তারকেশ্বরে গেছেন, দুপুরে মন্দিরে পুজো দেবেন তিনি। তার সফর ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুজো দেবার পর স্থানীয় নটরাজ পান্থ নিবাসে হুগলি জেলার 16 জন বিধায়কের সঙ্গে বৈঠক করবেন তিনি। অন্যদিকে আগামী 20 জুন প্রধানমন্ত্রী আসবেন হুগলি জেলায়, তার সভার সম্ভাব্য স্থল পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। বর্ষার মরশুম শুরুর আগেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল শহর ও শহরতলির বিভিন্ন নিকাশী ব্যবস্থা পর্যালোচনা করেছেন। তিনি আজ তারাতলা, পূজালী, চরিয়াল ব্রিজ, দইঘাট, মিন্টো কলোনি, ঋষিকেশ পার্ক, নর্দার্ন পার্ক, বিবি 1 নম্বর ক্যানেল এবং ওল্ড চৌবাগা পাম্পিং স্টেশন পরিদর্শন করেন। এর আগে গতকাল তিনি KMDA আধিকারিকদের সঙ্গে কৈখালী, কেষ্টপুর সংলগ্ন বিভিন্ন জল নিকাশি খালগুলির পরিস্থিতি কেমন তা ঘুরে দেখেন। যেসব পেনশন বা ফ্যামিলি পেনশন প্রাপক গত নভেম্বর মাসে তাদের জন্য জীবন প্রমাণপত্র জমা দিতে পারেননি, রাজ্য সরকার তাদের সেই শংসাপত্র দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে। আজ এক বিজ্ঞপ্তিতে অনলাইন বা অফলাইনে দ্রুত জীবন প্রমাণপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। এই সংক্রান্ত হেল্পলাইন নম্বর 0332253-5417 চালু করা হয়েছে। তীব্র গরমের জন্য স্কুলের সময় পরিবর্তন করার অনুমতি দিয়েছে শিক্ষা দপ্তর। যেসব জেলায় দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সকালে স্কুলের পঠন পাঠন করা যেতে পারে।

0: আগামী দু সপ্তাহের জন্য, যাতে পরিস্থিতি দেখে সুবিধে মতো সকালে ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলিকে অনুমতি দেওয়া হবে। মাধ্যমিক ও প্রাথমিক স্কুল পরিদর্শকদের এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে, তবে পাহাড়ি এলাকার স্কুলগুলিকে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তির বিষয়ে ব্যাখ্যা চেয়ে কলকাতা পুরসভার দেওয়া নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্স এবং অভিষেকের বাবা ও মা। পুরসভার নোটিশ খারিজ করার দাবিতে কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে। তাদের দাবি, পুরসভার পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে 25 মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি পুরসভাকে নথি দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই নোটিশ প্রত্যাহার করা হয়নি। আগামীকাল বিচারপতি স্মিতা দাস দের বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় দলের পার্টি অফিসে ভাঙচুরের পর FIR করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় তৃণমূল কংগ্রেস হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আগামীকাল বিচারপতি স্মিতা দাসদের অবকাশকালীন বেঞ্চে এই মামলা শুনানি হতে পারে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন আমতলার বিষ্ণুপুরে বিজেপি সমর্থকরা তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ। বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও নেতাদের বাড়ি ও কার্যালয় থেকে বিরাট পরিমাণে গরিবদের জন্য দেওয়া ত্রাণ সামগ্রী ও বিভিন্ন নথি উদ্ধার করছে পুলিশ। পূর্ব বর্ধমানের মেমারির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের কার্যালয়ে অভিযান চালিয়ে একাধিক চাকরিপ্রার্থী সহ বাংলার বাড়ি আবাস যোজনার উপভোক্তাদের তালিকা সংক্রান্ত নথি ও সামগ্রী উদ্ধার করল পুলিশ। অন্যদিকে গত রাতে পূর্ব বর্ধমানের কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগকে ত্রাণ দুর্নীতির অভিযোগে আটক করে নাদনঘাট থানার পুলিশ। এর আগে দলীয় কার্যালয়ে বেআইনিভাবে সরকারি ত্রাণ সামগ্রী সহ হুইল চেয়ার, ক্যাচার, অক্সিজেন সিলিন্ডার মজুত করার অভিযোগে কালনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়কে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ওই জেলারই রায়না 2 নম্বর ব্লকের গোতান অঞ্চলের কামাহাটি গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে গতকাল 6 রাউন্ড গুলি উদ্ধার করেছে মাধবডিহি থানার পুলিশ। পশ্চিম বর্ধমানের আসানসোল পৌর নিগমের 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তীকে গরিব মানুষকে দেওয়ার জন্য রাজ্য সরকারের ট্রিপল বাড়িতে মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ বালি কারবার, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। আজ তাকে আসানসোল আদালতে তোলা হচ্ছে। দুটি পৃথক ঘটনায় 8টি আগ্নেয়াস্ত্র, 2টি রাউন্ড তাজা কার্তুজ সহ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 4 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মালদা জেলা পুলিশ। গত রাতে কালিয়াচকের শাহবাজপুর মমিনপাড়া সংলগ্ন এলাকায় একটি মোটরবাইকে 2 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত ইন্দ্রজিৎ মণ্ডল ও কার্তিক মণ্ডলের কাছ থেকে 7টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানান পুলিশ সুপার অনুপম সিং। অন্যদিকে মোথাবাড়ি থানার অন্তর্গত অচিন্তলা স্ট্যান্ড থেকে একটি মোটরবাইক সহ আর 2জনকে গ্রেপ্তার করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পুলিশ ভগবানপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম ওরফে অরুণ মাইতি এবং জুখিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সন্দীপ জানাকে গ্রেপ্তার করেছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় NDA সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত ঘোষের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার 4 জুন রাত 8:30। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, মাননীয় ইস্যু একটু পরেই।
2: হ্যালো
3: রাজেশ বাবু, থানা থেকে কথা বলছি।
2: আবার
3: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশে ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
4: 10 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
2: স্যার অত কোথায় পাবো?
4: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
2: স্যার 2 লাখ?
5: কি হয়েছে বাবা?
2: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
3: আরে
2: কেটে দিল।
5: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়তোই না, এরা সব ফ্রড।
2: ফ্রড?
5: পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
6: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে,
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।
8: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম,
1: আকাশবাণী কলকাতা। এখন শুনবেন মাননীয় সু, উপস্থাপনায় মৌলি দাশগুপ্ত।

0: বাইরের এই গনগনে তীব্র দহনে সকল মাননীয় সুর শ্রোতাবন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। জুন মাসের এই গনগনে দুপুর, চারিদিকে তীব্র গরম। আমরা যারা এ মুহূর্তে ধরুন এসি বা ফ্যানের নিচে বসে একটু আরামের খোঁজ করছি, তারা কি একবারও জানলার বাইরে আকাশটার দিকে তাকিয়েছি? মাথার উপরের ওই খাঁ খাঁ রোদে ডানা মেলে যেসব পাখিরা উড়ে যায়, তাদের কথা কি একবারও মনে পড়েছে আমাদের? এই যে তীব্র গরম, সেখানে ওরা তৃষ্ণার জল পাবে কোথার থেকে? কোথায় পাবে একটুখানি ছায়া? আসলে বিশ্ব পরিবেশ দিবস আসছে সামনে 5ই জুন, আমরা সবাই জানি। আর এই পরিবেশ দিবসের প্রাক্কালে আজ আপনাদের শোনাব এমন এক মানুষের গল্প, যিনি মরুভূমির রুক্ষ শুষ্ক বুকেও পাখিদের জন্য আস্ত এক টুকরো স্বর্গ বানিয়ে ফেলেছেন। তিনি কিন্তু আর কেউ নন, রাজস্থানের থর মরুভূমির গ্রিন ম্যান অব ডেজার্ট, নরপত সিং রাজস্থানী। একবার ভেবে দেখুন তো, যেখানে গ্রীষ্মে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে বা কোথাও কোথাও তার থেকেও বেশি, সেখানে গাছপালার অভাবে পাখিরা যাতে মারা না যায় তার জন্য তিনি খড় বাঁশ মাটির পাত্র দিয়ে তৈরি করছেন হাজার হাজার কৃত্রিম বাসা। শুধু তাই নয়, অবলা প্রাণীদের মাইলের পর মাইল সাইকেল চালিয়ে জল খাওয়াচ্ছেন, গাছে গাছে জল আর শস্যদানার পাত্র বেঁধে দিচ্ছেন তিনি, যাতে কোনো একটা পাখিকেও, কোনো একটা পশুকেও, কোনো একটা প্রাণীকেও তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত থাকতে না হয়। আর মরুভূমিকে সবুজ করতে বুনে চলেছেন লক্ষাধিক চারাগাছ। প্রকৃতির প্রতি এই যে তার ভালোবাসা, এই অবলা জীবগুলোর প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা, সত্যি আজকের দিনে দাঁড়িয়েও আমাদের বুকে একটুকরো আশার সঞ্চার করে বইকি। হ্যাঁ, আমাদের সবার পক্ষে হয়তো মরুভূমিতে গিয়ে নরপত সিংয়ের মতন এমন কাজ করা সম্ভব নয়, কিন্তু আজ এই বিশেষ দিনে আমরা কি নিজেদের বাড়ির ছাদে বা ব্যালকানিতে বা ধরুন আমার পাশে জানলার পাশ যেখানে একটুকরো জায়গা রয়েছে সেখানে একটা ছোট্ট মাটির পাত্রে একটুখানি জল রেখে দিলাম, একটু সামান্য শস্য দানা রেখে দিলাম, পারি না কি আমরা? আমাদের এই যত সামান্য সচেতনতা আর একটুখানি সহানুভূতি কিন্তু পারে প্রকৃতির এই সমস্ত নিষ্পাপ অবলা জীবগুলোকে বাঁচাতে, এই পৃথিবীকে আরও একটু বাসযোগ্য করে তুলতে। আসুন না আজ থেকেই আমরা শুরু করি নিজের চারপাশের খেয়াল রাখা। প্রত্যেকে যদি এমন কিছু ছোট ছোট ব্যক্তিগত উদ্যোগ নিতে পারি, তবেই তো আগামী দিনে একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন সত্যি হবে, তাই নয় কি? এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন পরিবেশকর্মী, পরিবেশ বিশেষজ্ঞ শ্রী বাসব বসাক। তিনিও তার মূল্যবান পরামর্শ আমাদেরকে জানিয়েছেন এবং স্থানীয় স্তরে, ব্যক্তিগত স্তরে আমরা কি কি ধরনের, কী কীভাবে এগিয়ে আসতে পারি, পরিবেশ আন্দোলনে কীভাবে সক্রিয় ভূমিকা পালন করতে পারি, সেই বিষয়ে তিনি তার মতামত দিয়েছেন। আসুন শুনে নিই এবারে তাঁর কথাটুকু।
1: আমরা লক্ষ্য করছি এই বছর তাপমাত্রা ভীষণভাবে বেড়ে গেছে। আপনারা অনেকেই জানেন যে বুন্দেলখণ্ডে তাপমাত্রা এত হয়ে গেছে যে কৃষকরা রাত্রিবেলা এলইডি আলো জ্বেলে চাষ করতে বাধ্য হচ্ছে মধ্যরাতে। এই যে তাপ প্রবাহ চলছে 40 ডিগ্রি সেলসিয়াসের ওপর টানা চলছে, এল নিনো, সুপার এল নিনো, এসব কথাগুলো আমরা শুনেওছি। এটা হচ্ছে কেন? হচ্ছে পরিবেশের অবক্ষয়ের জন্য, প্রকৃতির ওপর আঘাত নেমে আসছে বলে। এখন এই প্রকৃতি এবং পরিবেশ সুরক্ষা রাষ্ট্রের দায়িত্ব তো বটেই, কিন্তু আমরা নিজেরাও সামাজিক স্তরে, ব্যক্তিগত স্তরে, এলাকাগত স্তরে কিছুই কি করতে পারি না, কিছুই কি করার নেই আমাদের? পুকুর বুঝিয়ে ফেলার ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে ছোট ছোট স্তরে। আরও ছোট স্তরে যদি চলে আসি আমরা, ধরুন এখন গিগ শ্রমিক এদেরকে আমরা দেখছি, আমরা নির্ভর করছি এদের ওপর, কিন্তু আমরা কি ভাববো না যে এই তীব্র দহন তার মধ্যে এদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে, তাদের পয়েন্টের ব্যাপার আছে, এই তাপপ্রবাহের মধ্যে আপনার বাড়িতে যখন সে ঢুকছে, আমরা আর কিছু পারি না পারি বাবা এক গ্লাস জল খাও এটা তো বলতে পারি, কেননা আমরা জানি যে এই সময় ডিহাইড্রেশন হয়, জলটা খুব দরকার তাদের, এত তাড়া হয়তো জল খাওয়ারও সময় সে পাচ্ছে না। খুব ছোট্ট স্তরে যে পাড়ায় থাকি, পাড়ার কয়েকজন মিলে কটা গাছ লাগাতে পারি, এটা খুব চিন্তার বিষয়। ফরেস্ট সার্ভের রিপোর্ট বলছে মাত্র 10 বছরের মধ্যে 30% গাছ কমে গেছে কলকাতা শহরে। এই 30% গাছ কমে গেছে এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কংক্রিট এলাকা, এর ফলে তো আমাদের শহর হিট আইল্যান্ড হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি নিজেরাও ক্লাবের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে কয়েকজন মিলে, এমনকি একাও গাছ লাগাই, অথবা এর উল্টোটা, গাছকেও কাটলে তার বিরোধিতা করা, তার জন্য জায়গা আছে। প্রথমে হয়তো আপনি বাধা পেতে পারেন, কিন্তু কয়েকজন মানুষকে যদি জুটিয়ে নিতে পারেন, আপনি পরিবেশ দপ্তরে, বন দপ্তরে চিঠি লিখুন, কিছু পারি না পারি চিঠি তো লিখতে পারি আমরা। এবং এইভাবে কিন্তু অনেক জায়গায় আমার কাছে অজস্র উদাহরণ আছে গাছ কাটা আটকানো গেছে। আবার দেখুন আমাদের যে বাড়ির ঝুল বারান্দা, সেই ঝুল বারান্দায় আমরা কোনো এক মাটির পাত্রে কিছুটা জল রেখে বেঁধে রাখতে পারি। এই যে তাপদগ্ধ দুপুরে শ্রান্ত পাখিরা এসে দেখবেন ওখানে জল খাচ্ছে। গাছপালা যেসব আছে তার পরিমাণ বাড়ানোর কথা আগেই বলেছি আমি। একটা কথা মনে রাখতে হবে, এই তাপপ্রবাহ কিন্তু এই 2026 যেটা শুরু হলো, এ 2030 পর্যন্ত চলবে, এটা বিজ্ঞানীরা বলে দিয়েছেন। এর আগে 2024 সালে এইরকম ভয়ঙ্কর তাপ আমরা প্রত্যক্ষ করেছিলাম, সেটা 123 বছর পর এইরকম তাপ আমাদের শহর কলকাতাকে, আমাদের বাংলাকে, আমাদের ভারতবর্ষকে প্রত্যক্ষ করতে হয়েছিল। এবার একে এমনি বিশ্ব উষ্ণায়ন, তার সঙ্গে সুপার এলনিনো, সবটা মিলে জুলাই পর্যন্ত তাপ আরও বাড়বে, কমবে না। এর পাশাপাশি বৃষ্টিপাত, বৃষ্টিপাতের ধরন বদলে গেছে। খেয়াল করে দেখবেন গত বছর সম্ভবত তারিখটা ছিল 23 বা 24 সেপ্টেম্বর মধ্যরাত্রে, কী ভয়ঙ্কর বৃষ্টি আমাদের প্রত্যক্ষ করতে হয়েছিল। সেই ভয়ঙ্কর বৃষ্টিতে কলকাতা পুরো বানভাসী হয়ে গেছিল, 12 জন মানুষ মারা গেছিলেন শুধু কলকাতা শহরেই, আর উত্তরবঙ্গে ভয়ঙ্কর ডিভাস্টেশন হয়েছিল, ধ্বংসের মুখোমুখি হতে হয়েছিল। এরকম যে হবে এটা কিন্তু IPCC ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, তাদের সর্বশেষ যে রিপোর্ট বেরিয়েছিল 2022 সালে, ক্লাইমেট অ্যাসেসমেন্ট রিপোর্ট, তাতে স্পষ্টভাবেই বলে দিয়েছিল এলাকা ধরে। আমাদের আরও বাড়াবাড়ি হলো একদিনে অনেক বেশি বৃষ্টি হওয়া, রেকর্ড বৃষ্টিপাত। আমাদের ক্ষেত্রে আরও সমস্যা হলো শহরে প্লাস্টিকের আবর্জনায় সমস্ত নিকাশিগুলো বন্ধ। আমরা কি একটু সচেতন হয়ে, হ্যাঁ জানি সমস্যা হবে এই দৌড়ঝাঁপের সময়কালে, সমস্যা হবে মানে যাকে হ্যান্ডি সময় বলে, তাতে একটু প্লাস্টিকের প্যাকেট এড়িয়ে চলাটা সমস্যা হবে, কিন্তু আমরা কি পারি না একেবারেই? আমার ছেলেবেলা মনে আছে বাজারের দুটো ব্যাগ থাকতো, একটা মাছের ব্যাগ কাপড়ের আর একটা সবজির ব্যাগ, বাবা এসে মাছের ব্যাগটা বাথরুমে দিয়ে দিতেন ধুয়ে রাখার জন্য। তো আবার কি আমরা ব্যাগে ফিরে যেতে পারি না? আমরা কি পারি না প্লাস্টিকটাকে যতদূর সম্ভব বর্জন করা, অথবা যেটুকুন থাকছে সেই প্লাস্টিকটাকে অন্য কোনো কাজে লাগানো? যেমন আমি একজনকে জানি, তিনি বাড়ির যত কুশন আছে সেই কুশনের ভেতরে তুলোর বদলে প্লাস্টিক প্যাকেট যত সেগুলো কেটে কুচি কুচি করে ঠেসে দিয়েছেন। খুব সুন্দর একটা ব্যবস্থা, তাহলে সেটা আর পরিবেশে প্রকৃতিতে ফিরে গেল না। আমরা প্লাস্টিকের বোতল ফেলে না দিয়ে পাহাড়ে গেলে দেখবেন পাহাড়ে খুব সুন্দর হয়। আমি পাহাড়ে একটা স্কুলে গেছিলাম দার্জিলিং পাহাড়ে, তাদের ওই প্লাস্টিক কুড়িয়ে আনাটাই কাজ ছিল। একটা ঘর ছিল স্কুলে, শুধু ওই ডাম্প হয়ে থাকতো প্লাস্টিকের প্যাকেট, আর ওরা ওই প্লাস্টিকগুলো দিয়ে কি চমৎকার ওয়াল ডেকোরেশন বানিয়েছে, প্লাস্টিকের বোতলগুলো কেটে কেটে ফুলের টব বানিয়েছে। এগুলো আমাদের নানান রকম উদ্ভাবন, নিজেরা একটু যদি ভাবি, একটু যদি আমরা প্রকৃতি পরিবেশ নিয়ে একটু যদি চিন্তিত হই। দেখুন আমাদের তো বয়স হচ্ছে, কিন্তু আমাদের পরের প্রজন্মের জন্য তো একটা বাসযোগ্য পৃথিবী রেখে দিতে হবে। পরিবেশ আন্দোলন একেবারে বাচ্চারা শুরু করেছে, দেখেছেন ফ্রাইডেজ ফর ফিউচার, গ্রেটা থুনবার্গ, আমরা জানি পরিবেশ আন্দোলন আমাদের দেশে হচ্ছে। আমার নিজস্ব ছাদ বাগান, আমরা অনেকে জানি না একটা বিশাল টবের মধ্যে আমরা গাছ লাগিয়ে দিলাম, ওই টবে যতটা মাটি সেই গাছটা কিন্তু তার বিকাশের পক্ষে সঠিক না। তাহলে কোন সাইজের টব, কী ধরনের গাছ, গাছ লাগালে শহরের তাপ কমে? এখন তো ওই যে বললাম কংক্রিটের জঙ্গল হয়ে গেছে শহর, এবং সেই সঙ্গে এত এসি, এক একটা বাড়িতে তিনটে চারটে করে এসি, সেই এসির গরম সবটা মিলে তাপ দ্বীপ হয়ে যাচ্ছে। আমরা একটু এগুলো নিয়েও তো সচেতন করতে পারি মানুষকে, এক এক বাড়িতে তিনটে চারটে করে গাড়ি, একটু সময়টা অ্যাডজাস্ট করে একটা গাড়িতে তো বেরোনো যায়, তাতে তো কিছুটা কম পেট্রোল দহন হয়। এটা আসলে মাথায় আমার যদি না থাকে বিষয়টা, তাহলে সমস্যা হবে। ফলে এই মাথায় বিষয়টা রাখা, এবং রাখলেই দেখবেন নিজেরাই আমরা অনেক ধরনের পথ উদ্ভাবন করতে পারছি। সবাই মিলে যদি না এগোই, শুধু রাষ্ট্র শুধু সরকার পারবে না করতে, ফলে আমাদের সবাইকে এগোতে হবে। আমাদের ভাবতে হবে পরের প্রজন্মের কাছে আমাদের একটা সুন্দর সুস্থ পৃথিবী রাখতেই হবে, যেমন করে হোক।
0: পরিবেশকে অবহেলা না করে তাঁর যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা, সেটা আমাদের বোধহয় আজকে থেকেই শুরু করা উচিত, এবং তার জন্য কোনো বিশেষ দিন নয়, বরং প্রত্যেকটা দিনই আমাদের জন্য হয়ে উঠুক পরিবেশ দিবস। তেমনই একটা পথের সুনির্দিষ্ট ভাবনা এতক্ষণ আমাদের দিচ্ছিলেন পরিবেশ সচেতক, পরিবেশ কর্মী শ্রী বাসব বসাক। আর আজকের মাননীয় সুর এই আলোচনায় আমি অপেক্ষা করছি আপনাদের ফোনেরও। প্রকৃতির জন্য, আপনার চারপাশের পরিবেশের জন্য এমন কোনো ছোট বা বড় উদ্যোগ আপনিও কি নিয়েছেন, অবশ্যই জানাবেন আমাদের। আমাদের স্টুডিওর ফোন লাইন খোলা আছে আপনাদের জন্য, আর আপাতত আমরা সবাই মিলে প্রার্থনা করি প্রকৃতি যেন ভালো থাকে, প্রকৃতির সন্তানরা যেন ভালো থাকে, সুস্থ সুন্দর পরিবেশে বেঁচে থাকুক আমাদের পৃথিবীর সমস্ত প্রাণ।

0: আর এই আলোচনায় থাকতে থাকতেই এবারে আমাদের টেলিফোনের লাইনে এসে পড়েছেন কোনো এক বন্ধু, কথা বলে নেব তার সঙ্গে, দেখি কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি দেবপ্রসাদ রায় বলছি, পূর্ব বর্ধমান থেকে, গ্রাম কুড়মুল।
0: হ্যাঁ বলুন।
1: দেখুন, এই প্রচন্ড দাবদাহে তো দেখছি পশু পাখিদের কি কষ্ট হচ্ছে। তা আমি বিগত 4-5 বছর ধরে আমার বাড়ির ছাদে দুটো বড় বড় জায়গা রেখেছি, তাতে নিয়মিত জল দিই। আর যখন দেখি যে ওই পাখিগুলো জলের মধ্যে গা ডুবিয়ে তাদের শরীরটাকে ঠান্ডা করছে, কখনো ঠোঁট ডুবিয়ে জল নিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করছে, আমার এই দৃশ্য দেখে কিন্তু ভীষণ আনন্দ হয়। আমি হয়তো আর কিছু করতে পারি না সময়ের জন্যে, কাজের চাপের জন্যে, কিন্তু এইটুকু করে আমার মনে প্রচন্ড তৃপ্তি পাই আমি।
0: একেবারেই, আপনার এই কথাটা শুনে আমাদেরও ভীষণ আনন্দ হলো যে আপনি এভাবে আপনার ব্যক্তিগত স্তরে যেটুকু সামর্থ্য সেই সামর্থ্যের মধ্যেই এই উদ্যোগটুকু নিয়েছেন। আশা করি আপনার এই কথা শুনে আমাদের আরও যারা শ্রোতা বন্ধু আছে তারাও চিন্তাভাবনা করবেন এবং তারাও তাদের বাড়ির আশেপাশে বা যেখানে যেখানে দরকার যে সমস্ত অবলা প্রাণীরা রয়েছে তাদেরকে একটু সহানুভূতি, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এই আশা রাখছে। আর সেই সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো আমাদের মাননীয় সুর পরবর্তী পর্বে। ফোনের লাইনে তো আপনারা থাকবেনই, তার সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে হবে এই মাস অর্থাৎ জুন মাস প্রথম শুরু, এই মাসের প্রথম সপ্তাহে কি বিষয় রয়েছে জুন মাসে। চিঠি লেখার বিষয় বলা হয়নি, কত কথা অব্যক্ত থেকে যায়, বলা হয় না। দ্বিধা, সংকোচ, ভয়, লজ্জা কত কিছু ঘিরে ধরে আমাদের, সেই না বলা কথার উপর সময়ের পলি পড়তে থাকে। আমরা ভাবি তারা বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছে বোধহয়, কিন্তু হঠাৎ কখনো সব আবরণ সরিয়ে তা মনের ভেতরে ঘাই মারে। কেউ কেউ দীর্ঘ সময় পরে জড়তা কাটিয়ে বলে ফেলতে পারেন, কিন্তু অনেকের কখনোই বলা হয়ে ওঠে না সেই কথাগুলো। লিখুন মাননীয় সুতে, আমাদের ইমেল আইডি mannioshu.air@gmail.com, mannioyeshu.air@gmail.com, অথবা চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয় সুপ্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। জুন মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয় বলা হয়নি।

0: জুন মাসের প্রথম চিঠি পাঠিয়েছেন ঋষি রাজ নারায়ণ পল্লী বোড়াল কলকাতা থেকে সৌমেন্দ্রনাথ জানা। লিখছেন, বাবা মাকে হারিয়েছি দুদশক আগে, আমি এখন বাবা। শৈশব মায়ের ছায়াতলে কাটিয়ে তারুণ্যের বছরগুলি কেটেছে গ্রাম ছেড়ে কলকাতায়। স্কুলের পাঠ শেষে বাবা সটান কলকাতার কলেজে ভর্তি করে দিলেন। শহরের আনন্দ বৈভবের হাতছানি এড়িয়ে বাবার ইচ্ছেটুকুকে পূর্ণ মর্যাদা দিতে নিজেকে নিজের মধ্যেই যেন আটকে রাখা। বাবা অফিস গেলে রান্না করা ভাত খেয়ে কলেজে যাওয়া, পাছে মা ছাড়া ছেলের খিদে পেয়ে যায় বিকেলে সন্ধ্যায় নিত্যদিন নতুন নতুন খাবারের প্যাকেট এনে বাবা ধরিয়ে দিতেন। কলেজ পাস করে একটা ছোট্ট কাজ জুটিয়ে নিলে বাবা খুশি হলেও যেদিনই দেরি হয়েছে রাতে বাড়ি ফিরতে ওই দিনই জানিয়ে দিয়েছেন ওই কাজ করে লাভ নেই, সারাদিনে একবার একসাথে খাওয়া না হলে ছেড়ে দে কাজ। আসলে সারাদিন ছেলেকে না দেখে রাতে একসাথে পাশে বসিয়ে খাওয়ার তৃপ্তি খুঁজতেন হয়তো বাবা। বাবা বাড়ি ফিরে গেছেন অবসর নিয়ে, আমি একা তখন শহরে। আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে গেলেন বাবা, সরকারি চাকরি পেয়ে বহাল তবিয়তে কাটিয়েছি শহরে। বাড়ি ফেরার দিন গ্রামের মোড়ে এক দাদা জিজ্ঞাসা করে, তুই নতুন তাস এনেছিস? বললাম, কে বলল? দাদাই খোলসা করল, আমাদের রোজকার খেলার তাস পুরনো হয়ে এসেছে, কাকা বলল ছেলেকে বলে দিয়েছি বাড়ি এলে নতুন তাস পেয়ে যাব। একবারই বাবা আমার কাছ থেকে তাঁর অবসরের সঙ্গীদের জন্য নতুন তাস চেয়েছিলেন, আর কোনোদিন কিছু চাননি। পেনশনের পয়সায় বাবা মায়ের ভালোভাবে চলে গেলেও আমাকে অভাব যিনি কোনোদিন বুঝতে দেননি তাঁকে এই কথাটা আমার বলা হয়নি। বাবা, তোমায় ভালোবাসি। মা শৈশবের প্রতিপালন দিলেও বাকি জীবনটা তৈরি করে দিয়েছ তুমি তো। গ্রামে থেকে গেলে যা হতো না, না বলা কথার উপর পলি জমেছে আজ। এই চিঠি আমাদের পাঠিয়েছেন বোড়াল কলকাতা থেকে সৌমেন্দ্রনাথ জানা। মাননীয় সুর, চিঠি পড়ার বিষয়ে কথা বলতে বলতে আবারও একটা টেলিফোন আমাদের লাইনে, কি অপেক্ষা করে আছেন দেখে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন।
1: আমি মাঝে শুনি, মাঝে মধ্যে সবদিন শুনতে পারি না, খুব ভালো লাগে শুনতে। তো আমি একটা ভাবে বলবো, যে চিঠিগুলো পড়া হয় সেগুলো ভালো লাগে, এবং আমিও এই মাননীয় দীর্ঘজীবন কামনা করি, অনেকদিন ধরে চলুক, আমরা শুনবো, আপনারা বলবেন, এটুকুই কামনা করি।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাকে, আপনাকে, আমাদের সঙ্গে থাকার জন্য। এইভাবেই মাননীয় সু শুনতে থাকুন এবং আপনারা অবশ্যই চিঠিপত্র পাঠাতে থাকুন আমাদের ঠিকানায়। বলা হয়নি এই বিষয়ের দ্বিতীয় চিঠি পাঠিয়েছেন অসীম মণ্ডল, লাভপুর বীরভূম থেকে। দিনটা ছিল কলেজ জীবনের শেষ দিন, চারপাশে সবাই যখন ছবি তুলতে ব্যস্ত, আমি তখন এক কোণায় দাঁড়িয়ে শুধু একজনকে খুঁজছিলাম। বিগত তিন বছর ধরে প্রতিদিন ক্লাসের প্রথম বেঞ্চে বসা মেয়েটির দিকে তাকিয়ে কত হাজারো কথা মনে মনে গুছিয়েছি। সে ছিল শান্ত, চশমার আড়ালে চঞ্চলা হরিণীর মতো ছিল তার চোখ। আর আমি ছিলাম ঠিক তার উল্টো, লাজুক আর নিজের মধ্যে গুটিয়ে থাকা এক গোবেচারি ছেলে। সেদিন পকেটে একটা নীল রঙের চিরকুটে লেখা ছিল মাত্র কয়েকটি লাইন, যে কথা প্রতিদিন ক্লাসের ফাঁকে বলতে চেয়েও বলতে পারিনি আজ তা লিখে গেলাম। যদি কখনো সুযোগ হয় যেন তোমার ওই হাসিটুকুর জন্যই আমি প্রতিদিন কলেজে আসতাম। বিদায়ের মুহূর্তে সে এসে বলল, এরপর তো রোজ দেখা হবে না, ভালো থেকো। আমি শুধু হাজার চেষ্টা করেও বলেছিলাম তুমিও ভালো থেকো, ব্যাস ওইটুকুই। এরপর সময়ের নিয়মে সে চলে গেল উচ্চশিক্ষার জন্য অন্য কোথাও, অন্য কোনোখানে, আর আমি জড়িয়ে পড়লাম জীবনের ইঁদুর দৌড়ে। আজ এতগুলো বছর পার হয়ে গেছে, আজও সেই নীল খামের চিরকুটটা ডায়েরির পাতায় বন্দি হয়ে আছে। এখন আর তাকে হারাবার ভয় নেই, পাওয়ার আশাও নেই। শুধু মাঝে মাঝে একা রাতে মনে হয় কিছু কথা না বলাই ভালো। সেই না বলা কথাগুলোই হয়তো কোনো এক অদ্ভুত মায়ায় একটা মানুষকে সারা জীবন মনের মণিকট

0: নমস্কার, কি বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, পূর্ব বর্ধমানের বাইহাট থেকে সুজয় বলছি।
0: হ্যাঁ বলুন।
1: মাননীয় শুনছি, ভালো লাগছে। এই শুনতে শুনতে এই যে ফোনটা, এটা কিন্তু বাইরে থেকে এসে করছি। দেখুন, এই যে গরম সত্যিকারে প্রচন্ড গরম, এবং তাপও যেন প্রচন্ড, রোদ প্রচুর রয়েছে বাইরে দেখছি। এখন ব্যাপার হচ্ছে এই জন্য যে প্রকৃতির যে খামখেয়ালিপনা চলছে এই বিশ্ব উষ্ণায়নের ফলে, এর জন্য কিন্তু আমি চেষ্টা করছি যে বাড়িতে কিছু গাছ লাগিয়েছি। নিম গাছ আছে, বিভিন্ন মানে ফুলের গাছ আছে, সুপুরি গাছ গোটা তিরিশেক লাগিয়েছি। তা তার জন্য বাড়িটা কিন্তু একটু ঠান্ডা রয়েছে। আর পাখিগুলো যেভাবে মানে গরমে ছটফট করে, তার জন্য আমি কিন্তু প্রতিদিন তিন বেলা করে তাদের খাবার দিই, সকাল দুপুর এবং বিকেলের দিকে। তার সঙ্গে সঙ্গে জলও দিয়ে একটা জায়গা করে সেখানে তারা আসে, এসে দেখি খাওয়া চাল চালগুলো খাচ্ছে। বাড়ির যেগুলো ফেলে দিই পাখি খাওয়ার মতো, সেগুলো তাদেরকে দিয়ে দিই। রুটি ছিঁড়ে ছিঁড়ে, বিস্কুট, চাল, এগুলো সব দিয়ে তাদেরকে যে তাদের যে শান্ত করার জন্য, প্রকৃতিতে যারা তারা বাঁচতে পারে তার জন্য কিন্তু আমি খুব চেষ্টা করছি। তাছাড়াও ওই যে বোতল টোতল মানে পলিথিনের জিনিসপত্র, এগুলো কিন্তু আমরা বাড়িতে এক জায়গায় রেখে দিই, এবং মিউনিসিপ্যালিটি থেকে যখন গাড়ি আসে সেই গাড়িতে কিন্তু আমরা দিয়ে দিই। তারা তাদের ভালো জায়গায় যেখানে ঠিক মতো থাকবে সেখানে তারা ফেলে, এবং এইভাবে আমরা কিন্তু প্রকৃতিকে রক্ষা করার চেষ্টা করছি। এবং প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে কিন্তু সচেতন হতে হবে। গাছপালা লাগিয়ে যেন প্রকৃতিটা ঠিক মতো আগের মতো চলবে, সেই মতো করাই আমাদের।
0: একেবারে এই কথাই আমাদের যিনি পরিবেশ সচেতক পরামর্শদাতা ছিলেন আজকে, তিনিও বলেছেন। এবং আপনারা যে নিজেদের ব্যক্তিগত উদ্যোগে এগুলো করছেন, এগুলো সত্যি খুব প্রশংসনীয় একটি কাজ। সেই সঙ্গে সঙ্গেই আমার আশেপাশে যারা রয়েছেন তাদেরকেও একটু সচেতন করার চেষ্টা করব। আমরা বাড়িতে যে সমস্ত গাছ লাগাচ্ছি, ফলের গাছ, সেই গাছে যে সমস্ত ফল হচ্ছে চেষ্টা করব সবটুকু তার থেকে পেড়ে না নিয়ে কিছুটা অংশ অন্তত এই সমস্ত অবলা প্রাণীদের জন্য, পাখিদের জন্য বাঁচিয়ে রাখার। আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ মাননীয় সুতে ফোন করার জন্য। চলে আসি বিষয়ের তৃতীয় চিঠিতে। পাঠিয়েছেন ব্রহ্মপুর কলকাতা থেকে অবনীন্দ্র মোহন রায়। না, বলা হয়নি সে কথা, বললে হয়তো জীবনটা অন্য খাতে বইত। শুরু করি সে কাহিনী। সে বছর কলকাতা থেকে অনেক দূরে প্রত্যন্ত একটি গ্রামের স্কুলে শিক্ষকের চাকরি পেলাম। ব্যাচেলার বলে সেখানে ঘর ভাড়া মিলল না, তাই জেলা সদরে একটি মেসে থেকে প্রত্যেক দিন বাসে যাতায়াত শুরু করলাম। একদিন বাসে খুব অপ্রস্তুত অবস্থায় পড়লাম। কন্ডাক্টরকে ভাড়া দিতে গিয়ে দেখি পকেটে মানিব্যাগ নেই, এ পকেট ও পকেট হাতড়াচ্ছি আর ভাবছি কোথায় গেল ওঠা। আর ঠিক তখনই একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। সে আশ্বস্ত করে আমাকে বলল যে আমি বোধহয় মানিব্যাগ ঘরে ফেলে এসেছি, তবে চিন্তার কিছু নেই, সে আমার টিকিট করে নিচ্ছে। ভারী বিব্রত হওয়ার হাত থেকে সেদিন রক্ষা পেলাম। মেয়েটির প্রতি কৃতজ্ঞতায় মন ভরে গেল। মেয়েটিকে ধন্যবাদ জানালাম, দেখলাম আমার গন্তব্যের জায়গায় সে নেমে গেল। এরপর যাতায়াতের পথে দেখা হতে লাগল, আলাপ পরিচয় হল। সে ওখানকার মেয়েদের স্কুলে শিক্ষকতা করে, আমার মতো যাতায়াত করে। কিছুদিন এভাবেই চলার পর ওর প্রতি আমার দুর্বলতা টের পেলাম। সেদিনের কথা বেশ মনে পড়ছে। নদীর ধারে ঘুরতে ঘুরতে সে জানালো যে দু একদিনের মধ্যে পাত্রপক্ষ আসছে ওকে দেখতে। নীরব হয়ে বোধ করি আমার প্রত্যুত্তরের অপেক্ষা করছিল। অল্প বয়স, নতুন চাকরি, এসব কি কোথাও বাধা হয়েছিল আমার মনের কথা প্রকাশ করার? বলতে পারবো না, বলা হয়নি। ও অপেক্ষা করে চলে গেল। আজ যখন সেই দিনের কথা ভাবি বুঝতে পারি মনটা ভিজে আর্দ্র হয়ে রয়েছে। চিঠি পাঠিয়েছেন ব্রহ্মপুর কলকাতা থেকে।

0: আরও একবার আপনাদের জানিয়ে দিই, মাননীয় সুতে জুন মাসে চিঠি লেখার বিষয় বলা হয়নি। কত অব্যক্ত কথা থেকে যায় বলা হয় না, দ্বিধা সংকোচ ভয় লজ্জা কত কিছু ঘিরে ধরে আমাদের। সেই না বলা কথার উপরে সময়ের পলি পড়তে থাকে, আমরা ভাবি তারা বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছে বোধহয়। কিন্তু হঠাৎ কখনো সব আবরণ সরিয়ে তা মনের ভেতরে ঘাই মারে। কেউ কেউ দীর্ঘ সময় পরে জড়তা কাটিয়ে বলে ফেলতে পারেন, কিন্তু অনেকেরই কখনোই বলা হয়ে ওঠে না সেই কথাগুলো। লিখুন মাননীয় সুতে, আমাদের ইমেল আইডি মাননীয়সু@maninyosu.air@gmail.com, আর চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয় সু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আর সময়ের কাঁটা বলছে এবার আমাদের থেমে যাওয়ার পালা, বিদায় নিতে হবে আজকের এই অনুষ্ঠান থেকে। আপনাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় আড্ডায় ছিলাম আমি মৌলি দাশগুপ্ত। বিশ্ব পরিবেশ দিবস সেটি বছরে মাত্র একটা দিনই আসে, কিন্তু আমাদের এই পৃথিবীটা প্রতিদিনের রোজকারের, তাই পরিবেশের সঙ্গে নিজেকে এই সম্পৃক্ত রাখার ছোট ছোট অভ্যাসগুলো আমরা যেন বছরের 365 দিনই বজায় রাখি, প্রকৃতিকে ভালো রাখি, আর সেই সঙ্গে সঙ্গে আপনারাও ভালো থাকুন, এই আশা নিয়েই শেষ করছি আজকের মাননীয় সু। আপনাদের সকলকে আরও একবার প্রণাম, শ্রদ্ধা।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রেলে করে শোনানো হল আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুরু করব নজরুলগীতির অনুরোধের আসর। অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্জে। শুরুতে শুনবেন শিল্পী অনুপ জলোটার কণ্ঠে নজরুলগীতি। অনুরোধকারী শ্রোতারা হলেন মারগ্রাম সন্ন্যাসীতলা মুর্শিদাবাদ থেকে নিমাই দাস, চুমকি দাস, রিয়া দাস এবং চণ্ডীচরণ দাস।

আপনারা শুনছেন অনুরোধে নজরুল গীতি। এবারের শিল্পী ফিরোজা বেগম। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন সাটুই মুর্শিদাবাদ থেকে মৌমিতা ভট্টাচার্য, রবি ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য এবং অদ্রিতা ভট্টাচার্য।

ശില്പി മുഹമ്മദ് റഫി. আপনারা শুনছেন অনুরোধে গান। গানটি জন্য অনুরোধ জানিয়েছেন তালপুকুর হাঁড়িভাঙা মুর্শিদাবাদ থেকে খোরশেদ আলী মণ্ডল, জিয়ারুল মণ্ডল, কিশোর কুমার দাস এবং জ্যোৎস্না দাস।

নজরুলগীতির অনুষ্ঠানে এবারের শিল্পী শম্পা কুণ্ডু। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন মোল্লাগেরের ধার খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে পাঁচকড়ি দাস এবং শেফালি দাস।

শিল্পী অজয় চক্রবর্তী। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন কান্দি গোপীনাথপুর মুর্শিদাবাদ থেকে তপতী দাস এবং সরজিৎ দাস।

অনুরোধে নজরুল গীতি শুনছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে। এবারের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়, গানটির জন্য অনুরোধ জানিয়েছেন কয়া মুর্শিদাবাদ থেকে ইন্দ্রজিৎ মণ্ডল এবং চন্দনা বর্মন মণ্ডল।

শিল্পী শ্রীকান্ত আচার্য। গানটি শুনতে চেয়েছেন ত্রিমোহিনী থেকে মধুমঙ্গল এবং শ্রেয়ান পাল।

এবারে শিল্পী সুকুমার মিত্র গানটির জন্য অনুরোধ করেছেন ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা মৌ তাথৈ এবং কৌশিক।

শিল্পী অনুপ জালোটা। আরও একটু গান শুনবেন অনুপ জালোটার কণ্ঠে, দক্ষিণগ্রাম পলসন্ডা মুর্শিদাবাদ থেকে রেখা মুখার্জি এবং টিঙ্কু চ্যাটার্জির অনুরোধে।

দিনান্তিকায় সকল শ্রোতাবন্ধুদের জানাই স্বাগত। আপনাদের ভালো থাকা, ভালো রাখতে চাওয়ার প্রয়াস আমাদের প্রতিদিন উদ্যমী করে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে করতে গঠনমূলক সমাজ ভাবনায় এগিয়ে নিয়ে যেতে। প্রতিদিনকার ভাবনা চিন্তার একের সঙ্গে অন্যের আদান প্রদানের এই যে সুষ্ঠু সমন্বয় আগামীতে সুস্থ সমাজ গড়ে তোলার এক একটি পদক্ষেপও বলা যেতে পারে। আমার মনে হয় আপনারাও আমার সঙ্গে সহমত পোষণ করবেন, আর এই আশা নিয়েই আজকের দিনান্তিকা তার বিষয় নির্বাচন করেছে, বয়স্ক মানুষের প্রতি যত্ন। বন্ধুরা হয়তো ভাবছেন এতে আবার নতুন করে কী বা বলার আছে। আমি বলবো আছে, প্রয়োজন আছে বন্ধু। ইদানিং মিডিয়ার দৌলতে বলুন, টিভিতে পেপারে প্রায়ই বয়স্ক মানুষদের নানা শোচনীয় পরিণতির কথা আমরা জানতে পারছি। তাৎক্ষণিকভাবে চোখের জল ফেলি, কষ্টও পাই, দুঃখও হয়। কিন্তু কেন এই পরিণতি, সেটা কি কখনো ভেবে দেখেছি বা ভেবে দেখার প্রয়োজন বোধ করেছি? বন্ধুরা যদি এখনও না ভেবে থাকেন তবে ভাবুন, অন্তত আজ থেকে ভাবুন। আপনাদের ভাবনা চিন্তাকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায় সে আলোচনায় যাওয়ার আগে একটা গান শুনে নেওয়া যাক, কী বলুন?

চলে আসি আবারও আলোচনায়। পৌরাণিক ইতিহাস বলছে মানুষের জীবন যাপনের চারটি স্তরের কথা, বাল্যকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল ও বানপ্রস্থ। একটা সময় ছিল মানুষ এই চারটি সময়ের মধ্যে দিয়ে তাদের জীবনকাল অতিবাহিত করতেন। পরবর্তীতে সমাজের ধারার অনেকখানি বদল হয়েছে। একটি শিশু জন্মের পর একটি পরিবার পায়। পরিবারে বাবা, মা, কাকা, জ্যাঠা, কাকিমা, জেঠিমা, দাদু, ঠাকুমা সকলকে নিয়ে বড় হয়। সে অনুভব করে আদর, স্নেহ, প্রশ্রয়, যত্ন, সর্বোপরি ভালোবাসার। একটা গাছ বেড়ে ওঠার জন্য যেমন আলো, বাতাস, জলের ওপর নির্ভর করে, ঠিক তেমনই একটি শিশুর বিকাশের জন্য পরিবারে বাবা মা ছাড়াও অপরাপর গুরুজনদের একটি বড় ভূমিকা থাকে। সে যখন দেখে তার বাবা মাকে, ঠাকুরদা ঠাকুমাকে বা দাদুদিদার যত্ন নিতে, তখন সে জানতে শেখে বাবা মার বয়স হলে তাদেরকেও এমনভাবেই দেখে শুনে রাখতে হয়। এই যে আজকের এই ছোট্ট শিশুটি, শিশুটির কিন্তু একদিন একটু একটু করে বড় হবে, তার বাল্যকাল, তার যৌবনকাল, প্রৌঢ়কাল পেরিয়ে বার্ধক্যে পৌঁছে যাবে। বয়সের এই যে পরিণতি তাকে মানসিকভাবে আরও পরিণত করে তুলবে। বৃক্ষ যেমন তার ডালপালার কাছে প্রত্যাশা রাখে তাকে ধরে রাখার জন্য, তেমনি সেদিনের সেই যে শিশুটি, সে আজকের বৃদ্ধ মানুষের কাছেও, মানে যখন সে বৃদ্ধ মানুষ হয়ে যাবে, সেও কিন্তু প্রত্যাশা রাখবে তার পরিজনদের কাছে একটু যত্ন, একটু ভরসা, মমতা মাখা কিছু হাত যেন তার শিরা ওঠা হাত দুটিকে জড়িয়ে রাখে। আমরা কি পারি না এদের এইটুকু দিতে? এই জিজ্ঞাসা আমার সঙ্গে সঙ্গে তাদেরও কণ্ঠে। বন্ধু, এই জিজ্ঞাসার উত্তরও আছে, তবে তার আগে একটা গান শুনে নিয়েই ফিরে আসবো আবারও কথায়।

আমরা কথা বলছিলাম বয়স্ক মানুষের প্রতি যত্ন এই বিষয় নিয়ে। হ্যাঁ, যা বলছিলাম, একটা ছোট্ট জিজ্ঞাসা রেখেছিলাম, কেন জানেন, আজকের এই যে নিউক্লিয়ার ফ্যামিলি, এগুলোতে স্নেহ, আদর, ভালোবাসা, সময় সব কিছুরই বড় বেশি অভাব। বেশিরভাগ বাবা মা ও একটি বা বড়জোর দুটি সন্তান, ঠাকুমা দাদু তারা আজ খুব একাকিত্বে ভোগেন। হয় তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়, কিংবা কখনো তাদের ছেড়ে অন্যত্র চলে যাওয়া হয়। কত কষ্টে যত্নে যখন বাবা মা সন্তানকে মানুষ করে, তার কাছে তেমন কোনো প্রত্যাশা না রেখে, পরবর্তীকালে যখন দেখা যায় সেই সন্তান হয়তো বিদেশে বাস করছেন এবং বাবা মা পড়ে রয়েছেন কোনো বৃদ্ধাশ্রমে, বড্ড কষ্ট হয়। এই কি তাদের প্রাপ্য ছিল? কখনো কি আমরা ভেবে দেখেছি একটু শ্রদ্ধা, একটু সম্মান, একটু যত্ন, একটু ভরসা তাদের মনে বাঁচার আশা দ্বিগুণ করে তোলে? যদি আপনার বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকেন, তাদের সময় দিন। সকালের চায়ে কিংবা জলখাবারে, সন্ধ্যের চায়ে কিংবা রাতের খাওয়ার সময় একসাথে গল্পগুজব করে পুরনো দিনের ছোট ছোট সুখস্মৃতিগুলো ভাগ করে নিন। বাবার সঙ্গে একসঙ্গে বসে ক্রিকেট ম্যাচ দেখতে দেখতে মজা করুন। কখনো মায়ের হাতের সেই সব রান্নার প্রশংসা করুন কিংবা আবদার করুন, দেখবেন অনাবিল আনন্দে সংসার ভরে উঠবে। আপনার সন্তান এইসব দেখতে দেখতে বড় হলে স্নেহ ভালোবাসার সমন্বয়ে সুস্থ মানুষ হয়ে উঠবে। বন্ধুরা, আজ থেকে যদি শপথ নিই বয়স্ক মানুষদের ঠিকানার বৃদ্ধাশ্রম নয়, আমার আপনার বাড়ি হয়ে উঠুক তাদের স্থায়ী ঠিকানা, কেমন হয়? হ্যাঁ, ভাবুন কেমন হয়। আর ভাবতে ভাবতে চট করে একটা গান শুনে নিই।

আলোচনার প্রায় শেষ লগ্নে চলে এসেছি। যে কথাটা বারবার বলতে চেয়েছি, যে কথাটা আপনারাও হয়তো মনে মনে জানেন, তবুও আলোচনার খাতিরে আরও একবার জেনে নিই। বয়স্ক মানুষেরা আমাদের মাথায় ছাতার মতো, তাদের সদুপদেশ, শুভকামনা, মতামত সব কিছুই পরবর্তী প্রজন্মের সম্পদ। ছোটবেলায় ঠাকুমার কাছে বসে রূপকথার গল্প শোনার অভিজ্ঞতা যাদের আছে, কিংবা ধরুন দাদুর পাকা চুল তুলে দেওয়ার অভিজ্ঞতা, তারা জানেন সেগুলো আজকের দিনে নির্ভেজাল সুখস্মৃতি। বন্ধু, আপনিও নিশ্চয়ই চান যে আপনার শিশু সন্তানটিও যেন এর মধ্যেই বড় হয় এবং কোনো একদিন আপনার শীর্ণ হাত দুটোকে হাতে নিয়ে বলে, বাবা মা তোমাদের চিন্তা কিসের, তোমাদের বৃদ্ধ বয়সের লাঠি তো আমি। কাজেই বন্ধুরা, টাকা নয়, পয়সা নয়, জৌলুসও নয়, একটু সম্মান, একটু যত্ন, একটু পাশে থাকা, সবটুকুকে মিলিয়ে দিয়ে যে মিশ্রণটি তৈরি করতে পারেন সেটি হলো ভালোবাসা। এটুকুই তারা চান, আপনার কাছ থেকে এর বেশি কিছু প্রত্যাশা তাদের নেই। আর এই প্রলেপেই বৃদ্ধ বয়সের নানান ক্ষত সেরে উঠবে আমি নিশ্চিত। আজকের দিনান্তিকা এ পর্যন্তই। সঙ্গে ছিলাম আমি অপর্ণা চৌধুরী। দিনান্তিকা।

শুনলেন অনুষ্ঠান দিনান্তিকা, আকাশবাণী মুর্শিদাবাদ।

এতক্ষণ বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী গোপা রায়।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি, এসেছেন হরিহরপাড়া ব্লকের ভবানীপুর গ্রাম থেকে সাদেক আলী মণ্ডল। সাদেক আলী মণ্ডলের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনব। তার আগে সাদেক আলীকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
1: নমস্কার।
0: সাদেক আলী মণ্ডলের বয়স কত হলো?
1: বয়স 48 বছর।
0: 48 বছর। সংসার রয়েছে তো?
1: হ্যাঁ, সংসার আছে।
0: কে কে আছে সংসারে?
1: সংসারে বাবা মা আর দুটো মেয়ে, আমার ছেলে পেলে নাই।
0: দুটোর কি বিয়ে হয়ে গেছে?
1: দুটোর বিয়ে দিয়ে দিয়েছি।
0: এখন তাহলে কজন সংসারে?
1: চারজন আছি,
0: বাবা মা আর আপনার স্বামী স্ত্রী, চারজনের। চাষবাস করি তো সংসার চলে?
1: হ্যাঁ, চাষবাস করি, সংসার চলে।
0: হ্যাঁ, তো জমি কতটা?
1: জমি ওই বিঘে আষ্টেক মতন আছে।
0: সবটাই নিজস্ব নাকি?
1: হ্যাঁ, নিজস্ব জমি।
0: সেচ ব্যবস্থা আছে?
1: হ্যাঁ, সেচ ব্যবস্থা।
0: তো সারা বছরে কতগুলো ফসল পাওয়া যায়?
1: সারা বছরে আপনার ওই 3টি ফসল করি আমরা, ধান, পাট, শস্যে।
0: আর সবজি চাষ কিছু করেন?
1: সবজি চাষ ওই আপনার ওই আলু, বেগুন, পটল।
0: কিন্তু এগুলো আর বেগুন পটল এগুলো তো দীর্ঘদিনের মানে ফসল এটা, মানে বেগুনটাও মোটামুটি 8-9 মাস নাকি? 8-9 মাস ফসল দেবে, আর পটলটাও তো থেকেই যায়, গোড়াটা থেকে যায়, আবার কেটে নেন। তো যাই হোক, তো এখন কি আছে জমিতে?
1: এখন জমিতে আপনার পাট বোনা আছে, পটল আছে, বেগুন আছে।
0: আর সামনে শীতকালীনের জন্য কি করবেন?
1: শীতকালের জন্য আবার পাট উঠে যাবে, তখন আবার ধান পুঁততে হবে জমিতে।
0: আচ্ছা, পাট কেটে আবার ধান করবে?
1: ধান
0: ধান হবে। আর পটল কতটা জমিতে রয়েছে?
1: 10 কাঠা জমিতে আছে।
0: আর বেগুন?
1: বেগুন 5 কাঠা।
0: আর এছাড়া বাড়িতে গরু ছাগল?
1: গরু আছে, গাই গরু আছে।
0: কতগুলো আছে?
1: 3টে আছে।
0: ওরা কি দুধ দিচ্ছে?
1: একটাতে দুধ দেয়।
0: একটাই দুধ দেয়? মানে দুধ খাওয়ার জন্য পুষেছেন না এটা? দুধ
1: খাওয়া হয়, বিক্রিও হয়।
0: এছাড়া আর কি আছে?
1: এছাড়া আপনার হাঁস আছে।
0: হাঁস কতগুলো আছে?
1: হাঁস এখন বর্তমান 12টা আছে।
0: 12টা। আর
1: মুরগি আছে 20-25টা।
0: 20-25টা, মানে সব কিছু একদম কৃষক পরিবার বলতে যা বোঝায় মানে সেই রকমই সব কিছু আছে। আর জমিতে সার কি ব্যবহার করেন?
1: আমরা গোবর সার, জৈব সার যেটা বলছি না, এটা ব্যবহার করি।
0: যেহেতু গরু আছে,
1: গরু আছে,
0: মানে গরুর যে গোবরটা সেটা সার তৈরি হচ্ছে, আর গরু থেকে যে দুধ সেটা মানে বিক্রিও হয় আবার খাওয়াও হয়। কি গরু আছে
1: আপনার? ওই জার্সি গরু।
0: জার্সি মানে দুধ তো বেশ জার্সির ভালোই দেয়।
1: দেশি গরু মানে জার্সির মধ্যে
0: জার্সি। হ্যাঁ, তো দুধ কতটা করে হয়?
1: দুধ আপনার 15-16 লিটার কিন্তু দেয়
0: দুবেলায়? না, একবেলায়।
1: দুবেলায়?
0: দুবেলায়। তার মধ্যে খান কতটা?
1: ডেলি 1 কিলো করে খাই।
0: প্রতিদিনে 1 কিলো করে দুধ খান, আর বাদবাকি দুধটা বিক্রি করে? বিক্রি কোথায় করেন?
1: এই প্রতাপপুর আমূল সমিতিতে।
0: সমিতিতে বিক্রি করে দেন? মানে ওরা টাকা কি সঙ্গে সঙ্গে পেমেন্ট করে না উইকলি? সপ্তাহে?
1: সপ্তাহে।
0: সপ্তাহে কত করে পান মোটামুটি?
1: ওই সপ্তাহে আপনার ওই 3500-3600 করে ঢোকে অ্যাকাউন্টে আমার।
0: না, এমনি লিটার হিসাবে কত করে পান?
1: আমার লিটারে 73 টাকা পর্যন্ত কিলো পড়ে।
0: 73 টাকা? তার মানে বেশ ভালো দাম পান। 73 টাকা মানে তো অনেক দাম তো দুধের। এটা তো ফ্যাট, ফ্যাট হিসাবে। তার মানে কি খাওয়ান গরুকে?
1: যে গরুকে আপনার ওই ভুটকুর আটা বলছে না ওইটা, আর আপনার ওই
0: ভুট্টার আটা খাওয়ান,
1: ভুট্টার আটা, আর আপনার ওই খুদের ভাত, খোল, এইসব।
0: আর এমনি সবুজ ঘাস?
1: সবুজ ঘাস ওই গমা।
0: গমাটা কোন? এটা কি চাষ করেন? গম আর চাষ করেন?
1: চাষ করি, বুনতে হয়।
0: বুনতে হয়? তার মানে গরুকে খাওয়ানোর জন্য জমিও কিছুটা রেখে দিয়েছে। এটা কি সারা বছর কি ঘাসটা খাওয়ান? না,
1: সারা বছরই ওই যাহা গমা ফুরিয়ে যাবে আর একটা ঘাস লাগানো ঘাস আছে, হ্যাঁ ওইটা খাওয়ায়।
0: ওটা খায় মানে সারা বছর?
1: সারা বছর।
0: তো এটা দেখেছেন যে গরুকে সারা বছর ঘাস খাইয়ে কোনো উপকার?
1: হ্যাঁ, উপকার আছে।
0: ও কি উপকার?
1: উপকার শরীর স্বাস্থ্য ভালো থাকবে,
0: দুধটাও ভালো দেবে,
1: ভালো দেবে,
0: শরীরটা ভালো থাকবে। শরীর ভালো থাকলেই তো গরুর দুধও ভালো আসবে। আর এমনি যে বাছুরগুলো হয় সেই বাছুরগুলো কি করে?
1: বাছুরগুলো বড় হয় তখন হয়তো যেগুলো
0: এরা হয় সেগুলো বিক্রি করে দেয়। আর বকনাগুলো কি রেখে দেন?
1: রেখে দিই,
0: বাড়িতেই রেখে দেন,
1: তৈরি
0: করে ওটা আবার নতুন করে তৈরি হয়। কবেন করে রাখেন বাড়িতে?
1: দশ বিয়ান পর্যন্ত রাখি।
0: দশ বিয়ান পর্যন্ত রাখেন? পাঁচ ছ বিয়ানের পর থেকে তো একটু দুধটা কমে যাবে, খাওয়াটা আবার তখন পোষায়,
1: তখন বয়স হয়ে যায়, তখন
0: বয়স হয়ে যায়,
1: তখন বিক্রি করে দিই আবার।
0: হ্যাঁ, সেই যে একটু যদি প্রফেশনাল হিসাবে কাজ করতে হয় তাহলে তো পাঁচ ছ বিয়ান করে নিয়ে আমার মনে হয় যে বিক্রি করে দেওয়াই ভালো, যে আবার নতুন করে নতুন।
1: তো বাড়ির গরু আমরা ময়ের জন্য বিক্রি করি, এর জন্য বিক্রি করে নিই, ময়া লাগে একটা।
0: মায়া লাগে সেই। আর এমনি যত্ন পরিচর্যা তো করে?
1: যত্ন, হ্যাঁ।
0: আর হাঁস মানে ওটা তো এমনি বাড়িতে যেগুলো রাখা হয় সেই হাঁসের হাঁসই করে?
1: হাঁসে
0: আর ডিম, ডিম তো বিক্রি করেন নাকি?
1: না, ডিম সব
0: খেতেই চলে যায়। আর মুরগি?
1: মুরগিও তাই।
0: এটা এটা তো এমনি বাড়িতে পোষার জন্য, ব্যবসার জন্য তো কিছু করেন না?
1: না না,
0: ব্যবসার জন্য কোন, এমনি শুধু জমিতে চাষ টাস যেগুলো চাষবাস করেন আর মানে গরুটা পালন করেন? আচ্ছা, এই করেই চলছে সংসার?
1: সেভাবেই চলছে সংসার।
0: বেগুনটা কি জাতের বেগুন লাগান?
1: বেগুনটা ওটা হচ্ছে আউসি বেগুন যেটা বলছে না, সেই বেগুনটা।
0: এটা কি ওই কালো বেগুন না সাদা?
1: সাদা একটা আউসি বেগুন, ওটা আলাদা। এবার ওটা একটা
0: ফলন কেমন?
1: ফলন খুব ভালো, কিন্তু ওটা কীটনাশক বিষটা খুব দিতে হয়।
0: বিষটা খুব ব্যবহার করতে হয়। এটা কোন সময়ে হয়?
1: ওটা ভাদ্র মাসের দিকে আপনার উঠবে,
0: উঠতে শুরু করবে। আচ্ছা, ফলন ভালো?
1: ভালো ফলন।
0: মানে এটা লাগানো তো হয়ে গেছে নাকি?
1: হ্যাঁ, লাগানো হয়ে গেছে।
0: এখন কত বড় গাছ?
1: এখন ধরেন ওই এক ফুট করে হাইট হয়েছে।
0: এক ফুট করে হাইট। আচ্ছা, এরপরে আর কি আছে? পটল।
1: পটল
0: কি জাতের পটল?
1: ওটাই কাজলা জাতীয় পটল,
0: একটু লম্বা মোটা সবুজ রঙের বেশি পটল।
1: ওই কাঠবিড়ালের দাগ হয় না, ওরকম
0: গায়ে দাগ দাগ দাগ এরকম। মানে পটল কে এখন কেমন দাম পাচ্ছেন পটলের?
1: এখন পটল হয়েছে 15-16 টাকা কিলো।
0: বিক্রি করছেন মানে পাইকারি বিক্রি করছেন?
1: হ্যাঁ।
0: আর এমনি জমির মাটি টাটি পরীক্ষা করেন?
1: না, সব আমরা করিনি, কিন্তু আমাদের ফসল খুব ভালো,
0: সবসময় ফসলটা ভালো হয়। আচ্ছা, এই করেই চলছে সংসার?
1: চলছে।
0: এই চাষবাস করে কিছু করতে পেরেছেন? জমি জায়গা কেনা, বাড়ি ঘর
1: না কিছু করতে পারেনি, দুটো মেয়ের বিয়ে শাদী দিতে পেরেছি, এইটাই
0: এইটাই। আচ্ছা, এই করেই চলছে তাহলে সংসার। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা সাদেক আলী মণ্ডলের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার। হরে

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित
0: 55 रुपए से 200 रुपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं
0: प्रधानमंत्री किसान मानधन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी
3: এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান
4: আজ আমরা এসে উপস্থিত হয়েছি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রামে আর এই গ্রামে এসে আমরা পেয়েছি একজন মাছ চাষীকে তার মাছ চাষের অভিজ্ঞতার কথা আমরা শুনবো তার আগে তার পরিচয়টা আমরা একটু জেনে নি আপনার নাম
5: আমার নাম সাজিবুল শেখ
4: বয়স কত
5: বয়স 30 প্লাস
4: 30 মাছ চাষ তো করো
5: হ্যাঁ মাছ চাষ করি
4: জমি জায়গা কি আছে
5: জমি জায়গা কিছু আছে
4: কিছু আছে মাছ চাষ কতটা জমিতে করো
5: জলাটা 3.5 বিঘা হবে
4: 3.5 বিঘা এটা কি নিজের জমি জলাটা
5: লিজ নেওয়া আছে
4: লিজ নেওয়া কি বছরে পেমেন্ট করতে হয় না
5: বছরে পেমেন্ট করতে হয়
4: কত টাকা দিতে হয়
5: বছরে আপনার 10000 টাকা দেই
4: বছরে 10000 টাকা 3.5 বিঘা জলাটা কতদিন ধরে মাছ চাষ করছো
5: আমরা প্রায় আপনার 3 থেকে 4 বছর এরকম করছি
4: তো হঠাৎ মাছ চাষে এলে কেন জমি জায়গা তো ছিল সেখানে তো চাষবাস করতে পারতে এখনো নিশ্চয় করো তো মাছ চাষের দিকে এলে কেন
5: মাছ চাষে মানে মাছ চাষ আমার ইচ্ছে ভালো লাগে আর কি আর মাছ চাষে শুনেছি খুব লাভবান হওয়া যায়
4: মানে লাভটা বেশি এমনি জমি জায়গা
5: হ্যাঁ জমি জায়গার তুলনায় মাছ আমি 6 মাসে বা 3 মাসে বৃদ্ধি করতে পারবো এরকম
4: শুরু করলে তো এই মাছ চাষের জন্য একটা প্রশিক্ষণের দরকার প্রশিক্ষণ কি নিয়েছো কোথায়
5: প্রশিক্ষণ একবার বিডি অফিসে নিয়েছিলাম ফিশারি থেকে
4: কতদিনের প্রশিক্ষণ 5 দিনের প্রশিক্ষণ নিয়েছিলাম তো মাছ যে চাষ করো তো কি পোনা ডিম পোনা করো না চারা পোনাটা কি কিনে আনতে হয় নাকি
5: কিনে আনতে হয়
4: কোথা থেকে কেন
5: আমাদের আপনার কাছাকাছি রোহনগঞ্জ থেকে কিনি
4: রোহনগঞ্জ থেকে কিনে নিয়ে আসি
5: রোহনগঞ্জ আশেপাশে যে পুকুরগুলো আছে ওগুলো থেকে কিনে নিয়ে আসি
4: তো কি কি মাছ চাষ করো পুকুরটায়
5: আপনার রুই মাছ তারপরে আপনার মিগেল মাছ কাতলা
4: রুই কাতলা
5: মিগেল তারপরে আপনার সিলভারটা করি না আর কি
4: সিলভার
5: করি না আমেরিকান করি
4: আমেরিকানটা করো
5: আমেরিকানটা ভালো হয়
4: আমেরিকানটা আর
5: এইসবই করি আর আপনার
4: আর বাটা বা
5: বাটা হ্যাঁ বাটা ছাড়ি এগুলো বাটাটা
4: বাটাও ছাড়ো
5: তাড়াতাড়ি তুলে নি বাটাটা
4: বাটাকে তাড়াতাড়ি তুলে নি মোটামুটি কতদিনে তুললো বাটাটাকে বাটাটা বাজারজাত করো কতদিনে
5: প্রায় আপনার 3 মাস
4: কখন ফেলো
5: মাছটা আপনার এই যে আপনার আবার আষাঢ় শ্রাবণ মাসের দিকে
4: মানে বর্ষার সময়
5: ফেলি আবার হয়তো আপনার মোটামুটি 6 মাস পর তুলে নিই
4: 6 মাস পরে কি সবটাই তুলে না
5: সবটা কিছু থাকে
4: কিছু থেকে যায়
5: আবার হয়তো কিছু
4: আবার
5: কিছু ফেললাম
4: কিছু ফেলো তো কোন কোন মাছ কতটা করে ফেলো সেরকম কোন হিসাব করে ফেলো
5: হ্যাঁ হিসাব করেই ফেলি আপনি
4: কোন মাছ কত ধরো কাতলা ওই 3.5 বেগে জলাটা তো তোমার 3.5 বেগে তো ওই 3.5 বেগের মধ্যে কাতলা কত পিস পেলো বা মৃগেল কতটা রুই কতটা আমেরিকানটা কতটা
5: ওগুলো তো আপনার মিক্সচারে থাকে মাছটা মোটামুটি 70 কিলো করে নামিয়ে দিই তারপর আবার 6 মাস পর তুলে আবার নামাই
4: মানে একবারে যখন ফেলো তোমার 60 কিলো ফেলে দাও
5: 60 কিলো
4: মেশানো থাকে
5: হ্যাঁ
4: মেশানো থাকে
5: আর বাটাগুলো এক্সট্রা আলাদাভাবে ফেলি
4: বাটাটা আলাদা ওর সঙ্গে ফেলে
5: 20 কিলো করে ফেলে দিলাম
4: ওটা 20 কিলো ফেলে দিলে বাটাটা 20 কিলো ফেলে দিলে আর ওইগুলো রুই মাছটা ফেলে দিলে মিক্সার করে ওটা 60 কিলো তার মানে 80 কিলো মোটামুটি মাছ ফেলে দাও 3.5 বিঘা 80 কিলো, তার মানে তোমার বিঘা প্রতি প্রায় 25, 3×25=75, প্রায় 20-22 কিলো করে বিঘা প্রতি। তো মাছের তো একটা পরিচর্যার দরকার আছে নাকি?
5: সে তো বটে।
4: কিভাবে পরিচর্যাটা?
5: পরিচর্যাটা অত নিতে পারি না, এবার হয়তো খাবার টাবারটা ঠিকঠাক দেয়
4: না। সে খাবার তো আছে, মাছটা ঠিক মতন বাড়ছে কিনা সেটা তো মাঝে মাঝে,
5: হ্যাঁ ওটা মাঝে মাঝে জাল টানা দিই।
4: জাল টানা? কেন জাল টানা দিতে হয়? কেন
5: জাল টানা দিলে মানে মাছটা একটু তাড়াতাড়ি করা হয়, মাছটা তাড়াতাড়ি বাড়বে, মাছটাকে একটু
4: বৃদ্ধিটা ভালো হবে, একটু ছোটাছুটি করালো,
5: হ্যাঁ পুকুরটা গ্যাসটা কমবে, হ্যাঁ তলটা একটু ই হবে, এই জন্য জালটা টানি আর কি।
4: পুকুর কি 2-3 বছর অন্তর কি পুকুর কি সংস্কার করো কিছু, যে জলটাকে পুরোটাই ছেঁচে ফেলে?
5: ছেঁচে ফেলার মতো
4: জল
5: না, একদম পুরোপুরি ছেঁচে ফেলার মতো মানে ই নাই আর কি।
4: একটু গভীর পুকুর?
5: গভীর পুকুর,
4: হ্যাঁ গভীর পুকুর,
5: জল পুরো মারতে পারা যায় না,
4: মারতে পারা যায় না। তো এখন তো গ্রীষ্মকাল ধরো, এখন তো এই সময় কেমন জল থাকে?
5: এখনো আপনার প্রায় আপনার 4.5-5 ফুট জল,
4: 4.5-5 ফুট জল থাকে না। আর খাবারটা কি দাও?
5: খাবার আপনার গুঁড়ো আর খোল মিক্সড করে ভিজিয়ে রাখি, এই খাবারটাকে সকালে ছিটিয়ে দিই।
4: কী গুঁড়ো?
5: আপনার ধানের গুঁড়ো।
4: ধানের গুঁড়ো আর খোল?
5: খোল
4: একসঙ্গে মিশিয়ে রাখো।
5: মিশিয়ে রাখি, হ্যাঁ
4: দিয়ে মিশিয়ে কি জলের মধ্যে ছড়িয়ে দাও?
5: হ্যাঁ জলের মধ্যে আপনার কিছু হাঁপা করে দিই, হ্যাঁ নেট করে, নেট করে কিছু জায়গায় চার সাইডে খুঁটা খুলে এইভাবে হাঁপা করে দিই, আর কিছু ছড়িয়ে দিই মাঝে মধ্যে।
4: তো নেট করে মানে কি একটু ফুটো ফুটো করে দিই, বা নেট বা বস্তায় নাকি?
5: না আপনার এই মশারি নেট,
4: মশারি নেটের মধ্যে করে জলের মধ্যে পুঁতে দাও,
5: পুঁতে দিই হ্যাঁ
4: বাসে করে,
5: বাসে করে,
4: যাতে খাবারটা নষ্ট না হয়।
5: খাবারটা নষ্ট না,
4: ফুটোভাবে ফুটো করে দিতে হয় না, এমনি থেকে যায়,
5: এমনি খেয়ে নাই, ফুটো করতে হয় না,
4: ফুটো আর করতে হয় না, ওর থেকে চলে আসে।
5: হ্যাঁ
4: চলে আসে। ওই যে চারকোনায় চারটে দিয়ে দাও নাকি?
5: হ্যাঁ ওগুলো চারকোনায় বা, হ্যাঁ চারকোনায় দিলেই হয়ে যায়।
4: গোবর টোবর
5: বা? গোবর, হ্যাঁ গোবর মাঝে মধ্যে ফেলা হয় আপনার, সংস্করণ করার আগেই ফেলে দিয়ে ওগুলো গোবরটা।
4: পুকুর কি সংস্কার করো কিছু?
5: ওই আপনার প্রত্যেক বছর করা হয় ঠিকই, কিন্তু জল মারা হয় না।
4: জল মারা হয় না মানে কি করে সংস্কারটা করো তাহলে?
5: ওটা আপনার মাছটা ধরে নিলাম, যে তারপরে মোয়া খোল টোল দিলাম, কিছু গোবর নামিয়ে দিলাম, যে তারপরে তাকে মাছ পর চুন টুন মেরে পুকুরটাকে
4: অল্প করে মাছ ছেড়ে দেখতে হয় তো, মাছটা ঠিক বাঁচছে না, জলের দূষিতটা আছে কি না আছে দেখো না সেটা,
5: হ্যাঁ সেটা দেখতে হয়, অবশ্যই দেখতে হয়, না হলে তো মাছ বেশি করে ছাড়লে মরে
4: যাবে, ছাড়লে তো মরে যাবে, মরে যাবে মাছের,
5: বেশি মরলে তখন তো খুব লস হবে।
4: তো মোটামুটি একটা হিসাব তো তোমার আছে যে বছরে কতটা মাছ ফেলছো, মানে কত টাকার মাছ ফেলছো, কত টাকা খরচ হচ্ছে, একটা অ্যাপ্রক্সিমেট বলো। এমনি অত
5: 25-30 হাজার টাকা মতো মাছ ফেলি,
4: 25-30 হাজার টাকা মতো মাছ ফেলো।
5: হ্যাঁ
4: আর খাবারে কত খরচ হয়?
5: খাবারও প্রায় আপনার 15,000 মতো।
4: ঠিক মতো যদি দেখাশোনা
5: দেখাশোনা করা যায় তাহলে চলবে, মানে আমাদের পুকুরটা সংস্করণ কিভাবে করতে পারছি না, কারণ একটু খুব লাভবান হতে পারে।
4: বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি মাছ চাষ করা যায় তাহলে মোটামুটি
5: মোটামুটি লাভবান হবে,
4: লাভবান হবে। বেশ, তোমার মাছ চাষ সম্পর্কে আমরা অনেক কথা শুনলাম। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রামের সাজিবুল শেখের মাছ চাষের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা শ্রোতা বন্ধু কৃষক বন্ধু আছে তাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
3: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। এবারে কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আগামী 5 দিনের আবহাওয়া পূর্বাভাসে জানানো যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ জেলার 2-1টি স্থানে, তবে তাপমাত্রার তেমন একটা পরিবর্তন হবে না। এবং কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে আগামী 5 দিনের জন্য যে বজ্রবিদ্যুৎ সহ 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
6: কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাস শেষ হলো, আর এর সঙ্গে শেষ হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে, হৃদয় নাচেরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তাঁর কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই, উপন্যাস ছোট গল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী কবি সাহিত্যিক বৃন্দের অনেকেরই বর্ষা ঋতু প্রিয়। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্যে সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথুরে জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অথচ আমার মতো অনেক মানুষ আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। সন্ধেবেলায় ঝিঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চা, পেঁয়াজি, মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি আনন্দের না বিরক্তির? আপনার বর্ষা অনুভবের কথা শোনান আমাদের আজ সন্ধ্যার দপ্তরে, বিষয় অনুভবে বর্ষা। আর মনের কথা লিখে কোথায় পাঠাবেন? চিঠি পাঠাবেন যে ঠিকানায়, আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক সংখ্যা 742101। এবং আপনারা মেল করতে পারেন আমাদের মেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com, অর্থাৎ akashvanimurshidabad@gmail.com। তাহলে চিঠি পাঠান অবশ্যই বিষয়ভিত্তিক, আমরা রয়েছি অপেক্ষায় আপনার এবং আপনাদের চিঠিপত্রের। ঘোষণাটি শেষ হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই ঠিক সন্ধে 6টাতে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন কীর্তন, পদাবলী কীর্তন শুনবেন, শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়।

यथार्भक स्वप्रतिबिम्ब विभ्रम। राधा कृष्ण एक आत्म

সাধন করে। আজ সারানিশি নেচে গে রাধা গোবিন্দ আমার, কুঞ্জ মাঝে কুসুম সেজ পরি রস আলস বিভোর, পরাণ নাথের ক্রোড় পে বাহ্য স্মৃতি হারা হয়ে কেমনে শুয়েছেন আমার রাধা বিনোদিনী।

এদিকে আর্ত নিশি নাই দেখে পূর্ব দিগন্ত ভাসিত করে উদিত হতে চলেছে প্রভাতের নবারুণ। তাই দেখে পদকর্তা জগদানন্দ এক পাশে দাঁড়ায় বলেছে,

হারির কথা শুনে সুখ বলে, বৃন্দাবনে এত জনা থাকতে এ কাজ কেন আমায় বলো? না না, আমি পারবো না। তখন শাড়ি বলে, তুমি যদি জাগাইতে না পারো। সাজি বলে, রহে সুখ গগনে নবজ।

ততক্ষণ রাধা বিনোদিনী চারিপাশে যে প্রভাত জেনে পরাণ বধূর চরণ দুটি বক্ষে ধারণ করে বলছেন।

এই বলে প্রাণ গোবিন্দকে বসায় নিজের মনের মতো করে সাজাচ্ছেন। যেখানে যে বিগলিত

মনের সাধে বধুকে সাজায়ে বৃষভান নন্দিনী এখন নিজে সাজিবার ইচ্ছা প্রকাশ করলেন। তখন প্রাণ গোবিন্দ মনের সাধে

তখন রাধা বিনোদিনী চারিপাশে চেয়ে প্রভাত জেনে পরাণ বধূর চরণ দুটি বক্ষে ধারণ করে বলছেন,

কীর্তন শুনলেন। শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 MHz FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আমাদের চলতি অধিবেশন।

দিনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আর কিছুক্ষণ পরে 6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:40 শুনবেন প্রিয় পল্লীগীতি। শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায় সম্প্রচারিত হবে। 7:10 বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান যথাক্রমে সন্ধ্যে 7:30, রাত 8:10, 8:20 সম্প্রচারিত হবে। 8:25 শুনবেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 9:15 থেকে দিল্লি কেন্দ্র থেকে বিশেষ অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে, আজকের উপস্থাপনায় সাদাতুন নাজনীন। 10:58 আবহাওয়ার পূর্বাভাস এবং রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আগামী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জেলার দু একটি স্থানে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। অত্যাবশ্যকীয় জনপরিষেবা সমূহের উদ্দেশ্যে আগামী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জেলার দু একটি স্থানে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার পূর্বাভাসে আগামী পাঁচ দিনের জন্য জানানো যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তাপমাত্রা তেমন একটা পরিবর্তন হবে না। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো যাচ্ছে জেলার দু একটি স্থানে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন কর্মখালী সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য। ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ স্কিম 2026 অনুসারে মুর্শিদাবাদ সহ অন্যান্য সন্নিহিত জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আগামী 1 জুন থেকে 12 জুন 2026 অনলাইন কমন এন্ট্রান্স টেস্টের জন্য অগ্নিপথ স্কিমের রেজিস্ট্রেশন পর্ব অনুষ্ঠিত হবে দুর্গাপুর ও আসানসোল শহরে। আবেদনকারীরা তাদের অ্যাডমিট কার্ড এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন www.joinindianarmy.nic.in। রেজিস্ট্রেশন করা আবেদনকারী যারা এখনও তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা বহরমপুর মুর্শিদাবাদের আর্মি রিক্রুটিং অফিসে যোগাযোগ করতে পারেন। অন্য কোনো তথ্যের জন্য নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার আবেদনকারী বহরমপুরের আর্মি রিক্রুটিং অফিস অথবা 9434584102 এই নম্বরে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী 12 জুন 2026 তারিখ পর্যন্ত। শুনলেন কর্মখালী সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হবে।

0: আকাশবাড়ি কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছে দেবব্রত মণ্ডল। সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30 রাজ্যস্তরীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে সব জেলাশাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। আসন্ন বর্ষার মৌসুমে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার উত্তরবঙ্গে বিশেষ ফ্লাড কন্ট্রোল রুম চালু করেছে। ভারত ভুটান সীমান্ত থেকে নেমে আসা বিভিন্ন নদীর জলস্তর এবং গতিবিধির উপরে সর্বক্ষণ নজরদারির জন্য অত্যাধুনিক প্রযুক্তির ডিভাইস লাগানো হবে বলে সেচ দপ্তর সূত্রে খবর। ব্যারেজ থেকে ছাড়া জলের সঠিক মাত্রা দ্রুত জমার জন্য আগামী 3 মাসের মধ্যে এই ডিভাইস বসানো, তথ্য সংগ্রহ, সতর্কবার্তা জারি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই কন্ট্রোল রুম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বর্ষার আগে দক্ষিণ চব্বিশ পরগনার পূজালী এলাকায় নিকাশী ব্যবস্থার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ পরিদর্শনে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি পূজালী ও চরিয়াল স্লুইস গেট পরিদর্শন করে নিকাশী ব্যবস্থার বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। পরে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী। বৈঠকে নিকাশী ব্যবস্থার উন্নয়ন, খাল নালার রক্ষণাবেক্ষণ এবং বর্ষাকালে দ্রুত জল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বড়সড় অনিয়মের অভিযোগ উঠেছে। তদন্তে দেখা গেছে 173 জন পুরুষের নাম অন্তর্ভুক্ত হয়েছে ওই প্রকল্পে। বিষয়টি নজরে আসতেই তাদের নাম বাতিলের জন্য জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছে ব্লক প্রশাসন। অভিযুক্ত কর্মচারী ভোলা শীলকে ইতিমধ্যে শোকজ করেছে প্রশাসনের পক্ষ থেকে। অভিযোগ, জেলা গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের ওই কর্মী এই অনিয়মের সঙ্গে জড়িত, সে পলাতক বলে সূত্রের খবর। বিজেপির রাজ্য সম্পাদক মহাদেব সরকারের অভিযোগ, সুপরিকল্পিতভাবে এই র্যাকেট চালানো হয়েছে। জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি সংলগ্ন অঞ্চলে তিস্তা নদীতে স্নান করতে গিয়ে আজ 2 কিশোরের মৃত্যু হয়েছে। দুপুরে গজলডোবা সংলগ্ন পাড়ামুন্ডা এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। কৃষ্ণমণ্ডল ও দীপ বিশ্বাস দুজনই 7ম শ্রেণীর ছাত্র এবং ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের অম্বিকানগর এলাকার বাসিন্দা। প্রথমে একজন কিশোর জলে নামে, কিছুক্ষণ পর সে গভীর জলে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে আরেক বন্ধু জলে ঝাঁপ দেয়, কিন্তু সেও জলের স্রোতে তলিয়ে যায়। বাকি 2 বন্ধু আতঙ্কিত হয়ে আশেপাশের এলাকায় ছুটে গিয়ে স্থানীয়দের খবর দেয়। পুলিশ দীর্ঘ চেষ্টার পর দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আবার যোজনা ঘর দেওয়ার নাম করে কাঠমানি নেওয়ার অভিযোগ উঠেছে। এবার সেই কাঠমানি টাকা ফেরতের দাবি জানিয়ে তৃণমূল প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ মিছিলে সামিল হয় বাসিন্দারা। মেখলিগঞ্জের নিস্তরফ গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা অধিকারী বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন বাসিন্দারা। কাটোয়া স্টেশন বাজারের তৃণমূল কার্যালয়ের বিপরীতে থাকা একটি বাড়িতে আজ ত্রিপল, কম্বল, সাদা থানসহ অন্যান্য সামগ্রী গোডাউন থেকে অন্যত্র সরানোর সময় বিজেপি কর্মীরা হাতে নাতে ধরে ফেলে। আটক করা হয় তৃণমূলের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান প্রিয় পল্লীগীতি। প্রিয় পল্লীগীতির এই অনুষ্ঠানে আপনারা বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন লোকগীতি। প্রথম আজকের শিল্পী সুলেখা রায়।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন প্রিয় পল্লীগীতি অনুষ্ঠানে লোকগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন শ্রোতা বন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

0: নমস্কার বন্ধুরা, আজকের আজ সন্ধ্যার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন। দেখুন, আমাদের বিষয় যেটা রয়েছে সেই বিষয়ে চিঠি তো রয়েছে, অবশ্যই আমাদের হাতে রয়েছে, আর সে সমস্ত চিঠিপত্র পড়ব, শুনব, গান হবে কথা। কিন্তু সবার আগে যেটা, সেটা হচ্ছে একটু বিষয়টা একটু ঝালিয়ে নেওয়া আর কি। আমাদের একদম নতুন নতুন সবে বিষয় শুরু হয়েছে, অতএব আমাদের অনেক বন্ধুদের এখন কিন্তু বিষয়টা ভালো করে জেনে নিতে হবে, চিঠি লিখতে হবে। তো তাহলে চলুন পড়ে নিই আমাদের আজ সন্ধ্যার এই মাসের বিষয়, অর্থাৎ জুন মাসের বিষয়। হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে, হৃদয় নাচেরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তার কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই, উপন্যাস ছোট গল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলা শিল্পী কবি সাহিত্যিক বৃন্দের অনেকেরই বর্ষা ঋতু প্রিয়। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্যে সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথুরে জীবনে বর্ষা আনন্দ নয়, বিড়ম্বনার বিড়ম্বনার উৎপাতের বিরক্তিকরের। অথচ আমার মতো অনেক মানুষ আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। সন্ধেবেলায় ঝিঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চাপ মেয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি, আনন্দের না বিরক্তির? আপনার বর্ষা অনুভবের কথা শোনান আমাদের আজ সন্ধ্যার দপ্তরে, বিষয় অনুভবে বর্ষা। তাহলে এই বিষয়ে চিঠি পাঠাবেন যে ঠিকানায়, আজ সন্ধ্যায় প্রজত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক সংখ্যা 742101। এছাড়াও মেল করতে পারেন আমাদের মেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com, অর্থাৎ akashvanimurshidabad@gmail.com। তাহলে এবার তো চিঠি পড়তে হবে, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব। বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে সরাসরি যাব আপনাদের পাঠানো চিঠি।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিবি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।
2: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: আরবিআই একথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: চলে এলাম বিজ্ঞাপন বিরতির পরে, এবার চলে যাব আপনাদের পাঠানো চিঠিতে। আজকে প্রথম চিঠি পাঠিয়েছেন গৌতম পতি কুলবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, ঋতুচক্রে গ্রীষ্মের তাপপ্রবাহের শেষে শ্যামগম্ভীরা বর্ষার পদধ্বনি, আষাঢ়স্য প্রথম দিবসে ঘন গৌরবে নবযৌবনা বর্ষার পথ চলা শুরু। শ্রাবণের অবিরাম বৃষ্টিধারায় প্রকৃতি সজীব হয়, ভাদ্রে তার গতিমন্থর আর আশ্বিনে হিমেল হাওয়ার ছোঁয়া তার বিদায়। বর্ষা আজও আমাকে স্মৃতি নিদুর করে তোলে। ছোটবেলায় মায়ের গলায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। বৃষ্টিতে ভিজে ভিজে কাদা রাস্তায় স্কুলে যাওয়ার সময় মাঝে মধ্যে পা পিছলে আলুর দম হলে কাদামাখা হতো জামা প্যান্ট বই খাতা। কৃষি প্রধান দেশে বর্ষা বিধাতার আশীর্বাদ। মাঠ ভর্তি সবুজ ধান গাছে যখন বাতাসের হিল্লোলে দুলতে থাকে, তখন চাষির ঘরে আসা

চলে যাব আমাদের আজকের আজ সন্ধ্যার আসরের দ্বিতীয় চিঠিতে। চিঠিটি পাঠিয়েছেন সুনেত্রা চ্যাটার্জি, 106/E/12/A, MNK রোড, বরানগর, কলকাতা 36 থেকে। লিখছেন, রবি ঠাকুরের একটা গান আছে, আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে, আর আমি তো এর অপেক্ষাতেই থাকি। বর্ষা মানেই রোমান্টিকতার ছোঁয়া, জানলা বা বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করার স্বাদই আলাদা। আর খুব বেশি বৃষ্টি হলে তো কাজে বেরোনো বাদ রেখে একটা ছুটির আমেজে দিন কেটে যায়। খুব বৃষ্টিতে বাড়ির সামনে মাঝে মাঝে জল জমে যায়, মনে পড়ে যায় ছোটবেলায় এরকম পরিস্থিতিতে ঠাকুমা কাগজের নৌকো বানিয়ে দিতেন, আমরা ভাই বোনেরা জমা জলে ভাসিয়ে দিতাম। বর্ষা যেমন আমার খুব প্রিয়, তেমনি বর্ষার কয়েকজন আমার খুব প্রিয় বন্ধু আছেন। তারা হলেন খিচুড়ি, ইলিশ মাছ, পাঁপড় ভাজা আর মুড়ি তেলে ভাজা। এদের ছাড়া বর্ষা ভাবাই যায় না। বৃষ্টির সময় জানালা দিয়ে যখন সামনের কদম গাছের দিকে তাকাই, তখন দু এক কলি বর্ষার গান কবিতা মনে চলে আসে। আমার মতো কবিদেরও বর্ষা খুব প্রিয়। প্রতি

আসার আসার আগে থেকেই আমাদের বর্ষামঙ্গল অনুষ্ঠানের প্রস্তুতি হয়ে যায়, শুরু হয়ে যায়। বর্ষা প্রকৃতি ও মানুষকে শান্তি ধারায় স্নাত করে, এই বলে চিঠিটি শেষ করেছেন সুনেত্রা চ্যাটার্জি, 106/E/12/A/MNK রোড, বরানগর, কলকাতা 36। আচ্ছা, চলে যাব আমাদের আরও একটি চিঠিতে। দেখে নেব এই চিঠি কে পাঠিয়েছেন, আমাদের কোন বন্ধু পাঠিয়েছেন। এই চিঠিটি পাঠিয়েছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। লিখছেন, রুবি ঠাকুরের সবচেয়ে প্রিয় ঋতু ছিল বর্ষা ঋতু। আমারও বর্ষা ঋতু ভালোই লাগে, কারণ এই বর্ষা ঋতুতেই প্রকৃতির বিশেষ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি রসনার তৃপ্তিরও ভালো সুযোগ পাওয়া যায়। স্মৃতির পাতা হাতড়ে চলে এলাম আজ থেকে প্রায় 40-45 বছর পূর্বে, আমার ছেলেবেলায়, যখন আমরা থাকতাম পূর্ব বর্ধমানের একটি ছোট শহরে, যেখানে আমাদের বাড়ির সামনেই ছিল কাঁচা রাস্তা, রাস্তার আর এক পাশেই বেশ বড় সড়ো একটা পুকুর। বর্ষার সময় স্কুল ছুটির দিনে বারান্দায় দাঁড়িয়ে দেখতাম বর্ষার অপরূপ সৌন্দর্য। আকাশ জুড়ে জল ভরা মেঘ যখন বাড়িধারা হয়ে ঝমঝম শব্দে ঝরে পড়ত, তখন প্রকৃতির রূপ ছিল দেখবার মতো। রাস্তা দিয়ে জলধারা কলকলিয়ে বয়ে যেত নদীর মতো, সামনের পুকুরের মৎস্যকুলের আনন্দও দেখার মতো। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম ওদের লম্ফঝম্প আর জলকেলির দিকে, দেখতাম পুকুরের ধারে বাঁশবাগানে এক ঝাঁক শ্বেত শুভ্র বক মৎস্য শিকার করার জন্য তপস্যা করে চলেছে। এক ডজন মতো পাতিহাঁসও বৃষ্টির মধ্যেই পুকুর চষে বেড়াচ্ছে। মাঝে মাঝেই ওদের একত্রিত প্যাঁক প্যাঁক ধ্বনি শুনেই বোঝা যেত কতটা আনন্দ রয়েছে ওদের মনে। এইসব দেখতে দেখতে বিভোর হয়ে যেতাম, হঠাৎই মাথায় কারোর স্পর্শ অনুভব করতাম, দেখতাম মা এসে দাঁড়িয়েছেন, বলতেন গরম গরম খিচুড়ি, বেগুনি আর ইলিশ মাছ ভাজা তৈরি, খাবি তো চলে আয় অগত্যা। এই বলে জুঁই ফুলে শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে।

চলে যাব আজকের আজ সন্ধ্যার আসরের 3-4 নম্বর তথা শেষ চিঠিতে। চিঠিটি পাঠিয়েছেন, দেখে নি, সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, রহরা, উত্তর চব্বিশ পরগনা থেকে। লিখছেন, প্রচণ্ড গ্রীষ্মের চরম কষ্টকে কাটিয়ে স্বস্তি আনার একমাত্র চাবি আছে এই বর্ষারানীর কাছেই। সুতীব্র আগুনের দাহে দীর্ঘকাল পুড়তে পুড়তে যখন আপামর মানুষের দমবন্ধ করা হাঁসফাঁস পরিস্থিতি, তখন কোনো কিছুতেই যেন আর মন বসে না। বাইরে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, গল্পগুজব সব কিছুতেই খুব বিরক্তি। ঘেমে নিয়ে একসা হয়ে কাহাতক যে কোনো ব্যাপারে মন বসানো সম্ভব। এই গরমে খাওয়া দাওয়াতেও যথেষ্ট সতর্ক থাকতে হবে। মরসুমি ফলের রস থেকে পানীয় জল এবং টক দই বেশি পরিমাণে খাওয়া দরকার। নিয়মমতো বর্ষা আসার দিনক্ষণ এই জুন মাসেই, তাই অধীর আগ্রহে চাতকের প্রতীক্ষায় উন্মুখ হয়ে আছি আমরা সকলে। ওগো বৃষ্টিরানী, তুমি ঝমঝমিয়ে এসে এই ভয়ঙ্কর গ্রীষ্মের দাবদাহ থেকে আমাদের বাঁচাও, প্রাণ সঞ্চার করো সমস্ত বৃক্ষরাজি এবং সকল পশু পাখিদের। অনাগত বর্ষার শুভেচ্ছা সহ চিঠিটি শেষ করেছেন সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, রহরা, উত্তর চব্বিশ পরগনা থেকে।

0: আজকের রাত সন্ধ্যা এই পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ এখন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা।

0: বা প্রবলভাবে দেখা দিচ্ছে তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
1: গ্লুকোমা, গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ। এটা এখন ভারতবর্ষে ন্যাশনাল প্রোগ্রামে চলে এসেছে, 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কি জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 ভাই আসি, আপনার প্রেশার আছে যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। এ প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ তো কী করে বুঝবে গ্লুকোমা হয়েছে হচ্ছে কি না, সেটা মানুষ বুঝবে কী করে, সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে। যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ির থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে। এরকম ব্যাপার, কারো বাড়ির বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসব্যাপি গ্লাস, মানে 40 বছরের পরে যে চর্চাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসব্যাপি গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাব না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোক আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়লো বেশি আছে যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
2: আপনারা শুনলেন ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফ্রিকুয়েন্ট সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
3: বিজ্ঞাপন দাতাদের আয়োজিত অনুষ্ঠান শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই 7:35 কলকাতা কেন্দ্রের বাংলার সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।
4: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশ মন্ত্রক দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ের নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত 5 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। CBSE জানিয়েছে দ্বাদশ শ্রেণীর জন্য তাদের পুনর্মূল্যায়ন পোর্টালে সমস্ত ত্রুটি কাটাতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে সেখানে নিজেদের আবেদনপত্র জমা দিয়েছে। UPI এর মাধ্যমে গত মাসে নজিরবিহীন 2,322 কোটি লেনদেন হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রের আর্থিক পরিষেবা বিভাগ। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছে বিস্তারিত খবরে। ভারত দার্থহীন ভাষায় জানিয়েছে নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো তৃতীয় পক্ষের ভূমিকাই নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রকের প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনো অমীমাংসিত রয়ে গেছে।
5: भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं, उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है।
4: এছাড়াও জম্মু কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে যেসব অনভিপ্রেত ও অযাচিত উল্লেখ রয়েছে, ভারত তার প্রতিবাদ জানিয়েছে। শ্রী জয়সওয়াল বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, যেসব পক্ষের এহেন বিষয়ে মন্তব্য করার কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই, তাদের এ বিষয়ে কোনো মন্তব্য করাও উচিত নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারপারসন রবি লমিছানে এবং তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, আলোচনায় ভারত ও নেপালের মধ্যে উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্ব এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি স্থান পেয়েছে। এর আগে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির একটি প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে বিজেপি সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করে। আরএসপির সভাপতি রবি লামিছানের নেতৃত্বে এই প্রতিনিধি দল বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আরএসপি এবং বিজেপির মধ্যে দলীয় স্তরে দ্বিপাক্ষিক যোগাযোগ শুরু করার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। বিশেষ বিচারক অজয় গুপ্ত আজ অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিলওয়াল, দীনেশ বিলওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য সিবিআই এর আবেদনটি মঞ্জুর করেন। পদার্থবিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোজ ঠিকরে শিরুকে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে গতকাল 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় সিবিআই এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেফতার করে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিবিএসইর পুনর্মূল্যায়ন পোর্টালটিতে এখনও পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে তাদের আবেদন জমা দিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আজ বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মকে আরও উন্নত ও পরিমার্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও নির্বিঘ্ন করে তোলার লক্ষ্যে সেশনের সময়সীমাও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, সিবিএসইর এই প্ল্যাটফর্মটি ডিনায়াল অফ সার্ভিস জাতীয় যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল, যার ফলে মাত্র 2 মিনিটের ব্যবধানে প্রায় 15 লক্ষ হিট বা অনুরোধ তৈরি হয়। এছাড়াও বোর্ডের নজরে এসেছে, সিস্টেমে সংরক্ষিত ফাইলগুলিতে অননুমোদিত প্রবেশের জন্য 1 লক্ষেরও বেশিবার চেষ্টা চালানো হয়েছে। ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে 2,322 কোটি লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আর্থিক পরিষেবা বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছে। ইউপিআই বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে। শুরু হওয়ার মাত্র 1 দশকের মধ্যে এটি বিশ্বের প্রায় অর্ধেক তাৎক্ষণিক পেমেন্ট লেনদেন পরিচালনা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে উপজাতি বিষয়ক মন্ত্রকের কেন্দ্রীয় বৃত্তি প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে মত বিনিময় করেন। ভগবান বিরসা মুন্ডার অবদান ও ঐতিহ্য স্মরণে উদযাপিত বিরসা লিভস ইন নিউ ভারত উইকের অংশ হিসেবে এই মত বিনিময়ের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি বলেন, উপজাতি যুব সম্প্রদায়ের বিকাশে সরকার বিশেষভাবে সচেষ্ট রয়েছে, তাদের দক্ষতা ও প্রতিভার বিকাশে বিভিন্ন প্রকল্পেরও ব্যবস্থা করা হয়েছে।
6: युवा हमारे राष्ट्र की शक्ति आशा और उज्जवल भविष्य की प्रतीक है। मेरी सभी युवाओं विशेषकर जनजातीय समुदाय के युवाओं से अनुरोध है कि उन्हें अपने जोड़ों और अपने लोगों को नहीं भूलना चाहिए। युवा शक्ति विरासत पर गर्व करते हुए आधुनिक शिक्षा और तकनीकों के बल पर आगे बढ़े तो सशक्त समृद्ध और आत्मनिर्भर भारत का निर्माण होगा।
4: ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার এবছরের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে যেসব শিশুরা অসাধারণ অবদান রেখেছে তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে এই সম্মানে ভূষিত করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। এই মনোনয়ন শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কারের সরকারি পোর্টাল https://awards.gov.in এর মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। 31 জুলাই অনুযায়ী যেসব শিশুর বয়স 5 থেকে 18 বছর তারাই এই পুরস্কারের যোগ্য। গুজরাটের সুরাট জেলায় বারদোলি এলাকায় উভা গ্রামের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের নম্বরযুক্ত দুটি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30 রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা মূলত রোগ নিরাময় কেন্দ্রিক মডেল থেকে ধীরে ধীরে বিবর্তিত হয়ে এখন একটি সামগ্রিক কাঠামোর রূপ নিয়েছে। এই কাঠামোতে অন্তর্ভুক্ত হয়েছে প্রতিরোধমূলক, পুনর্বাসনমূলক, উপশমমূলক এবং প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্য ব্যবস্থা। তিনি জানান, গোটা দেশজুড়ে 182,000-এরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি সিপোকোসা পোলুস মাসাতিল আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকা সরকারের বিশিষ্ট মন্ত্রী এবং কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং জার্মানির থুরিঙ্গিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যারিয়া ফয়েগট আজ নতুন দিল্লিতে কোয়ান্টাম কমিউনিকেশন, ফোটোনিক্স এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ব্যবস্থাপনা কেন্দ্র হয়ে উঠেছে। জৈব প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, জলের যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে সহযোগিতার জন্য ভারত নানা ধরনের সুবিধা দিয়ে থাকে। বিশ্ব আবহাওয়া সংস্থা WHO কঠোর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, এলনিনো নামক আবহাওয়া পরিবর্তন চক্রটি ক্রমশ দানা বাঁধছে। ধারণা করা হচ্ছে চলতি বছরে এটি বিশ্বজুড়ে চরম আবহাওয়া বিপর্যয় তৈরি করবে। দক্ষিণ লেবাননে আজ ইসরায়েলি ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন। গতকাল ইসরায়েল বেইরুটের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর হুমকি দিয়েছিল, এরপরেই এই ঘটনা। রাষ্ট্রসংঘের শিশু অধিকার কমিটি আফগানিস্তানে জারি হওয়া একটি নতুন অধ্যাদেশের তীব্র নিন্দা জানিয়েছে। এই অধ্যাদেশে বাল্যবিবাহকে বৈধতা দেওয়া হয়েছে। মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের টন্টনে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় সময় রাত 11:00 খেলা শুরু হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশ মন্ত্রক দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত 5 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
7: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। রাত 8:00 শুনবেন আজকের প্রসঙ্গ, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, আজ শুনবেন চড়ুই জীবন, রচনা রবিশঙ্কর বল, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ, এ নিয়ে আলোচনার আজ প্রথম পর্ব। অংশগ্রহণে ডক্টর দেবাশিস মিথিয়া এবং অধ্যাপক সীমন্তী বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, পরিবেশনায় রাজরূপা চৌধুরী। 9:30 শ্রবণী, শুনবেন কথিকা,

0: পরিবেশের মানুষ মানুষের পরিবেশ, বাংলা সাহিত্যে প্রকৃতি, পরিবেশ ও মানুষের সহাবস্থান, এই নিয়ে আলোচনায় বিশ্বজিৎ রায় ও সম্বিত বসু। 10:30 নজরুল গীতি, শিল্পী পল্লব ঘোষ। 10:45 আধুনিক গান শুনবেন পিয়ালি ঘোষ চক্রবর্তীর কণ্ঠে। রাত 11:00 দোতারায় লোকসঙ্গীতের সুর, পরিবেশনায় নবনীল সরকার। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খিয়াল, শিল্পী শুভঙ্কর মৃথা। রাত 11:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী সত্যব্রত চট্টোপাধ্যায়। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা।
1: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদ্দান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

0: আকাশবাণী কলকাতা। এখন বিজ্ঞাপন বিরতি, এরপর স্থানীয় সংবাদ।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল তাদের প্রথম বৈঠকে বসবে। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনার জন্য দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন মহিলা প্রাপকের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হবে। রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেছেন, তৃণমূল কংগ্রেস দলটি অস্তিত্বের সংকটে পড়েছে এবং এই দলটি আগামী দিনে আর থাকবে না। সরকারি কর্মচারী, পেনশন প্রাপক এবং পারিবারিক পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, বরং গরম আরও বাড়বে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামীকালই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামীকাল নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে আজ দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দলের সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। এর আগে মুখ্যমন্ত্রী হুগলির তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে পুজো দেন। এরপর জেলার 16 জন বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মন্দির পরিকাঠামোর উন্নয়ন, আসন্ন শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার একাধিক পরিকল্পনা নিচ্ছে।
1: ঐতিহাসিক জায়গা এখানে, আমরা তারকেশ্বরে যেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রেজুলেশন নিয়েছিলেন, সেই জায়গা এবং সামনে বিশাজুন, এটা নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। আমি আজকেই মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রধান সচিবকে নির্দেশ দেব যে এখানে একজন এডিএম আছেন অনুজ প্রতাপ, তাকে আমরা প্রশাসক করছি। যেহেতু শ্রাবণী মেলা সামনে, শ্রাবণী মেলাকে কেন্দ্র করে এবারে সরকার এই বাবা তারকনাথের তারকেশ্বরের যে পবিত্র ভূমি, এর যে শ্রাবণী মেলায় যে ভক্ত আসেন, তাদের জলযাত্রীরা আসেন, তাদের সুবিধার জন্য একটা বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0: সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30 রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে সব জেলাশাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরে জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক, বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। ভোট পরবর্তী হিংসা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ওপর আক্রমণের অভিযোগে ধর্মতলার ওয়াই চ্যানেলে আজ ধর্নায় বসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি অভিযোগ করেন, দিল্লি থেকে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, দলের বিধায়ক কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে বলেও তাঁর দাবি। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার পর পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ সকলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন তিনি। ধর্নাস্থলে অসুস্থ হয়ে পড়েন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, পরে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিনে ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র প্রমুখ। যদিও দলের বহু সাংসদ বিধায়কদের এদিনের কর্মসূচিতে দেখা যায়নি। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, দলের অন্দরে তার পায়ের তলার মাটি সরে গেছে বলে আজকের কর্মসূচিতেই তা স্পষ্ট।
1: দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি, আপনার তো সাংবাদিকরা গেছেন 200 জন, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আর করুন অবস্থা। তারপরে রাজ্যসভা লোকসভা মিলিয়ে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে, ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে।
0: রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে রাস্তায় বসিয়ে দিয়েছে বলে বিজেপি দাবি করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির ধর্ণা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভুলে গেছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চায়।
2: পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে, একটা দুঃস্বপ্নের কালরাত্রির অবসান হয়ে গেছে। আর আমার মনে হয় এই নিয়ে কোনো আলোচনা করা উচিত নয়, তবে এটা ঠিক পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়ে। দেখুন, তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল, তিনি আপোষহীন ভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলেন, কিন্তু তারপরে একটা রাজনৈতিক দল বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলে, তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা।
0: তৃণমূল কংগ্রেস দলটি অস্তিত্ব সংকটে পড়েছে বলে রাজ্যের মন্ত্রী তাপস রায় মন্তব্য করেছেন। বিধানসভার বাইরে আজ সাংবাদিকদের তিনি বলেন, বিধায়কদের সই জালিয়াতির ঘটনা লজ্জাজনক, পরিবারতান্ত্রিক এই দলের আগামী দিনে কোনো অস্তিত্বই থাকবে না। শ্রী রায় অভিযোগ করেন, গত 15 বছরে এই দল মানুষের স্বার্থে কোনো কাজই করেনি।
3: সবচেয়ে বড় কথা এটার উত্তর ওরা দিক, ওরা এরকম বেহায়া বা নির্লজ্জ কেন যে বিধায়কের সই জাল হচ্ছে? এটা কিন্তু বাংলা কেন ভারতবর্ষের কোনো বিধানসভায় আমি আজ পর্যন্ত হয়েছে বলে শুনি।
4: এই তৃণমূলের ভবিষ্যৎ তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। এইরকম একটা রাজনৈতিক দল থাকা উচিত নয় যে রাজনৈতিক দল শুধু ইন্ডিভিজুয়ালের চিন্তা করে, পার্টিকুলার একজনের চিন্তা করে বা একটা পরিবারের চিন্তা করে বা কিছু মানুষের চিন্তা করে, 15 বছর ধরে পশ্চিমবাংলার কোনো চিন্তা করেনি।
0: বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে বিতর্কের আবহে নতুন করে অধ্যক্ষ রথেন্দ্র বসুর কাছে ফের চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক কুণাল ঘোষ আজ বিধানসভায় অধ্যক্ষের সচিবালয়ে ওই চিঠি জমা করেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করা ওই চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও করা হয়েছে ওই চিঠিতে। কলকাতা পুরসভার নিকাশী বিভাগের মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তারক সিং। পুরভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, প্রতিদিন পুরসভায় এলেও কাজের কোনো সুযোগ তিনি পাচ্ছেন না। বর্ষার প্রস্তুতি বৈঠক না হওয়ায় একাধিকবার মেয়র ও পুর কমিশনারকে জানানো হলেও কোনো ফল মেলেনি। বীরভূমে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। জেলা কোর কমিটির সদস্য পদও ছেড়েছেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিশ্রুতি মতো রাজ্য সরকারি কর্মচারী, পেনশন প্রাপক এবং পারিবারিক পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের অধীন ট্রেজারি ব্যবস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2008 পয়লা এপ্রিল থেকে 2019 31 ডিসেম্বরের মধ্যে যারা রাজ্য সরকারি পেনশন বা ফ্যামিলি পেনশন পেতেন কিন্তু মৃত্যুর কারণে বর্তমানে যাদের পেনশন বন্ধ হয়ে গিয়েছে তাদের মনোনীত ব্যক্তি বা বৈধ উত্তরাধিকারীরা ওই সময়ের বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার জন্য বিবেচিত হবেন। এক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সহ সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহু পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীর পেনশন শুধুমাত্র লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে বন্ধ রয়েছে। তাদের অবিলম্বে নিজ নিজ ট্রেজারিতে জীবন প্রমাণপত্র জমা দিতে অথবা অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট আপলোড করতে বলা হয়েছে। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের একটি আলমারি থেকে বিপুল পরিমাণ উইপোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই ওই ঘর বন্ধ ছিল, কলেজ কর্তৃপক্ষ আজ তালা ভেঙে বাক্সবন্দি ওই টাকা উদ্ধার করে। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ, উদ্ধার হওয়া টাকার পরিমাণ কত তা এখনও স্পষ্ট নয়। পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগে জেলা সভাপতি প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আজ বিক্ষোভের মুখে পড়েন। এর জেরে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। বিজেপির দাবি, রবীন্দ্রনাথের বাড়ির উল্টো দিকে ওই কার্যালয় থেকে মজুত করে রাখা ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টা করছিল দলের কর্মীরা। যদিও সাংবাদিকদের প্রাক্তন বিধায়ক জানিয়েছেন, ওই ত্রাণ সামগ্রী মহকুমা শাসকের দপ্তরে পাঠানো হচ্ছিল। এদিকে বিক্ষোভের মধ্যে পড়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন সন্দীপ ঘোষ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী, আহত আরও 2। ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগে কলকাতা পুরসভার 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ বিকেলে নারকেলডাঙ্গা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আবারও দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল তাদের প্রথম বৈঠকে বসবে। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনার জন্য দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হলো।
5: समिति का गठन किया है। इस समिति की अध्यक्षता क्षमता निर्माण आयोग के अध्यक्ष एस राधा चौहान करेंगी। समिति 1 महीने के भीतर कार्मिक और प्रशिक्षण विभाग को अपनी रिपोर्ट प्रस्तुत करेगी। समिति के अध्यक्ष आवश्यकता अनुसार अन्य कार्यालयों के अधिकारियों की सहायता ले सकती है। वहीं समिति को सचिवालय सहायता क्षमता निर्माण आयोग द्वारा प्रदान की जाएगी। केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड CBSE पुनर्मूल्यांकन पोर्टल पर वर्तमान में 8,000 से अधिक उपयोगकर्ता एक साथ काम कर रहे हैं। CBSE ने सोशल मीडिया पोस्ट में बताया कि अब तक 16,000 से अधिक छात्र मूल्यांकन के लिए आवेदन कर चुके हैं। बोर्ड ने कहा कि विद्यार्थियों की प्रतिक्रिया के आधार पर प्लेटफॉर्म को और बेहतर बनाया गया है। साथ ही सत्र की समय सीमा भी बढ़ा दी गई है ताकि प्रक्रिया अधिक सुविधाजनक और सुगम हो सके। बोर्ड ने बताया कि पोर्टल की सेवा में व्यवधान डालने के प्रयास किए गए और 2 मिनट के अंदर लगभग 15 लाख आवेदन भेजे गए। बोर्ड ने बताया कि सिस्टम पर उपलब्ध फाइलों तक अनधिकृत पहुंच प्राप्त करने के लिए 1 लाख से अधिक प्रयास किए गए। CBSE ने घोषणा की कि 12वीं की छात्रों के लिए उत्तर पुस्तिका की स्कैन की गई प्रति में पाई गई त्रुटियों के सत्यापन और उत्तरों के पुनर्मूल्यांकन के लिए आवेदन करने का पोर्टल 6 जून तक खुला रहेगा। भारत ने कहा है कि नेपाल और भारत के द्विपक्षीय संबंधों में किसी तीसरे पक्ष की कोई भूमिका नहीं है। विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने यह बात नेपाल के प्रधानमंत्री की भारत नेपाल सीमा को लेकर टिप्पणी और उसके बाद नेपाल के विदेश मंत्रालय की ओर से जारी बयान के बारे में पूछे गए सवाल के उत्तर में कही।
6: भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है।
5: भारत ने जम्मू कश्मीर के बारे में पाकिस्तान यूरोपीय संघ के संयुक्त वक्तव्य में अवांछित संदर्भों को भी खारिज किया। श्री जायसवाल ने कहा कि केंद्र शासित प्रदेश जम्मू कश्मीर और लद्दाख भारत के अभिन्न अंग हैं। वेनेजुएला के कार्यवाहक राष्ट्रपति डेल्सी रॉड्रिक्स कल से 4 दिन के भारत दौरे पर रहेंगी। नई दिल्ली में संवाददाताओं से बातचीत में विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने बताया कि डेल्सी रॉड्रिक्स के साथ कैबिनेट के प्रमुख मंत्री भी रहेंगे। श्री जायसवाल ने बताया कि वेनेजुएला के कार्यवाहक राष्ट्रपति डेल्सी रॉड्रिक्स अपनी यात्रा के दौरान प्रधानमंत्री नरेंद्र मोदी से द्विपक्षीय वार्ता करेंगी। उपराष्ट्रपति CP राधा कृष्णन ने आज नई दिल्ली में दक्षिण अफ्रीका के उपराष्ट्रपति शिपोकोसा माशातेले से मुलाकात की। दक्षिण अफ्रीका के उपराष्ट्रपति के साथ दक्षिण अफ्रीका सरकार के वरिष्ठ मंत्रियों और अधिकारियों का उच्च स्तरीय प्रतिनिधिमंडल भी था। दोनों नेताओं ने भारत दक्षिण अफ्रीका द्विपक्षीय संबंधों को मजबूत करने पर सार्थक वार्ता की। विदेश मंत्री डॉक्टर सुब्रमण्यम जयशंकर ने नेपाल के राष्ट्रीय स्वतंत्र पार्टी के अध्यक्ष रवि लामिछाने और उनके साथ आए शिष्टमंडल से नई दिल्ली में मुलाकात की। सोशल मीडिया पोस्ट में डॉक्टर जयशंकर ने कहा कि बैठक में भारत नेपाल विकास साझेदारी और जनसंपर्क के मुद्दों पर चर्चा की गई। रूस ने कीव और यूक्रेन के अन्य शहरों पर ड्रोन और मिसाइलें दागी जिनमें 18 नागरिक मारे गए और 100 से अधिक घायल हो गए। राष्ट्रपति वोलोदिमिर ज़ेलेंस्की ने कहा है कि देश में नागरिक बुनियादी ढांचे और ऊर्जा सुविधाओं को निशाना बनाया गया। उन्होंने अमेरिका से यूक्रेन के पैट्रियट मिसाइलें भेजने का आग्रह किया। विश्व मौसम संगठन WMO ने अलनीनो की स्थिति बनने की चेतावनी जारी की है, जिससे इस वर्ष दुनिया भर में मौसम के भीषण प्रकोप की आशंका है। इस वर्ष जून और अगस्त के बीच अलनीनो के प्रभाव की 80% संभावना है और ये नवंबर तक जारी रह सकता है। महिला क्रिकेट में भारत और इंग्लैंड के बीच तीसरा और अंतिम T20 अंतर्राष्ट्रीय क्रिकेट मैच आज इंग्लैंड के टॉन्टन में खेला जाएगा। ये मैच भारतीय समयानुसार रात 11 बजे से शुरू होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।

0: ঠিকানা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ শ্রীগুরু পাঠশালার কাছে সিটি হসপিটাল আপনার স্বপ্নপূরণের অঙ্গীকার।
1: নমস্কার বন্ধুরা, সিটি হসপিটালের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। বন্ধুরা, ভরসা যখন সিটি হসপিটাল, এই অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছে প্রতিনিয়ত। আমরা জানি মানুষের সব থেকে বেশি প্রয়োজন মানুষকে সেই সময়টাই হলো যখন সে অসুস্থ হয়। আর অসুস্থ হলেই নানান ধরনের চিন্তাভাবনা, কোথায় যাব, কি করব, আদৌ কি আমার জায়গায়, আমার শহরে কিংবা গ্রামে এর চিকিৎসা আছে, কোথায় পৌঁছলে আমরা ভরসাটা পাবো যে না ঠিকভাবে চিকিৎসাটা আমার হচ্ছে, সেটা কিন্তু সিটি হসপিটাল। ঠিকানার নাম যদি করতেই হয় তাহলে আমাদের বলতেই হবে যে বিগত বেশ কিছু বছর ধরে যে হাসপাতাল আমাদের দিকে হাত বাড়িয়ে রেখেছে, ভরসা জুগিয়েছে, সেটাই তো আমাদের ঠিকানা হওয়া উচিত। আর আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্বমানের সুচিকিৎসা দেওয়ার জন্য প্রতিদিনই প্রায় নতুন নতুন প্রযুক্তি নির্ভর যে চিকিৎসা ব্যবস্থা সেগুলো নিয়ে আসছে সিটি হসপিটাল। আর ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, আইসিইউ, সমস্ত ধরনের ব্যবস্থা এখানে রয়েছে। বিশেষ করে প্রসূতি মা, শিশু, তাদের যত্ন নেওয়ার জন্যও কিন্তু সর্বদা এগিয়ে থাকে সিটি হসপিটাল।
0: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ শ্রীগুরু পাঠশালার কাছে সিটি হসপিটাল, আপনার স্বপ্নপূরণের অঙ্গীকার।
1: বন্ধুরা, আমরা জানি যে কোনো জায়গায় আমরা চিকিৎসা করাতে যাই না কেন, সেক্ষেত্রে প্রথম প্রশ্ন আসে, অর্থনৈতিক দিকটা আমি ঠিকঠাক বজায় রাখতে পারবো তো? আমার পক্ষে যে খরচটা হবে সেই খরচ করাটা সম্ভব হবে তো? কিন্তু দেখুন, যদি কোনো হসপিটাল বলে যে না, যে সমস্ত সরকারি পরিষেবা রয়েছে সে সবগুলোই আমরা দিই, তাহলে সেখানে তো যাওয়াই উচিত, তাই না? সেক্ষেত্রে কিন্তু সিটি হসপিটালের কথা আমরা বলবই। আরও একটা বিষয় হচ্ছে যে টাকা পয়সার ক্ষেত্রে যে সমস্যাটা দাঁড়ায়, যে অযথা বাড়তি টাকা খরচ করিয়ে দেওয়া, অযথা বিভিন্ন ধরনের চিকিৎসা করিয়ে বাড়তি রোজগারের যে পন্থা, অনেকেই হয়তো মনে করে থাকেন যে বিভিন্ন হাসপাতাল কিংবা নার্সিংহোম সেগুলো করে, সেগুলোর থেকে কিন্তু সিটি হসপিটাল অনেক আলাদা। সিটি হসপিটাল চাই মানুষ যেন হাসি মুখে তাদের যে প্রিয়জন তাকে বাড়ি ফেরত নিয়ে যেতে পারেন এবং সঠিকভাবে চিকিৎসাটা যেন তারা দিতে পারে। আর আগেই বললাম, আমাদের ভরসার নাম যখন সিটি হসপিটাল, তখন তার কাছে বারবার ফিরে আসা যায়, যখন আমরা বিপদে পড়ব তখনই।
0: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ শ্রীগুরু পাঠশালার কাছে সিটি হসপিটাল, আপনার স্বপ্নপূরণের অঙ্গীকার।
1: বন্ধুরা, আমরা অসুস্থতার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব, অবশ্যই আমরা স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল কিংবা নার্সিংহোমে ছুটব, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই যে সুস্থতা, সেটা অনেক কিছুর উপর নির্ভর করে তো, আমরা কি সেগুলো মানি? যেমন ধরুন, আমাদের অধিকাংশ সময় হয় কি, আমাদের মানসিক চাপ হয়, আর মানসিক চাপের হাত ধরে নানান ধরনের অসুস্থতা আসতে পারে। তো আজকের অনুষ্ঠানে এই মানসিক চাপ নিয়ে কিছু কথা বলি। ভয় পাওয়া, আতঙ্ক, টেনশন, কাজের চাপ, বিরক্তি, মূলত এগুলোই স্ট্রেস। এবারে জীবনে যখন কোনো ঝামেলা আসে, তখন কি হয়, আমাদের মাথা তার সংকেত পেয়ে নানান ধরনের হরমোন বাড়াতে থাকে। আর এই ধরনের বিষয়গুলো যদি অনেকক্ষণ চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের যে মাথা সেটা ক্লান্ত

0: হার্টের রোগ এই সমস্ত দেখা দিতে পারে। তাহলে কি করতে হবে? মানসিক চাপ কমাতে হবে। আমি জানি অনেক বন্ধুই বলবেন, সেটা কি করে সম্ভব? সম্ভব অবশ্যই, কারণ আমার শরীরটাও তো শরীর, তাকে তো সময় দিতে হবে, তার তো যত্ন নিতে হবে। আর তার জন্য কি কি মেনে চলতে হবে বলুন তো? প্রথমেই মেনে নিতে হবে যে স্ট্রেস বা মানসিক চাপ তো জীবনের অঙ্গ, সেটাকে আমাদের মেনে নিতেই হবে। জীবনে কিছু পরিবর্তন ঘটাতে হবে, মোবাইলের যে মগ্নতা সেটা কাটাতে হবে, পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে, নিজের পছন্দের ভালো লাগার জিনিসগুলো করতে হবে। যেমন ধরে নিন, কেউ রান্না করতে ভালোবাসলে রান্না করুন, কারোর গান শুনতে ভালো লাগলে গান শুনুন। রুটিন মাফিক খাওয়া, ঘুম, এগুলো খুব প্রয়োজন। আর ওই যে বললাম, মোবাইলে মগ্ন থাকার অভ্যেসটা ছাড়তে হবে। আর তারপরেও যদি দেখা যায় কিছুতেই মানসিক চাপ কমাতে পারছেন না, তাহলে নিতে হবে ডাক্তারের পরামর্শ। বন্ধুরা, আর তো সময় নেই, যেতে হবে। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আর মানসিক চাপ কমিয়ে সুস্থ স্বাভাবিক ছন্দে কাটান জীবন।
1: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
2: শুনলেন অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল। নিবেদনে বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন 7797840530 অথবা 8373058401। সম্পাদনা শুভময় ব্যানার্জি।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে। নিবেদনে গ্লেনউড হেলথ কেয়ার, ওয়ার্ম টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা 24/A/B/9 কালিকাপুর রোড, বহরমপুর শিল্প তালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145718031 অথবা 9933481274 এবং 9733805755।
4: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের সে প্রিয় অনুষ্ঠান গ্লেনউড হেলথ কেয়ারের অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে। আজকে এসে পৌঁছেছি গ্লেনউড হেলথ কেয়ারে। আমরা পেয়েছি এই প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যিনি যুক্ত রয়েছেন, শতদল চক্রবর্তী। তিনি অপারেশন ম্যানেজার, আর রয়েছেন MD আদনান খান, ফার্মাসিস্ট এবং মার্কেটিং এক্সিকিউটিভ, যিনি সমস্ত বিষয়গুলো দেখছেন। আপনারা জানেন যে গ্লেনউড হেলথ কেয়ার প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে নানান দিক থেকে নানান পরিষেবা তারা এসে নিয়ে এসেছেন এখানে, যা আপনাদের ভীষণভাবে কাজে লাগছে। আর এখানে বিশিষ্ট চিকিৎসকরা জেলা এবং জেলার বাইরে থেকেও আসছেন আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। এই মুহূর্তে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে সেটা আমরা একটু শুনে নেব শতদল চক্রবর্তীর মুখ থেকে।
5: নমস্কার, আমি গ্লেনউড হেলথ কেয়ারের শতদল চক্রবর্তী বলছি। বহরমপুর শহরের প্রাণকেন্দ্র শিল্প তালুকে আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠান, যেখানে এক ছাদের নিচে আমরা ICU, HDU, সমস্ত রকমের অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি সার্জারি, ENT সার্জারি এবং নিউরো সার্জারি করে চলেছি। আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা হচ্ছে নিত্য নতুন অপারেশনের পদ্ধতি এবং আধুনিক সার্জারি বহরমপুর এবং মুর্শিদাবাদ তথা জেলার আশপাশে জেলার মানুষরা যাতে সহজে পেতে পারে। আমাদের শুরু করা নতুন সার্জারি হচ্ছে লেজার, যেটার জন্য এতদিন ধরে মানুষ চেন্নাই, ব্যাঙ্গালোর, বিভিন্ন দেশে যেত, বাইরে রাজ্যগুলোতে যেতে হতো। এটা পাইলস বা ফিচারের একমাত্র পারমানেন্ট সলিউশন, যে অপারেশনের মধ্যে কোনো কাটা ছেঁড়া এবং রক্তপাত বা অদূর ভবিষ্যতে হবার কোনো সম্ভাবনা থাকে না। এটা এখন আমাদের এক ছাদের নিচে

0: খুব কম খরচের মধ্যে এই চিকিৎসার পদ্ধতিটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ওরাল ক্যান্সার, যেটা এই শহরের বুকে আমরাই প্রথম শুরু করেছি। যত রকমের মুখের খা এবং তামাকু, খৈনি বা অতিরিক্ত সিগারেট পানের ফলে যে সমস্ত মুখের ঘাগুলো হয়, সেই ঘাগুলোর সহজ এবং খুব সহজলভ্য চিকিৎসার জন্য আমরা আপনাদের পাশে রয়েছি। তার সঙ্গে রয়েছে কলকাতার বিভিন্ন বড় বড় হসপিটাল থেকে নামি দামি স্বনামধন্য ইউরোলজি সার্জেন আসছে এবং প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে কিডনি স্টোন, প্রস্টেটের অপারেশন, ইউরেটিক স্টোন সমস্ত ওটি হচ্ছে এবং এগুলো আমাদের সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এবং মেশিনের সাহায্যে হচ্ছে। এছাড়া হঠাৎ করে হার্ট অ্যাটাক বা হার্টের কোনো সমস্যার জন্যে টিপিএম, টেম্পোরারি প্রেসমেকার এবং পারমানেন্ট প্রেসমেকারও আমাদের ব্যবস্থা রয়েছে। বন্ধুগণ, এই তীব্র দাবদাহে যখন তখন সানস্ট্রোকের যে প্রবণতা থাকে তার জন্য আমাদের ক্রিটিক্যাল কেয়ার এবং এমার্জেন্সি পরিষেবা 24 ঘন্টা রয়েছে এবং বহরমপুর শহরের বুকে সব থেকে কম খরচে সুচিকিৎসার জন্য যোগাযোগ কেন্দ্র হচ্ছে গ্লেনউড হেলথ কেয়ার।
1: আমরা শুনলাম এতক্ষণ গ্লেনউড হেলথ কেয়ারের নতুন নতুন যে পরিষেবা তারা নিয়ে এসে দিয়েছেন সে কথায়। আপনারা সবসময় যোগাযোগ করবেন, আপনাদের পাশে রয়েছে গ্লেনউড হেলথ কেয়ার, আপনাদের বন্ধু, আপনাদের কাছের প্রতিষ্ঠান। আজকে এ পর্যন্তই, আপনাদের কথা আবারও শোনাবো সামনের সপ্তাহে ঠিক এই সময়ে এই দিনে।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে, নিবেদনে গ্লেনউড হেলথ কেয়ার, ওয়ার্ম টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা 24/A/B/9 কালিকাপুর রোড, বহরমপুর, শিল্পতালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145718031 অথবা 9933481274 এবং 9733805755। প্রযোজনায় হাতেমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
3: বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 MHz FM প্রচার তরঙ্গে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন বাংলা আধুনিক গান। প্রথম শিল্পী ঈশিতা।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। বাংলা আধুনিক গানের আসরের শেষ গান চন্দ্রবিন্দু।

0: विविध भारती पर हर रोज दिन में एक बजे विविध भारती की गीतमाला आपके साथ।
1: जन्म जन्म का साथ है तुम्हारा।
0: इस कार्यक्रम में हर पायदान पर होगी आपकी भागीदारी।
1: हम और तुम,
0: तो हम और आप पिरोएंगे गीतों की इस माला के मोती साथ साथ।
2: हम साथ साथ है।
0: जुड़े रहिए हमारे साथ विविध भारती के फेसबुक पेज पर। विविध भारती की गीतमाला हर रोज दिन में एक बजे। विविध भारती, आपका जीवन संगीत।
3: हाय हाय।
4: आकाशवाणी खबर पढ़ी देवव्रत मंडल। प्रथमे विशेष विशेष खबर। सीबीएसईर ऑनस्क्रीन मार्किंग व्यवस्थार त्रुटिर तदंत करते सरकार एक सदस्य कमिटी गठन करेछे। विशिष्ट आईएएस आधिकारिक लोखंडे प्रशांत सीताराम के सीबीएसईर नतून चेयरमैन नियोग करा हयेछे। विदेश मंत्रक स्पष्ट जानियेछे भारत ओ नेपालेर सीमांत संक्रांत जाबतीय विषय निष्पत्तिर जन्य सुप्रतिष्ठित द्विपाक्षिक व्यवस्था रयेछे, एखाने तृतीय पक्षेर कोनो भूमिका नेई। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র রুদ্রাম টু এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা করবেন। দুবছরেরও কম সময়ের মধ্যে প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েব ওটিটিতে নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যা 1 কোটি অতিক্রম করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 21 জন সাধারণ নাগরিক নিহত এবং 100 জনেরও বেশি আহত। আসছি বিস্তারিত খবরে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটি তদন্ত করতে সরকার একটি এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি এক মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে সিবিএসই আজ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রের স্ক্যান করা অনুলিপিতে ত্রুটিগুলো যাচাই এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। পোর্টালটি চালু হওয়ার পরপরই কিছু অসাধু চক্র একের পর এক সাইবার আক্রমণের মাধ্যমে পরিষেবা ব্যাহত করার চেষ্টা চালায়। সিবিএসই জানিয়েছে সর্বশেষ যে আক্রমণটি চালানো হয়েছে তা ছিল একটি ডিনায়াল অব সার্ভিস জাতীয় আক্রমণের প্রচেষ্টা, যার ফলে মাত্র 2 মিনিটের মধ্যে পোর্টালটিতে 15 লক্ষ হিট রেকর্ড করা হয়। সেই সঙ্গে 1 লক্ষেরও বেশিবার অননুমোদিতভাবে ফাইল অ্যাক্সেস করার চেষ্টা চালানো হয়। বোর্ড আরও জানিয়েছে যে শিক্ষার্থীদের সম্ভাব্য সকল উপায়ে সহায়তা প্রদান নিশ্চিত করতে তাদের সংশ্লিষ্ট দলগুলো সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। বিশিষ্ট আইএএস আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। শ্রী সীতারাম এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাকে রাহুল সিংয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে। রাহুল সিংকে বর্তমানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। সরকার বরুণ ভরদ্বাজকেও সিবিএসইর সচিব হিসেবে নিয়োগ করেছে। তিনি এর আগে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মন্ত্রিসভার নিয়োগ কমিটি এই নিয়োগগুলিতে অনুমোদন দিয়েছে। সিবিএসই জানিয়েছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এর পুনর্মূল্যায়ন পোর্টালটিতে এখনও পর্যন্ত 16,000-এরও বেশি শিক্ষার্থী সফলভাবে তাদের আবেদন জমা দিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে আজ বোর্ড আরও জানায় শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মটিকে আরও উন্নত ও পরিমার্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়াটিকে আরও সুবিধাজনক ও নির্বিঘ্ন করে তোলার লক্ষ্যে সেশনের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, সিবিএসইর এই প্ল্যাটফর্মটি ডিনায়াল অব সার্ভিস জাতীয় যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত 5 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। আজ বিশেষ বিচারক অজয় গুপ্ত অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিওয়াল, দীনেশ বিওয়াল, জর্জ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য সিবিআইয়ের করা আবেদনটি মঞ্জুর করেন। গতকাল পদার্থবিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডক্টর মনোজ শিরুড়ে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় সিবিআই এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ককে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তে প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে।
3: भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं, उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है।
4: এছাড়া জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে যেসব অনভিপ্রেত ও অযাচিত উল্লেখ করা হয়েছে, ভারত তার প্রতিবাদ করেছে। শ্রী জয়সওয়াল বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, যেসব পক্ষের এহেন বিষয়ে মন্তব্য করার কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই, তাদের এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টির সভাপতি রবি লামিছানের সঙ্গে নেতৃত্বাধীন এক প্রতিনিধি দলের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করেছেন। শ্রী শাহ এদিন নির্বাচনে বিপুলভাবে জয়যুক্ত হওয়ার জন্য শ্রী লামিছানেকে শুভেচ্ছা জানান। এর পাশাপাশি তিনি নতুন সরকারের সাফল্য কামনা করেছেন। দুপক্ষই নিজেদের মধ্যে বিশেষ সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO এবং ভারতীয় বিমানবাহিনী যৌথভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রুদ্রম 2 আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষাগুলি অত্যন্ত কঠোর উৎক্ষেপণ পরিস্থিতি এবং জটিল গতিপথের মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। এর ফলে বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্রটির সমস্ত রকমের সক্ষমতা সম্পর্কে সুনিশ্চিত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রগুলিকে অত্যন্ত নিখুঁতভাবে একটি পূর্ব নির্ধারিত লক্ষ্যের দিকে পরিচালিত করা হয়েছিল। চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের তথ্য থেকে পরীক্ষা সফল হওয়ার সব প্রমাণ পাওয়া গেছে। এই সাফল্যের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং DRDO ভারতীয় বিমানবাহিনী প্রতিরক্ষা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই সফল পরীক্ষাগুলি দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির ক্রমবর্ধমান সক্ষমতাকে তুলে ধরতে সক্ষম হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30 রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের তরফে সব জেলা শাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস OTT 2 বছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যা অতিক্রম করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে এটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে, এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। 1 কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 1 কোটি 40 লক্ষেরও বেশি ডাউনলোডের সঙ্গে সঙ্গে ওয়েবস OTT এখন তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে মনোনিবেশ করছে। গুজরাটে সুরাত জেলার বারদোলি এলাকার উভাগ্রামের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের নম্বরযুক্ত 2টি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। UPI বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে 2,322 কোটি লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর্থিক পরিষেবা বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন। UPI বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে। রাশিয়া আজ ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় 21 জন সাধারণ নাগরিক নিহত এবং 100 জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর। কিভের বিভিন্ন জনবসতি এলাকা থেকে বিস্ফোরণের প্রবল শব্দ শোনা গেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, দেশে নাগরিক পরিকাঠামো শক্তি কেন্দ্রগুলিকে আক্রমণের লক্ষ্য করা হয়েছে। মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের টন্টনে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় সময় রাত 11টায় খেলা শুরু হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে সরকার 1 সদস্যের কমিটি গঠন করেছে। বিশিষ্ট আইএএস আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সিবিএসইর নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারত ও নেপালের সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ে নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে, এখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
5: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 MHz FM প্রচার তরঙ্গে।
6: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।
5: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 MHz FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে।

0: ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে বাংলাদেশ প্রেস রিভিউ, ছটা বেজে চল্লিশ মিনিটে।
1: নমস্কার বন্ধুরা, শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে। আজকের কথা ও গানে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে জমিয়ে গপ্প করতে হাজির হয়ে গেছি আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন। দেখুন, গতকাল থেকে অনেকেই জেনে গেছেন যে আজকের কথা ও গানের বিষয় হচ্ছে খেয়ালি বৃষ্টি, কিন্তু যেটা এখন জানানোর সেটা হচ্ছে খেয়ালি বৃষ্টি বিষয়টাতে একটা ছোট্ট টুইস্ট আছে। তাহলে ভালো করে বলি, গুছিয়ে বুঝিয়ে, সেটা হচ্ছে যে এই যে বৃষ্টি, এখন তো ধরুন কি আর বলবো, মনের দুঃখের কথা, সেটা হচ্ছে যে এই জাস্ট দুদিন আগে বেশ বৃষ্টি হচ্ছে, একটা আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে থাকছে, একদম দারুণ ভালো লাগছিল আর কি। আমরা ভাবলাম এইবার একদম সরাসরি বর্ষার মধ্যে চলে আসবো, গরমের মধ্যেকার এই প্যাচপ্যাচে গরমটা আর আমাদের সহ্য করতে হবে না, বৃষ্টি চলে এলো, বর্ষাও চলে এলো। কিন্তু না, তিনি তো আবার দুঃখ দিচ্ছেন, আবারও আমরা গরমে সেদ্ধ হচ্ছি, শাঁকা টাকা হচ্ছি, এসব হচ্ছি। তো সেইটার জন্য ওই বৃষ্টি যাতে আসে, সেই হিসেবে যেমন আমরা বারবার বলবো আই বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে, সেই রকম আজকের যে বিষয় খেয়ালি বৃষ্টি, সেটাতে আমরা জিজ্ঞেস করছি যে আপনি বৃষ্টিটা কোন সময় হলে আপনার খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন বৃষ্টি হচ্ছে, নাকি ঠিক স্কুল কলেজ কিংবা অফিসে বেরোনোর সময় বৃষ্টি হলে ভালো হয়, বেশ ডুব দিতে পারা যায় ওই দিনটা, কিংবা বিকেলবেলায় কিংবা দুপুরবেলায়, মানে কখন কখন বৃষ্টি হলে আপনার ভালো লাগবে, দারুণ ভালো লাগবে, সেইটা জানাবেন যে ফোন নাম্বারে 9434921300। তাহলে চলে এসেছে মনে হচ্ছে আমাদের একজন বন্ধু। নমস্কার, কে বলছেন কোথা থেকে? হ্যাঁ বলুন।
2: হ্যালো দিদি ভাই। হ্যালো দিদি ভাই, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন কোথা থেকে?
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে কবির কুমার মন্ডল। দিদি ভাই,
1: আচ্ছা বলুন।
2: দিদি ভাই, এত দাবদাহ গরমে কিছুদিন বৃষ্টি হলো, আমাদের এই পূর্ব পশ্চিমবঙ্গটাকে মানে ইয়ে করে দিল, দার্জিলিং করে দিল। আবার দার্জিলিং এর পরে আবার দেখছি একদম বাবরে দাবদাহ। আবার এখন আমাদের পরিস্থিতিটা কিরকম জানেন, ওই কাঁচা পেঁয়াজকে কেটে কেটে ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া, সেই রকম জিনিস হচ্ছে।
1: তাই তো আজকের বিষয়।
2: একবারে তেলে ছেড়ে দিয়ে যেরকম ভাজা হয় সেই ভাজা ভাজা করছে। তো এটার জন্য প্রকৃতির কাছে আমরাই কিন্তু দায়ী দিদি ভাই।
1: একদম একদম।
2: বড় ব্যাপার হচ্ছে গাছগুলো কেটে দিচ্ছি, তারপরে প্লাস্টিক বর্জন করতে পারছি না আমরা, তো এই জন্য কিন্তু আমরাই দায়ী দিদি ভাই।
1: একদম। আর সেইখান থেকে উঠে আসতে আজকের বিষয় হচ্ছে খেয়ালি বৃষ্টি, যেখানে আপনি জানাচ্ছেন যে ঠিক দিনের বেলায় বা কোন সময় বৃষ্টিটা ঠিক পার্টিকুলার কোন সময় হলে ভালো হয়, আপনার ভালো লাগবে। আর একজন বন্ধু এসে গেছে, নমস্কার, কে বলছেন কোথা থেকে?
3: হ্যাঁ নমস্কার, সবাই
1: নমস্কার।
3: মিল্টন চক্রবর্তী, মানিকনগর বেলা।
1: হ্যাঁ বলুন।
3: খুব সুন্দর খেয়ালি প্রকৃতি, আমাদের মনটায় মধ্যে প্রকৃতির মধ্যে ঢুকে থাকে। প্রকৃতিকে নিয়ে এত সুন্দর, মানে এই যে হরকদম গেম চলছে, হ্যাঁ দাপুতে দাপুতে একটা মানে প্রকৃতির যে খেয়াল, কখনো যেমন আপনার এখন বা জ্যৈষ্ঠের আপনার কাঁঠাল আম পাকার সময় পেকে গেছে, যদিও আম পেকে গেছে কাঁঠালটা পাকবে, এই মানে প্যাঁচপেঁচানে কিছু ভালো লাগছে না, এত গরম। আর কখনো বা দেখতে পাচ্ছি কালো মেঘ হচ্ছে, আবার উড়ে চলে
1: যাচ্ছে।
3: বৃষ্টি আমরা চাই, আর সেই বৃষ্টি যদি, আর এই প্রশ্ন করেছেন যদি কোন সময় খুব ভালো হয়, তো আমি কিন্তু আমি ভালোবাসার ব্যালট বাক্সটা সেখানেই আমি দেবো, যেখানে আমি ঘুমিয়ে পড়লাম একবারে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, কি ঠান্ডা হাওয়া, এই যে অনুভূতি, যদি সত্যি এটা হয় না, একদম বৃষ্টির জন্য আমি আমি একগুচ্ছ একদম ওদের মালা দিয়ে দেবো।
1: নমস্কার, আপনিও খুব ভালো থাকবেন, অবশ্যই সঙ্গে থাকুন। তার মানে আমাদের বন্ধুর ইচ্ছে যে রাতের বেলা বেশ দারুণভাবে ঝমঝমিয়ে বৃষ্টি হয়, আপনার কি ইচ্ছে জানান 9434921300 তে অথবা 03482259648 এ। আর আপনারা কিন্তু 9434921300 তে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। তাহলে চলুন, বৃষ্টির আশায় আশায় আজকে বৃষ্টির গান হবে, বৃষ্টি নিয়ে কথা হবে, আর সমানে আমরা কিন্তু প্রকৃতির কাছে এটা আবেদন জানিয়েই যাব, জানিয়েই যাব যে আমাদের কাছে প্লিজ এবার বৃষ্টিটা আসুক।

বন্ধুরা, আজকের বিষয়, আমাদের কথা ও গানের বিষয় হচ্ছে খেয়ালি বৃষ্টি, যেখানে আপনারা জানাচ্ছেন যে ঠিক কোন সময়টাতে বৃষ্টি হলে আপনার দারুণ ভালো লাগবে। আমাদের বন্ধু কিন্তু ফোনে জানিয়ে গেছেন, আর একজন বন্ধু চলে এসেছেন হোয়াটসঅ্যাপের মেসেজে। লিখছেন, কে লিখছেন? ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, নমস্কার দিদি, অত্যধিক গরমে প্রাণ ওষ্ঠাগত, রাতে শুতে পারা যায় না। আমি চাইছি রাতে বৃষ্টি হলে সবাই আরামে একটু ঘুমোতে পারবে, তাই না দিদি? আর সেইটা হলেই বাঁচি। তাহলে বন্ধুরা, আপনারাও কোন সময় বৃষ্টি হলে আপনাদের ভালো লাগবে সেটা জানান। আমার নিজের যেমন যখন স্কুলে পড়তাম, খালি মনে হতো স্কুল ঠিক বেরোবো সেইটম সময়টা, মানে ওই 10-15 মিনিট না, ধরুন 1 ঘন্টা 1.5 ঘন্টা টানা বৃষ্টি হচ্ছে, তাহলে কি আর স্কুলে যেতে হবে না? তাহলে তো সেইটা আমার মনে হতো যে ওই সময় বৃষ্টিটা হলে দারুণ ভালো হয়। তো আপনাদের কি মনে হতো জানাচ্ছেন? ফোন নাম্বার আবারও মনে করিয়ে দিই, 9434921300 অথবা 0348-2259648। আর হোয়াটসঅ্যাপও আপনারা মেসেজ করতে পারেন। এখন গান শুনবো, আর সেটা অবশ্যই বৃষ্টির গান।

বন্ধুরা, আপনাদের মেসেজ চলে এসেছে, সেটাই পড়বো। পাঠিয়েছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। লিখছেন, খুব সুন্দর বিষয় দিদি, খেয়ালি বৃষ্টি কোনো সময় মেনে আসে না, কখনো প্রচণ্ড রোদে বৃষ্টি শুরু হয়ে যায়। এই বৃষ্টি হলে আমরা বলতাম যে রোদ উঠছে, পানি হচ্ছে, খ্যাকশিয়ালির বিয়ে হচ্ছে। এই বৃষ্টি কখন হবে, কতক্ষণ হবে, সঠিক বলা যায় না। খেয়ালি বৃষ্টিতে নেই মানা ভিজতে, নেই মানা কাগজের নৌকা গড়ে তাল দিঘিতে ভাসিয়ে দেওয়ার, নেই মানা প্রেম পিয়াসী মনের কথা উজাড় করে মনের মানুষকে বলার। বৃষ্টির এই খেয়ালিপনা এক অদ্ভুত স্ববিরোধী ও খেয়ালি সত্তা। কখনো তার স্নিগ্ধ ছোঁয়ায় প্রকৃতি সেজে ওঠে নবরূপে, কখনো তার খামখেয়ালিপনার জন্য নেমে আসে প্রবল ধ্বংসলীলা। বৃষ্টি তুমি দুরন্ত খুব, মেঘের মতো শান্ত নও, খামখেয়ালি চলবে তুমি, মেঘ কি সেটা জানতো না। এই বৃষ্টি হলে আমাদের প্রাত্যহিক জীবনের কিছু সময় তাল মিলে বিঘ্ন ঘটে। বৃষ্টিতে ভেজার কারণে অফিস, কলেজ, স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠান সময় মতো পৌঁছানো বিলম্ব হয়, বাড়ি ফিরতে দেরি হয়। যারা শহরের ফুটপাতে, ফেরিঘাটে, রেল ও বাস স্টেশনে, খেলা মাঠে, পার্কে রাত কাটায়, যাদের বাড়িঘর নেই তাদের অনেক অসুবিধে হয়। সব কিছু নিয়েই খেয়ালি বৃষ্টি তুমি অনুপম ছবি আঁকো। আর তার সঙ্গে হ্যাঁ, আরও একটা মেসেজ, সেটা পড়ে নেব। কে পাঠিয়েছেন? হ্যাঁ, পাঠিয়েছেন মিতালি চক্রবর্তী পাইকমারি গোধনপাড়া মুর্শিদাবাদ থেকে। লিখছেন, খুব সুন্দর বিষয় দিদি ভাই, জ্যৈষ্ঠের তীব্র তাপদাহে প্রাণ ওষ্ঠাগত, তবুও রেডিও শুনে আপনার সুন্দর সঞ্চালনা শুনে একটু শীতলতার ছোঁয়া পাচ্ছি দিদি ভাই। পাইকমারি বিলের ধারেই আমার বাড়ি, বর্ষাকালে যখন টুপটুপ করে বৃষ্টি পড়ে মন জুড়িয়ে যায়, আর সন্ধে বৃষ্টি আমাদের বিলকে আরও সুন্দর করে তোলে। সত্যি, তার মানে আপনার পছন্দের সময় হচ্ছে, মানে কোন সময়ে বৃষ্টি হলে আপনার ভালো লাগবে, সেটাই তো আজকের কথাও গানেতে জানতে চাওয়া হয়েছে, খেয়ালি বৃষ্টি বিষয় নিয়ে। সেইটাতে আপনি জানিয়েছেন সন্ধেবেলার বৃষ্টি। জানেন বন্ধুরা, এক সময় হতো কি, ধরুন মা বেশ কয়েকটা জিনিস আনতে দিয়েছে যে এই জিনিসগুলো সব গুছিয়ে কিনে টিনে নিয়ে এসে আমাকে জমা দিবি, আমি তারপরে রান্না করব। এবারে দেখা গেল যে যাওয়ার সময় বেশ রোদ্দুর টোদ্দুর ছিল, ফেরার সময় বৃষ্টি হলো। তখন মনে মনে কি হতো জানেন, যে যে বৃষ্টিটা যাওয়ার সময় হওয়ার কথা ছিল সেটা ফেরার সময় হলো। তো এইরকম আমাদের মাঝে মধ্যেই মনে হয় যে বৃষ্টির রেগুলেটারটা বেশ আমাদের হাতে থাকতো, সেই রেগুলেটার আপনার হাতে এখন, কখন চান বৃষ্টি বলুন।

আমাদের বন্ধুরা কিন্তু আজকের যে বিষয়, অর্থাৎ খেয়ালি বৃষ্টি, যেখানে জানতে চাইছি যে ঠিক কোন সময় কোন টাইমে বৃষ্টিটা হলে দারুণ ভালো লাগে ভাই আপনার, সেইটা জানাচ্ছেন। মেসেজ চলে এসেছে, পড়ে নেব। এটি পাঠিয়েছেন মৃন্ময়ী পাল, আমার দিদি আর আমি ক্লাস ফোরে পড়ি। আচ্ছা, সারগাছি বিনকার মুর্শিদাবাদ থেকে মৃণাল পাল। আর তার সঙ্গে এরা সবাই পাঠিয়েছেন যে আমার মনে হয় আজকে রাতে মন ভরে বৃষ্টি হওয়াই ভালো, যা গরম অন্তত একটু শান্তি পাওয়া যাবে, নইলে স্কুল যাওয়ার আগে বৃষ্টি হলে তো জল জমে যায়। খেয়ালি বৃষ্টির দিনে খিচুড়ি আর চাকা চাকা আলু ভাজা, সত্যি তাই। এই সবগুলো মনে পড়ছে আমারই, মানে কি বলবো, যেমন হচ্ছে যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এই যে কোন সময় বৃষ্টি হলে ভালো হয় সেটার জন্য তো মাঝে মধ্যে একটু এক্সপিরিয়েন্সেরও দরকার, একটু অভিজ্ঞতার। যেমন ধরুন আমি একটা অভিজ্ঞতায় পেয়েছিলাম, সেটা হচ্ছে কলেজ থেকে ফিরবো বিকেলবেলা, ওই সাইকেলটা গ্যারেজ থেকে নিয়েছি, দিয়ে সাইকেলে জাস্ট উঠছি আর অমনি না মানে সেই ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। মানে কি হয়, সাধারণত টিপটা বৃষ্টি হয়, তারপর একটু ঝিরঝিরে হয়, তারপরে ঝমঝম করে বৃষ্টি হয়। সেই দিন একবারে এমন ঝমঝমে বৃষ্টি নামলো যে আমি আবার সাইকেলটা নিয়ে যে গ্যারেজে ঢুকতে ঢুকতে একবারে ভালো রকমের পুরো ভিজে গেছি, বলতে পারো অনেক ভিজে গেছি। মানে ওই অবস্থায় দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগতে বাধ্য, তো তখন কি করব, ওই ভিজে ভিজে বাড়ি চলে এলাম। ওই যে একটা দারুণ আনন্দ হলো যে কলেজ থেকে ফেরার সময় যদি বৃষ্টি হয় তাহলে দারুণ লাগে। আমার এখনও মনে হয় যে কোনো একটা কাজে যেখানেই যাই, যাই করি, বাড়ি ফেরার সময় যদি বৃষ্টিটা হয় বেশ ভিজতে ভিজতে চলে যাব। তো আপনার কি মনে হচ্ছে জানাচ্ছেন আমাদেরকে, আমাদের ফোন নম্বর এবং যে ফোন নাম্বারটা এখন বলবো সেটাতে আপনি হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন, নাম্বারটা 9434921300। তাহলে একটা গান হয়ে যাক।

খুরশিদ মণ্ডল তালপুকুর থেকে লিখছেন, যে মেসেজে লিখছেন, সন্ধেবেলায় ঝমঝম করে বাইরে বৃষ্টি হলে আমার খুব ভালো লাগতো। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হবে, ঘরের ভেতরে জমিয়ে তেলে ভাজা সহযোগে মুড়ি, সঙ্গে ভূতের গল্প, সত্যিই একদম জমে যাবে। একদম ঠিক বলেছেন, এই সমস্তগুলো এই যে আমরা ভাবতে পারছি, বৃষ্টি আমাদের সঙ্গে সত্যি আমাদের জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। যেমন ধরুন বৃষ্টি আনন্দের, সেরকম বৃষ্টি কখনো একঘেয়ে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, তখন মনে হয় বেদনার একটা প্রকাশের যেন একটা ভঙ্গি এই বৃষ্টিটা, যেন প্রকৃতি আমার সঙ্গে কাঁদছে। এই সব মিলিয়ে এই বৃষ্টি আমাদের জীবনের সঙ্গে সত্যিই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। আর তাই আজকে আমাদের বিষয় কথা ও গানের বিষয় খেয়ালি বৃষ্টি, যেখানে আপনি জানাচ্ছেন যে ঠিক কোন টাইমে বৃষ্টি হলে আপনার দুর্দান্ত লাগে। তাহলে জানাতে থাকুন মেসেজে, আবারও পড়ছি মেসেজ, হোয়াটসঅ্যাপের মেসেজ, একটা গানের পরে।

চলে এসেছি, আপনাদের মেসেজও চলে এসেছে হোয়াটসঅ্যাপে, পড়বো সেই সমস্ত মেসেজগুলো। তাহলে চলুন পড়ে নিই। এবারে মেসেজটি পাঠিয়েছেন দিদিভাই, আমি জিয়াগঞ্জ আমাধরা থেকে বলছি। বৃষ্টিটা যদি দুপুরে খাবার পর হয় তাহলে জমে যায়, কারণ যখন ছোটবেলায় গরমে ছুটি থাকতো স্কুল, তখন দুপুরে খেয়ে রেডিওতে গান শুনতে শুনতে আমার আজও অসাধারণ লাগে, সেই অভ্যেসটা রয়ে গিয়েছে। আমার ছেলে রাজ বিশ্বাস, বৌরুম্পা, ওদের নাম নিলে খুশি হব। আচ্ছা চলুন তাহলে আরও একজন কোন বন্ধু পাঠিয়েছেন দেখি। এটা পাঠিয়েছেন চন্দনা বর্মন মণ্ডল, কয়া, মুর্শিদাবাদ থেকে। খেয়ালি বৃষ্টি প্রকৃতির এক রূপ, যা কোনো পূর্বাভাসে তোয়াক্কা না করে হঠাৎ আসে, আবার মিলিয়ে যায়। গভীর রোম্যান্টিকতা, আবেগ কবি সাহিত্যিকদের লেখনীতে প্রকাশ পায়, তেমনি জনজীবনের স্বস্তি বা আকস্মিক বিড়ম্বনার কারণও হয়। খেয়ালি বৃষ্টি নতুন সৃষ্টির অনুপ্রেরণা, বিরহ বা প্রেমের গভীর অনুভূতি পেতে যদি দুপুরে হয় তো মন্দ হয় না। আচ্ছা আমাদের বন্ধু দুপুরে বৃষ্টি চাইছেন। আর আমাদের আরও একজন বন্ধু পাঠিয়েছেন, আচ্ছা এই মেসেজটি মনে হচ্ছে, হ্যাঁ পাঠিয়েছেন, আমি বুবুন, আমি চাই দুপুরে বৃষ্টি হলে ভালো কাজ সেরে ঘুমোতে পারি। নিশ্চয়ই, আর এই যে বৃষ্টির এই সময়গুলো, মানে ধরুন কোনো একটা কাজে আপনি বেরোবেন, ঠিক সেই সময়টা বৃষ্টি এসে গেল, অটোমেটিক আপনার মনে হবে যে না এই সময়টা বৃষ্টি কেন এলো, পরে এলে পারতো, আর একটু পরে, একটুখানি পরে তাহলে কেমন হতো। তো সেই জায়গাটা থেকেই যে যদি আপনি বৃষ্টি আনার ক্ষমতা পান, আপনারই খেয়াল খুশির মতন সময়ে বৃষ্টিটা হবে, তাহলে কোন টাইমে বৃষ্টি আনবেন সেইটা নিয়ে চলে আসছেন আমাদের বন্ধুরা যে নাম্বারে 9434921300। এটাতে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন টেলিফোনও, আর জানাতে পারেন যে ঠিক কোন সময়টায় বৃষ্টি হলে আপনার দুর্দান্ত ভালো লাগে, তাহলে সেটা কিন্তু জানাতে থাকুন।

এখানে না আমার একটা কথা বলতে খুব মনে হচ্ছে, জানেন, আমার নিজের খুব মনে হতো যখন স্কুলে পড়তাম যে ঠিক ওই স্কুলটা ছুটি হবে তার একটু আগে থেকে যেন বৃষ্টিটা হয়, কীরকম একটু আগে থেকে বৃষ্টিটা হলে ধরুন একটু মাঠে জল জমবে, আমি যেখানে পড়তাম যে স্কুলে মাঠে জল জমবে তাহলে ছপাত ছপাত করতে করতে যাব, আর হচ্ছে রাস্তাতেও যদি জল জমে সেখানেও খানিক হবে, আমি যে কোয়ার্টারে থাকতাম সেখানেও ওই মাঠের মধ্যে জল জমবে, সেইখানে বেশ খানিকটা খেলে ধুলে একদম বেশ মজা হবে ওটা। তো আমার মনে হতো ওই সময় বৃষ্টি হোক ঠিক ছুটির কিছুক্ষণ আগে, কিন্তু হতো কি নিয়ম করে দেখা যেত যে বৃষ্টিটা হতো ঠিক কখন বলুন তো, দুপুরবেলা যখন টিফিন টাইম হতো সেই সময় বৃষ্টি, অতএব ওই গেটের কাছে দাঁড়িয়ে থাকা ওই যে আচার কিংবা এই সমস্ত টুকটাক যে খাবারগুলো সেগুলো কিনতে যেতে পারতাম না, আর বৃষ্টির সময় হাঁ করে বসে আছি চুপচাপ, আর বৃষ্টি ঝমঝম করে পড়ছে, অথচ ভিজতেও তো পাচ্ছি না কারণ তারপরে তো অনেকগুলো বেশ ক্লাস রয়েছে, তখন মনে হতো ইস যদি বৃষ্টিটা আমার হাতে থাকতো, ওই যে রেগুলেটার সেইটা যদি আমার হাতে থাকতো আমি কখনো এই টিফিন টাইমে বৃষ্টিটা আনতাম না, আমি ঠিক বৃষ্টিটা শুরু করাতাম যখন স্কুল ছুটি হবে তার একটু আগে থেকে, যাতে রাস্তায় জল জমার চান্স পাই, একটু মাঠে জল জমে দিয়ে ছপাত ছপাত করতে করতে যাব। আচ্ছা দেখি, আমাদের বন্ধু পাঠিয়েছেন বিধান দাস নিয়ালিশপাড়া থেকে, লিখেছেন সুন্দর বিষয় খেয়ালি বৃষ্টি, দুদিন বৃষ্টি হলো মনে হলো আর গরম পড়বে না, এই দুদিন ধরে আবার প্রচণ্ড গরম পড়েছে, চাতক পাখির মতো চেয়ে বসে আছি কখন বৃষ্টি নামবে, আমার রাত্রে বৃষ্টি হলে খুব ভালো লাগবে। আচ্ছা পরের মেসেজ পাঠিয়েছেন রাখি বিশ্বাস লালদিঘি থেকে, যদি খেয়ালি বৃষ্টি হয় তবে পছন্দের সময় রাতের বৃষ্টি, চারিদিক নিস্তব্ধ, বৃষ্টির এক টানা ঝমঝম আওয়াজ, ব্যাঙের ডাক, পরিবেশটা মুহূর্তে শীতল, বাকি থাকলো গোটা রাত, সেটা তখন সুখনিদ্রা। আচ্ছা আমাদের বন্ধুদের মেসেজ তো আরও পড়তে থাকবো, আপনারাও জানাতে থাকবেন, আর তার সঙ্গে চলতে থাকবে বৃষ্টিকে আমাদের ধরাধামে নামিয়ে আনার জন্য ওই আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপের মতন সুন্দর করে বৃষ্টির গান বাজানো, সেই বৃষ্টির গানে যদি একটু আকৃষ্ট হয়ে বৃষ্টিটা আসে।

তাহলে এবার বন্ধুদের আরও মেসেজ এসেছে, সেই মেসেজটা মানে মেসেজগুলো পড়তে থাকবো। এবারে এই মেসেজটি পাঠিয়েছেন হচ্ছে, দিদিভাই আমি সুষমা বন্দ্যোপাধ্যায় হিজুরি খড়গপুর থেকে বলছি। ভোররাতে বৃষ্টি হলে দারুণ হবে, বেশ ঘুম জমে ক্ষীর হবে, তারপর ঠান্ডা হাওয়ায় জমিয়ে চা নিয়ে আর সাথে রেডিও নিয়ে বসবো। আহা, এ এক অনন্য অনুভূতি। আচ্ছা, এবারে পরের আমাদের বন্ধু মেসেজ পাঠিয়েছেন 5 গ্রাম মোবারকপুর থেকে মানিকুল শেখ। লিখছেন, অনুষ্ঠান খুব ভালো দিয়েছেন। কোন সময় আমার বৃষ্টি হলে ভালো লাগে? দুপুর বেলাতে নীল মেঘ উঠে যদি বৃষ্টি হয় তাহলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আরও একজন বন্ধু মেসেজ পাঠিয়েছেন, আমি বর্ণালী, দুপুরে বৃষ্টি হলে খুব খুশি, কারণ ছেলেরা বাড়িতে থাকে না, আমি আরামে ঘুমোতে পারি। আমাদের বন্ধুরা সত্যি এত সুন্দর রকমের, এত রকমের আমরা আনসার পাচ্ছি যে সত্যিই মনে হচ্ছে এবার বৃষ্টিটা চলেই আসবে। বলুন, এতবার করে যখন প্রকৃতিকে বলছি, কিন্তু ওই যে প্রকৃতিও হয়তো চায় আমাদের কাছ থেকে কমিটমেন্ট, যে আমরা যেন একটু গাছ টাছ লাগাই, একটু সবুজ এই জায়গাটা আমরা যেন একটু মেনটেন করি, বাড়ি থেকেই শুরু করি। সেই বলে না যে শুরুটা বাড়ি থেকেই করতে হয়, তো বাড়ি থেকে শুরু করি, তারপর আস্তে আস্তে বনানী হলে তখন নিশ্চয়ই সেই প্রকৃতির সুন্দর যে সৃষ্টি বৃষ্টি, সে নিশ্চয়ই আমাদের কাছে এসে ধরা দেবে। এই আশা নিয়েই যে দারুণভাবে বৃষ্টি আসুক, বর্ষাকালটা জমে উঠুক, এই বিষয়ে এক মানে আমরা সবাই ভাবছি যে এরকমটাই হোক। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ, কারিগরি সহায়তা মন্দার গোস্বামী। আজকের মতন এখন গান শুনতে শুনতে বিদায় নিয়ে নেবো।

শুনলেন কথা ও গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 3রা জুন বুধবারের সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। সকাল 6টায় শুনবেন ভক্তিগীতি সঙ্গে অমৃতবাণী, 6:20 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 6:30 রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি 6:50, সকাল 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, সকাল 8টায় শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। আগামীকালকের বিষয় বন্ধু যখন সাইকেল, উপস্থাপনায় সৈয়দ আবু সারাত নাসরিন। দুপুর 3টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, বিকেল 5টায় ফিরাসব আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি 5:15, 5:30 ক্ষেত খামারের কথা, সন্ধ্যে 6টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 কীর্তন শুনবেন, সন্ধ্যে 6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। স্বচ্ছ ভারত এই বিষয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, 6:40, 6:55 অতুল প্রসাদী গান, শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায় সম্প্রচারিত হবে, 7:10, বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান যথাক্রমে সন্ধ্যে 7:30 এবং 8:10, 8:25 থেকে শুনবেন বাংলা আধুনিক গান, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 বিশেষ অনুষ্ঠান শোনানো হবে, রাত 10:10 জলসাঘর লাইভ ফোন ইন অনুষ্ঠানে আগামীকালকের বিষয় ইসলামিক গানে কাজী নজরুল, উপস্থাপনায় সুমন চট্টোপাধ্যায়, 10:58 আবহাওয়ার পূর্বাভাস এবং রাত 11টায় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকালকের সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার পূর্বাভাস, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে জেলার 2টি স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অত্যাবশ্যকীয় জনপরিষেবা সমূহের উদ্দেশ্যে আবহাওয়া সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং আবহাওয়ার সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা তেমন একটা পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি, আগামীকাল অধিবেশন শুরু হবে ভোর 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা। জয় হিন্দ।

না ভর পূর্বাভাস, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে ভোর 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা। জয় হিন্দ।